0: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। একটু বলি, কোনো কোনো মানুষ দেখি ফোন করেন বারবার করে, এটা তো ফোনের নয়। যারা ফোন করেন তাদের ফোন কিন্তু ব্লক করে দেওয়া হয়, জানেন তো। আপনি আর কোনোদিন ফোনও করতে পারবেন না, আপনি আর কোনোদিন এখানে মেসেজও করতে পারবেন না। যারা ফোন করে তাদেরকে একটু বলি, তারা ফোন করবেন না, এটা অফিস থেকেই ব্লক করে দেবে। এরপরে সুভাষবাবুকে অনেক ধন্যবাদ জানিয়ে তারপরে চলে যাচ্ছি। শুভ সকাল দাদাভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর গান গল্প কবিতা শোনার অপেক্ষায় আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে অনেক সকালে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী সঞ্জিতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, ঋষি কবির হরে কথন আজকে রবির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। গঙ্গা জলে গঙ্গা পূজা অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপন জন। কবির কথায় কবির গানে জাগা মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ। ভোগ অপেক্ষা ত্যাগ বড় প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। ঋষি রবির জীবন কথন স্মৃতিতে সদাই থাকে, সেই সামর্থ্য জোর করেই জীবন সাফল্যের রথে। বারন্ত বৃক্ষ পত্রে চিনি অজস্র আছে প্রমাণ, নিজের মতোই বাড়তে দিলে ঘটে সঠিক বিস্ফোরণ। হাস্যরসের অন্য ধারা পেলাম আজ আসরে, চির শিশুদের জন্য লেখায় সে গল্পে মনটি ভরে। রবির মন্ত্র পড়ে মন বসনের ময়লা সরে, সপ্তাহের তিনটি দিনের চিরন্তনী আধার হরে। চরই ব্যতি চিরন্তনী লাগছে বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধার থাকুক মননে রেশ। কবিতা গানের সুধা বেশ চমৎকার, বিশ্বকবির সৃষ্টিতে হোক মুক্তি সবাকার। অরিজিৎ দাস অধিকারী অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, চিরন্তনী শুনতে আমি আজ ভোরে বসলাম, চিরন্তনীর গল্প গান শুনে এক অন্য সুরে ভাসলাম। চিরন্তনীর গল্পগুলো মোটিভেশন করে, চিরন্তনী শুনলেই মানুষ জীবন চলাপথ তৈরি করে। শৌভিক ঢাকুরিয়া থেকে অনেক ধন্যবাদ শৌভিক আপনাকেও। এরপরে লিখছেন রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়, দাদাভাই বৃষ্টি স্নাত শুভ সকাল, রবি ঠাকুরের সে গল্পটা শোনার অপেক্ষায় আছি। আমি জানি এই গল্পটা আমাদের সমৃদ্ধ করবে, অপূর্ব গান চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম প্রথমে। ভালো থাকবেন ভাই, ভালোবাসা নিও, আপনিও ভালো থাকবেন দিদি। আপনারা সবাই লেখেন, এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। অবশ্যই ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনীয় উজ্জ্বল দা, এগিয়ে চলুন সাথে আছি, গল্পটা কি সুন্দর পড়ছেন। এই ভালো লাগাটুকুই আমাদের পাওয়া, ধন্যবাদ আপনাকেও। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, চিরন্তনীর সকল শ্রোতা আর তোমায় জানাই সকালের শুভেচ্ছা। চিরন্তনী অনুষ্ঠান তোমার পরিচালনা অপেক্ষায় থাকি, আজকে রবি ঠাকুরের গল্প গান শুনছি, সাথে অসাধারণ আপনার উপস্থাপনা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। অনেক ধন্যবাদ আপনাকেও প্রবাল শর্মা অধিকারী। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর শুরু হল শুক্রবারে রবীন্দ্রনাথের তারাপ্রসন্নর কীর্তি, আর আজ সে অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শাহরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প, খুব ভালো লাগে এই চিরন্তনী, তাই সবসময় অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি। রবীন্দ্রনাথ আমাদের কাছে সবসময় থাকেন হৃদয় জুড়ে, কত গল্প কত গান উপন্যাস পড়ে শেষ হয় না, আজ শুনছি মজার গল্প সে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন বেথুয়া বাটিধাম থেকে উৎপল, তোমার কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এ দ্বারে, বিশ্বকবির 166তম জন্মজয়ন্তীতে প্রণাম জানাতে এলাম বেতারেতে, সুপ্রভাত ধন্যবাদান্তে, বজবজের মধ্যে যার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস আমার উৎপলাদক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। এরপরে এক ঢিলে দুই পাখি, এক রবীন্দ্র সদনে এক গুচ্ছ শিল্পীর, ও আচ্ছা কালকের অনুষ্ঠানের ব্যাপারে লিখেছেন কিছু, নিখিল রাউত মায়া রাউত, গতকাল কিছু অনুষ্ঠান হয়েছিল সেখানে রবীন্দ্রসদন। যাই হোক, ধন্যবাদ। চিরন্তনী সংক্রান্ত ব্যাপার লিখলে ভালো লাগবে। এ ধরনের বাইরের খবর আমরা হ্যাঁ শুনি অবশ্যই, তবে সেটা সাধারণত নিউজে বা অন্যান্য অনুষ্ঠানে। এরপরে লিখছেন অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বল দা, আজকের গল্পটা মন দিয়ে শুনলাম, মন মোহিত হয়ে গেল, উপস্থাপনার গুণে গল্পটা আরও সুন্দর হয়ে গেল। সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ আনতে অজিত কুমার আদক। আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন কে, আকবর মোল্লা ভোসওয়াল জালাগাঁও মহারাষ্ট্র থেকে। আমি মর্নিং ওয়াকার, সাথে সাথে গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকেও, সকালবেলা বেরিয়ে পড়েছেন প্রকৃতির মধ্যে। এরপরে লিখছেন মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, সুন্দর একটা গল্প শুনলাম, গল্পটা আরও ভালো লাগছে, অসাধারণ উপস্থাপনার জন্য উজ্জ্বল ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই গল্পটা কিন্তু একটা ছোট গল্প নয়, অনেক বড় একটা বই, তার একটা অংশ আজকে শোনালাম, যদি সম্ভব হয় একটু শোনাতে পারি, কারণ যেখান থেকে খুশি শুরু করা যায়, যেখানে খুশি শেষ করা যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি ভবিষ্যতে আপনাদের ভালো লাগে, আপনারা যদি জানান, তাহলে এই ধরনের গল্প, বিশেষ করে ননসেন্স রাইমস বা ননসেন্স স্টোরি, সেগুলো নিয়েও কিন্তু আমরা কিছু কাজ করতে পারি, হয়তো বড়লোক শোনাতে পারি, বা সে গল্পটাকে আরও কিছু পার্ট আমরা কখনো কখনো কোনো দিন শুনতে পারি, যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি জানান। এরপরে লিখছেন সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত, বিশ্বকবি গুরুদেব কবিগুরু, চাপিয়েছি মোরা মহাভার, সহজ রসিক রবির খোঁজ, গল্পই মেলে বারবার, বাস্তব সে তো কঠিন ভারী, সুখ শান্তির অভাব রয়, রবির লেখা মনের রসদ, সকল কষ্ট দূর হয়। শান্তিনিকেতনের গুরুপল্লীতে থাকেন তো অবশ্যই তো গুরুদেবের কথা এত সুন্দর করে আপনি বলতে পারেন, অনেক ধন্যবাদ আপনাকে সুখেন্দুবাবু। এরপরে লিখছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর নদিয়া থেকে। নমস্কার সুপ্রভাত, সে অসাধারণ, অসাধারণ সে ও তিনিও, তাহার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, শুধু অন্তরের অর্ঘ্য নিবেদন করি এক মুঠো অঞ্জলি, এসেছে আবার পঁচিশে বৈশাখ, হে নরোত্তম তোমায় নমি শত শতবার। সত্যি আমাদের প্রতিটি মুহূর্তে তিনি জড়িয়ে রয়েছেন। এরপরে লিখছেন সাকিনা মাহাতো, সেন্দ্রি চাষ রোড পুরুলিয়া থেকে। উজ্জ্বল দা, চিরন্তনী শুনছি, রবি ঠাকুরের একটা ভিন্ন স্বাদের গল্প শুনে খুব ভালো লাগলো, সত্যি সত্যি আপনার অনবদ্য উপস্থাপনা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়, অনেক ধন্যবাদ আপনাদের, যে ভালো লাগছে এটাই কিন্তু আমার কাছে অনেকখানি। এরপরে লিখছেন বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। সুপ্রভাত, রবিপক্ষে উজ্জ্বল দার উপস্থাপনায় চিরন্তনীর আসরে গান গল্প শুনছি, আজ এই আসরে পুপেকে নিয়ে রবীন্দ্র যাপনের আলোচনা ও চির শিশুদের জন্য লেখা গল্প, সে অপূর্ব পরিবেশনার জন্য মনটা ভালো করে দিল। কাঁচড়াপাড়ায় কুম্ভ মেলায় গঙ্গা পুজো করে এলাম, বেশ পুলকিত হলাম। চিরকাল জেনে এসেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস, অথচ দেখছি তরুণ প্রজন্ম ভোর রাতে ঘুমোতে যাচ্ছে, উঠতেও দেরি হচ্ছে, ঠিক মতো না খেয়ে ছুটছে নিজের নিজের কাজে, উপযুক্ত পুষ্টি পরিমাণের জন্য ঘুমের অভাবে কাজকর্ম পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার। আকাশবাণীর সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, কারণ এখনকার প্রজন্ম কেন জানি না, মানে হয়তো তাদেরকে অনেক সময় আউটসোর্সিংয়ের কাজ করতে হয় বলেই, বা ভবিষ্যতে করতে হবে বলেই, এটাই হয়তো প্রকৃতি তাদের বেঁধে দেয়, যে আমাদের যে এখানকার যে টাইম শিডিউল, সেই টাইম ফ্রেমের বাইরে গিয়ে তারা অন্য টাইম ফ্রেমে নিজেদের জীবনটাকে সেট করে। আমাদের এক বন্ধু খুব মজা করে বলে, আসলে আমরা ছোটোবেলা থেকে শুনেছি তো সকাল সকাল ঘুমোতে যাবে, সেখানে আমরা সকাল সকাল ঘুমোতে যাই ভোরবেলা চারটের সময়। এরপরে লিখছেন তপতি দিহীন মটর থেকে, আজ রবিবারের চিরন্তনীতে রবি ঠাকুরের গল্প শুনছি, গানও চলছে সাথে, খুব মজা পাচ্ছি, ভাইয়ের সুন্দর পরিবেশনায় কবিগুরুর চরণে সশ্রদ্ধ প্রণাম, সবাই ভালো থাকবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, খুব ভালো। সে গল্পখানি অভিনয় ভালো করলে দাদা ভাই, আমি শুনছি হে, গতকাল থেকে গেল আমার ২৯তম বিবাহবার্ষিকী, পঁচিশে বৈশাখ, প্রিয় দিন, ধন্যবাদ, নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অভিনন্দন যৌথ জীবনযাপনের জন্য। এরপরে লিখছেন কমলেন্দু দাস, বাঘাজুদ্দিন পার্ক, শিলিগুড়ি থেকে। শুভ সকাল দাদা ভাই, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ চিরন্তনী। এই ভালো লাগাটুকুই কিন্তু আমাদের অনেকখানি পাওয়া। হাই উজ্জ্বল দা, তোমার উপস্থাপনায় গল্প গানে চিরন্তনী উপভোগ করছি, তুমি গল্প এগিয়ে নিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি বিহার থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। নিরঞ্জন সাউ লিখছেন বিশপুর, নিরঞ্জন সাউ নাম, বিশপুর গ্রামে, গ্রামের নাম, হাসনাবাদ যার থানা সবাই জানে জেলা চব্বিশ পর উত্তর চব্বিশ পরগনা। এক মিনিটের জন্য হলেও কেমন যেন শিশু হয়ে গেলাম। আমি তিনি রঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আসলে আমাদের সবার মধ্যে সেই শিশুটা আছে, শুধু একটু জাগিয়ে তুলতে হয়, তাই না? আর রবীন্দ্রনাথের মানে বা আমাদের যারা অনেকেই রয়েছেন সুকুমার রায় বা এরকম অনেককে, তাদের ছোঁয়া পেলে তো সঙ্গে সঙ্গে জেগে ওঠে। এরপরে লিখছেন কে দেখা যাক। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি শে বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন। রাজবন্ধু সরসনা থেকে অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন রবিবারের মিষ্টি ভরে আগরপাড়ার থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা উজ্জ্বল ভাই। রবি ঠাকুরের সে গল্প আর গানের পরিবেশন খুব ভালো লাগছে। আজ ওয়ার্ল্ড মাদার্স ডে, মমতা মাখা হাট দুখানি, রাখো তোমার রাখো মোদের মাথে, চরণ চুমে আশিস মাগি, রইব মোরা একসাথে। আবার চার দিনের বিরতির শেষে চিরন্তনীর নতুন আসরে আসব নিশ্চয়ই। সামনের সপ্তাহের চিরন্তনী তো অবশ্য আমরা থাকতে পারবো না, তার পরের সপ্তাহে আমরা আসব। সামনের সপ্তাহে থাকবেন অন্য কেউ এই মুহূর্তে জানি না। মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, রবিবারের ভোরের চিরন্তনীতে রবিবারের গল্প উজ্জ্বলদা এত সুন্দর করে শোনালেন, তার সঙ্গে রবি ঠাকুরের গান শুনে মন ভরে গেল। রবি ঠাকুরকে বলি চিরসখা ছেড়ো না কো হাত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে লিখেছেন এবং এই লেখাগুলো যখন আপনারা পাঠান খুব ভালো লাগে। প্রতি মুহূর্তেই যেন মনে হয় যে আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গেই আমাদের এত সুন্দর একটা গল্প হয় যেন পাশে বসে আছেন। এরপরে লিখছেন গুড মর্নিং দাদাভাই, সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সুন্দর করে আপনারা লিখেছেন, আমাকে বারবার করে উজ্জীবিত করেন, প্রাণিত করেন আরও ভালো কিছু অনুষ্ঠান আপনাদের শোনানোর জন্য। মোটামুটি সবকটাই পড়া হয়ে গেছে, এরপরে বলেছিলাম গল্পটা যদি পারি তো আরেকটু এগিয়ে নিয়ে যাব, সেই সময়টা পাও গেছে, তো আরেকটু এগিয়ে নিয়ে যাই আপনাদের সেই গল্পটা নিয়ে গিয়ে, তারপরে আমরা ফিরে যাব পরের অনুষ্ঠানে।
1: জীবন খুঁজে পাক সঠিক দিশা, শুনছেন চিরন্তনী শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: সে গল্পটার পরবর্তী কিছু অংশ। এর মধ্যে পুপে দিদি গেছে দার্জিলিংয়ে, সে রইল মাথা ঘষা গলিতে একলা আমার জিম্মায়। তার ভালো লাগছে না, আমিও জ্বালাতন হচ্ছি, বলে আমাকে দার্জিলিং পাঠাও। আমি বললুম কেন? সে বললে পুরুষ মানুষ বেকার বসে আছি, আত্মীয় স্বজন ভারী নিন্দে করছে, কি কাজ করবে বলো? পুপে দিদির খেলার রান্নার জন্য খবরের কাগজ কুচি কুচি করে দেব? এর মেহনত সইবে না, একটু চুপ করো দেখি, আমি এখন হুঁহাও দ্বীপের ইতিহাস লিখছি। হুঁহাও নামটা শোনাচ্ছে ভালো দাদা, ওটা তোমার চেয়ে আমার কলমেই মানা তো ঠিক, বিষয়টার একটু আন্দাজ দিতে পারো?
2: ঠাট্টা নয়, বিষয়টা গম্ভীর। কলেজে পাঠ্য হবার আশা রাখি, একদল বৈজ্ঞানিক ওই শূন্য দ্বীপে বসতি বেঁধেছেন, খুব কঠিন পরীক্ষায় প্রবৃত্ত।
0: একটুখানি বুঝিয়ে বলো না, কি করছেন তারা? হাল নিয়ে চাষবাস করছেন?
2: একেবারেই উল্টো, চাষের সম্পর্ক নেই।
0: তাহারের কি অবস্থা?
3: একেবারেই বন্ধ।
0: প্রাণটা?
2: সেই চিন্তাটাই তো সবথেকে তুচ্ছ, পাকযন্ত্রের বিরুদ্ধে ওদের সত্যাগ্রহ। বলছেন ওই জঠোর যন্ত্রটার মতো প্যাঁচালো জিনিস আর নেই, যত রোগ যত যুদ্ধ বিগ্রহ যত চুরি ডাকাতির মূল কারণ তার নাড়িতে নাড়িতে।
0: দেখুন কি সুন্দর করে জীবনের সত্য কথাটা বললেন। পাকযন্ত্র অর্থাৎ খিদে, এই খিদের জন্যই তো সারা পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, এই খাবারের থেকেই তো আমাদের যত রকম রোগ, কেউ খেয়ে রোগ বাঁধায়, কেউ না খেয়ে রোগ বাঁধায়, চুরি ডাকাতি সব কিছুর মূল কারণ এই খিদে। যাই হোক, গল্পটা এগিয়ে নিয়ে যাই। দাদা, কথাটা সত্য হলেও হজম করা শক্ত।
2: একদম আমাদের মনের কথা।

0: তোমার পক্ষে শক্ত, কিন্তু ওরা হলেন বৈজ্ঞানিক। পাকযন্ত্রটা উপড়ে ফেলেছেন, পেট গেছে চুপসে, আহার বন্ধ, নস্য নিচ্ছেন কেবল, নাক দিয়ে পোষ্টাই নিচ্ছেন হাওয়ায় শুষে। কিছু পৌঁছচ্ছে ভেতরে, আর কিছু হাঁচতে হাঁচতে বেরিয়ে যাচ্ছে। দুই কাজ একসঙ্গে চলছে, দেহটাও সাফ হচ্ছে, ভর্তিও হচ্ছে। আশ্চর্য কৌশল তো, কলের জাতা বসিয়েছে বুঝি। হাঁস মুরগি পাঁঠা ভেড়া আলু পটল একসঙ্গে পিষে শুকিয়ে ভর্তি করছে ডিবের মধ্যে, আর সেটাকেই ফতফত করে নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ঢুকিয়ে দিচ্ছে নস্যের মতো।
1: না, পাকযন্ত্র কষাইখানা দুটোই সংসার থেকে লোপ করা চাই। পেটের দায় বিল চোকাবার ল্যাঠা একসঙ্গে মেটাবেন, চিরকালের মতো জগতে শান্তি স্থাপনের উপায় চিন্তা করছেন।
0: ও, নস্যটা তো শস্য নিয়ে নয়, কেবল সেটাতে কেনা বেচার মামলা।
1: তাকে বুঝিয়ে বলি, জীব লোকে উদ্ভিদের সবুজ অংশটাই প্রাণীর গোড়াকার পদার্থ, সেটা তো জানো।
0: পাপমুখে কেমন করে বলবো যে জানি, কিন্তু বুদ্ধিমানরা নিতান্ত যদি জেদ করেন তাহলে মেনে নেব।
1: দৈপান পণ্ডিতের দল ঘাসের থেকে সবুজ সার বের করে সূর্যের বেগুনি পেরোনো আলো শুকিয়ে, বেগুনি পেরোনো আলো অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে, কি সুন্দর বাংলা করেছেন না, বেগুনো পেরোনো আলো আলোয় শুকিয়ে মুঠো মুঠো নাকে ঠুসছেন। সকালবেলায় ডান্নাকে, মধ্যাহ্নে বাঁনাকে, সাহান্নে দুই নাকে একসঙ্গে, সেটাই বড় ভোজ। এদের সমবেত হাঁচির শব্দে চমকে উঠে পশু পাখিরা সাঁতরিয়ে সমুদ্র পার হয়ে ওখান থেকে চম্পট দিচ্ছে।
0: শোনাচ্ছে ভালো, অনেকদিন বেকার আছি দাদা, পাকযন্ত্রটা হন্যে হয়ে উঠেছে। তোমাদের ওই নস্যটা দালালি করতে পারি যদি নিউ মার্কেটে, তাহলে একটা বাধা পড়ছে, সে কথা পরে বলবো।
1: তাদের আর একটা মত আছে, তারা বলেন মানুষ দুপায়ে খাড়া হয়ে চলে বলে, তাদের হৃদযন্ত্র পাকযন্ত্র ঝুলে ঝুলে মরছে, অস্বাভাবিক অত্যাচার ঘটছে লাখো বৎসর ধরে, তার জরিমানা দিতে হচ্ছে আয়ুক্ষয় করে, দোলায়মান হৃদয়টা নিয়ে মরছে নরনারী, চতুষ্পদের এসবের কোনো বালাই নেই।
0: বুঝলাম, কিন্তু উপায়?
1: ওরা বলছেন প্রকৃতির মূল মতলবটা শিশুদের কাছ থেকে শিখে নিতে হবে। সেই দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ে শিলালিপিতে অধ্যাপক খুদে লিখে রেখেছেন, সবাই মিলে হামাগুড়ি দাও, ফিরে এসো চতুষ্পদী চালে, যদি দীর্ঘকাল ধরনীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও।
0: সাবাস, আরো কিছু বাকি আছে বোধহয়?
1: আছে। ওরা বলেন কথা কওয়াটা মানুষের বানানো, ওটা প্রকৃতি দত্ত নয়, ওতে প্রতিদিন শ্বাসের ক্ষয় হতে থাকে, সেই শ্বাস ক্ষয়েই আয়ুক্ষয়। সব মনে আসলে আমাদের কি হবে, যাই হোক, স্বাভাবিক প্রতিভায় এ কথাটা গোড়াতেই আবিষ্কার করেছে তারা। বানর ত্রেতাযুগে হনুমান আজও আছে বেঁচে, আজ ওরা নিরালায় বসে সেই বিশুদ্ধ আদিম বুদ্ধির অনুসরণ করছেন, মাটির দিকে মুখ করে সবাই একদম চুপ। সমস্ত দ্বীপটাতে কেবল নাকের থেকে হাঁচির শব্দ, মুখের থেকে বেরোনো কোনো শব্দ নেই।
0: তো পরস্পরের বোঝাপড়া চলে কি করে?
1: অত্যাশ্চর্য ইশারার ভাষায়, কখনো ঢেঁকি কোটার ভঙ্গিতে, কখনো হাত পাকা চালানোর চালে, কখনো ঝোড়াও সুপুরি গাছের নকলে ডাইনিয়ে বাঁয়ে ওপর নিচে ঘাড় দুলিয়ে বাঁকিয়ে নাড়িয়ে, এমনকি সেই ভাষার সঙ্গে ভুরু বাঁকানি চোকটিপানি যোগ করে ওদের কবিতার কাজও চলে। দেখা গেছে তাদের দর্শকের চোখে জল আসে, নস্যির জায়গাটা বন্ধ হয়ে পড়ে। কিছু টাকা আমাকে ধার দাও, আমাকে যেতেই হচ্ছে ওই হাওই দ্বীপে। এটা সে বলল। আরে, নতুন আর পুরনো পেতে গেলে হাঁচতে হাঁচতে বসতিটা বিভাগ ফাঁক হয়ে যাচ্ছে, পড়ে আছে জ্বালা জ্বালা সবুজ নস্যি, ব্যবহার করার যোগ্য নাক নাকি একটাও বাকি নেই। এ তোমার আগাগোড়া বানানো, বিজ্ঞানের ঠাট্টার পক্ষে বাড়াবাড়ি শোনাচ্ছে। এই হুঁ হাঁও দ্বীপে ইতিহাস বানিয়ে তুমি পুপে দিদিকে তাক লাগিয়ে দিতে চাও। ঠিক করেছিলে তোমার এই অভাগা শেকে বৈজ্ঞানিক সাজিয়ে দ্বীপময় হাঁচিয়ে হাঁচিয়ে মারবে, বর্ণনা করবে আমি ঘাড় নাড়ানাড়ি করে ঘটোৎকচের রথ পাঁচালির আসর জমাচ্ছি, হয়তো কোনো হামাগুড়িওয়ালি মনোহর ঘাড় নাড়ানির সঙ্গে আমার বিয়ে দিয়ে বসবে, ঘাড় নাড়া মন্ত্রে কান নাড়বে মাথা বাঁ দিক থেকে ডান দিকে, আর আমি নাড়বো ডান দিক থেকে বাঁ দিকে, সপ্তপদী গমন উঠবে চতুর্দশপদী, কারণ আমরা তো চার পায়ে হাঁটব। ওদের সেনেট হলে ঘাড়নাড়া ভাষায় যখন ওরা সাড়ে সাড়ে পরীক্ষা দিতে বসেছে, তার মধ্যে আমাকেও বসাবে এক কোণে। আমার ওপর তোমার কোনো দয়া মায়া নেই, দেবে ফেল করিয়ে, কিন্তু ওদের স্পোর্টিং ক্লাবে হামাগুড়ি রেসে আমাকে যে পাওয়াবে এই ফার্স্ট প্রাইজ জানি। পুবে দিদিকে এমন করে হাসাতে পারবে বলেও কিন্তু মনে করো না, বেশি বোকো না, চাণক্য পণ্ডিত শ্রেণীবিশেষের আয়ুর্বৃদ্ধির জন্য বলেছেন, তাবচ্চ বাঁচতে মূর্খে যাবৎ না বক বকায়েত, অর্থাৎ মূর্খ ততদিনই বাঁচে যতদিন না সে বকবক না করে। তুমি তো সংস্কৃত কিছু শিখেছিলে?
0: যতটা শিখেছিলাম ভুলেছি তার দেড় গুণ।
1: নয়া চাণক্য জগতের হিতের জন্য যে উপদেশ দিয়েছেন সেটাও তোমার জানা দরকার। যখন হাঁপ ছাড়িয়ে বাঁচি তখন পণ্ডিত চুপায়তে। এইরকম ব্যাপার চলছে শের সঙ্গে। এই কাহিনীটা পুরীদির কাছে একটু পছন্দসই হয়নি। কপাল কুঁচকে বললে, এ কখনো হয় নাকি? নস্যি দিয়ে পেট ভরে?
0: ভরে ভরে, পেট ভরে, আসলে অনেক কিছুই ভরে।
1: তারপরে কোনো একদিন পুবিদির সঙ্গে তারপরের গল্পটুকু হবে, কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে এসে পড়েছি, যার ফলে আপনাদের সবার কাছ থেকে আমি আজকে বিদায় চাইছি। এরপর সমক আপনাদের জন্য অপেক্ষা করছে। সবাই খুব ভালো থাকবেন, আর শেষ মুহূর্তে বন্দে মাতরম দিয়ে শেষ করছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: নমস্কার, সুপ্রভাত। আজ প্রভাত বিনায় তার কথা, যিনি আমাদের সকল কাজের কাজী। গতকালই আমরা পেরিয়ে এসেছি 25শে বৈশাখ। আজও তাঁর প্রিয় অমল দাস আর জুঁই ঝালর দুলিয়েছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। আসুন বৈশাখের এই ভোরের বেলায় তাঁর কথায় আর গানে থাকি।

মানুষটিকে ভবঘুরে বলা যাবে না কোনো মতেই, আবার কবি মাত্রেই। সাধারণত যেমন একটা আপন ভোলা ছবি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে, গুরুদেব তেমনও ছিলেন না কোনোদিনই। দারুণ সজাগ স্নায়ুর মানুষ, খুব খুব খুব খুব দায়িত্ব সচেতন, অসম্ভব রকম কর্তব্যনিষ্ঠ, কাজ কাজ আর কাজ, অবসর ছিল না প্রায় বিন্দুমাত্র। একা একটা চওড়া কাঁধে প্রজন্মের বোধটাকে আমূল বদলে দেবার ব্রত নিয়েছিলেন যে, একা হাতে সমাজের সাংস্কৃতিক চেতনাকে পাল্টে দেবার ব্রত। এমন বিপুল কর্মকাণ্ডের মাঝে নিজের কবি মনটাকে চূড়ান্ত শাসনে সংযত করে শুধু সৃষ্টির আনন্দে মেতে থাকা, সে তো বড় কম কথা নয়। তাই বুঝি মাঝে মাঝে মনটা ছুটি পেতে চাইত, বেরিয়ে পড়ত অজানা অচেনা নিরুদ্দেশের পথে।

গ্রামের সাথে জীবনের শুরুতে তার যোগাযোগ খুব একটা ছিল না বললেই চলে। নিতান্ত শহুরে মানুষ, মহানগরী কলকাতা আজকের মতোই, তখনও তার নিজস্ব ঔজ্জ্বল্যে, তার নিজস্ব বৈভবে ভাস্বর। তিনি সেখানকার মানুষ, তখনও সেই ছোট্ট ছেলেটার মন ওই বড় বাড়ির রেলিং টপকে দেউড়ি পেরিয়ে ছুটে যেতে চাইতো পথে, যেখানে মানুষের মেলা, যেখানে কলতান, যেখানে চিরাচরিত শাসন নেই, বিধিনিষেধের বেড়াজাল নেই, নীল আকাশ ছোবার আশায়, যেখানে বদ্ধ ডানায় ঝাপটে মরতে হয় না, যেখানে ইচ্ছে মতো ছুটে যাওয়া যায় দিক থেকে দিগন্ত পানে, বাঁধন ছিঁড়ে শিকল ভেঙে

অচেনাকে ছুঁয়ে দেখার নেশাটা তখন তাকে একেবারে খেপিয়ে নিয়ে বেড়াচ্ছিল। আশায় বুক বেঁধে পাড়ি দিয়েছিল তার অন্তরের পথিক। জাগতিকভাবে উদ্দেশ্য হয়তো একটা ছিল ঠিকই, তবে তার কাছে সেও যেন এক নিরুদ্দেশ যাত্রা। কোথা দিয়ে শুরু করবেন, কোথায় গিয়ে শেষ হবে, তার কিছুই তো জানা ছিল না। দুরুদুরু বক্ষে চেপে বসেছিলেন বজরায়, আর তা হেলে দুলে ভেসে গিয়েছিল গঙ্গা থেকে পদ্মায়।

যখন জমিদারির দায়িত্বভার তুলে দেওয়া হলো যুবক রবীন্দ্রনাথের হাতে, সেই প্রথম সুযোগ এলো তার একেবারে ঠিকঠাক মতো করে স্বাধীনভাবে বাড়ির চার দেওয়ালের বাঁধা ধরা গণ্ডির বাইরে বেরিয়ে পড়ার। মনে মনে তার একটু ভয় কি ছিল না? হয়তো ছিল, তবে আনন্দ ছিল অনেক অনেক বেশি। অজানাকে জানা।

অনুষ্ঠান চলাকালীন গান যেমন শোনা হয়, কিছু কথা ভাগ করে নেওয়া হয় আপনার সঙ্গে। আজ নিরুদ্দেশের পথিক রবীন্দ্রনাথের কথা নিয়ে আপনার সঙ্গে কানে কানে গানে গানে FM গোল স্টুডিওয়ে আমি আরজে সংযুক্তা। মাঝে মাঝে আরও অনেক দায়িত্ব থাকে জানেন তো, সেই দায়িত্বর মধ্যে একটি এই মুহূর্তে পালন করে নিই। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় রয়েছেন পণ্ডিত কুমার বসু, সরোদে রয়েছেন পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম।

শিলাইদহ। জমিদারির কাজের ফাঁকে ফাঁকে মানুষটির তখন হাতে বেশ খানিকটা উদ্বৃত্ত সময়। শহুরে ব্যস্ততা তো নেই, সেখানে আছে পদ্মার বিস্তৃত চর, আছে নদীর ছলছল জোয়ারে পদ্মা বটে ভেসে বেড়ানো। জীবনের প্রতিটি মুহূর্তকে একেবারে নিজের মতো করে উপলব্ধি করার দিন, ইচ্ছের হাত ধরে ভেসে বেড়ানোর দিন, বড় মধুর সে সময়। বাতাসের বুকে ডানা মেলে পাখির মতো ভেসে বেড়াতে ইচ্ছে করে, মনে হয় এ জীবন অনন্ত হোক, এ জীবন অক্ষয় হোক। হয়েছেও তাই, তার কলমে তখন স্বয়ং দেবী সরস্বতীর অধিষ্ঠান, আমাদের চিরপথিক তখন পথের দুধারে যেখানে যা পেয়েছেন কুড়িয়ে নিয়ে ঠাঁই দিয়েছেন শব্দের আখরে, সে মধু আজও অমর।

কথা যদিও ঠিক যে তাঁর হাতে পড়ার পর ঠাকুরবাড়ির জমিদারির বেশ ভালো রকম উন্নতি হয়েছিল, তবে তার কারণটা কখনোই এই নয় যে তিনি খুব দূরে জমিদার ছিলেন। তাঁর পক্ষে সেটা সম্ভবও ছিল না। এই কাজটা যে তাঁকে কোনো দিন করতে হবে তা তো স্বপ্নেও কখনো ভাবেননি। তবু তা কঠিন হয়ে ওঠেনি কখনো। যে মানুষটি মনে মনে চিরদিন নিরুদ্দেশের যাত্রী, সে যখন বাস্তবেও এক অজানা অচেনা বিষয়ের সঙ্গে নিজেকে জড়াতে বাধ্য হল, তখন তার স্বপ্ন দেখা চোখের সামনে যেন এক খোলা দিগন্ত, বিস্তীর্ণ পথ। সে যেন তখন এক অজানা পথ ভোলা পথিক, এগিয়ে চলেছে দিক চক্রবালের দিকে, যার ঠিকানা কেউ জানে না।

পথের নেশা যার মনে, তার ধমনীতে ধমনীতে, তার কি ঘরের চার দেওয়ালির বাঁধনে বেঁধে থাকতে ভালো লাগে কখনো? একদিন তরিখানি থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে।

একটা সময় তার প্রায় পরিব্রাজকের জীবন, কাজের দাকিদ ছুটিয়ে নিয়ে বেরিয়েছে দেশ দেশান্তর। তারই মাঝে অন্তরের নিরুদ্দেশের যাত্রীটা যেন তখন খানিকটা শান্ত। ঠিক বললাম কি? শান্ত নাকি তাকেও পরানো হলো অনুশাসনের বেড়ি। অনেক বড় কিছু পাওয়ার আশায় অনেক আকাঙ্ক্ষাকে বলি দেবার মতো, এ যেন নিজের স্বার্থের সঙ্গে নিজেরই মনের তীব্র সংঘাত। মন যদি চায় বেরিয়ে পড়তে পথে, দায়িত্ব হয়তো গুরু ভার তুলে দেয় কাঁধে। নিয়মের চার দেয়াল যখন প্রায় আঁকড়ে ধরেছে সরীসৃপের মতো, মনটা হয়তো তখন ডানা মেলেছে নীল আকাশের বুকে বা সবুজ কোনো মাঠে, কিংবা হয়তো সেই অনেক পেছনে ফেলে আসা পদ্মার সোনালি চরে। তাই কি উত্তরায়ণের বাড়ি বদল করেছেন একটার পর একটা? সেও কি এক ধরনের মুক্তি পাওয়ার চেষ্টা, নিরুদ্দেশ যাত্রার বিকল্প? ওই যে বলছেন, আমরা তো পথিক হইয়াই জন্মিয়াছি, অনন্ত শক্তিমান যদি এই অনন্ত পথের উপর দিয়া আমাদিগকে কেবলমাত্র বলপূর্বক লইয়া যাইতেন, প্রচণ্ড অদৃষ্ট যদি আমাদের চুলের মুঠি ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া লইয়া যাইত, তবে আমরা দুর্বলেরা কি করিতে পারিতাম? কিন্তু যাত্রার আরম্ভে শাসনের বজ্রধ্বনি শুনিতেছি না, প্রভাতের আশ্বাসবাণী শুনিতেছি। পথের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে বটে, কিন্তু তবু আমরা ভালোবাসিয়া চলিতেছি। সকল সময়ে আমরা গ্রাহ্য করি না বটে, কিন্তু ভালোবাসা সহস্র দিক হইতে তাহার বাহু বাড়াইয়া দেয়।

0: প্রাণ চায় চক্ষু চায় আর গানটা শোনানোর অনুরোধ করলাম অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। বেশ অনেক অনেক অনুরোধ আসছে, গৌরী সেন চমৎকার কণ্ঠ আর তেমনই গায়কী লিখেছেন আমাদের ফেসবুক পেজে। চিন্ময় মাহাতো লিখেছেন খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর কণ্ঠস্বর, সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। গানটির অনুরোধ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আমাদের প্রত্যেকের অসম্ভব প্রিয়। অপরাজিতার সঙ্গে সঙ্গে আহা করে উঠেছে। সোমা সাহা আমাদের ফেসবুক পেজে জয়েন করেছেন, বেশ বেশ বেশ। চলো পরের গান শুনি, কথা না বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একেবারে মানে ডুবে থাকি সুরের মধ্যে, এমন একটা আবহ তৈরি করেছো তুমি, পরিবেশ তৈরি করেছো। শুনি গান পরের।
1: তথাগতর বাজনা এবং অর্পণ দাস,
0: হ্যাঁ অবশ্যই,
1: সঙ্গত আমাকে আরো গাইতে উৎসাহ করছে, ভালো লাগছে খুব। এখনো পূজা পর্যায়ের গান গাইছি, তবে এটি একটু অল্প শ্রুত এই সুরটি, তবে কথাটা খুব মানে এখন সবাই এই গানটি খুব সবার তুমি কণ্ঠে শুনবে অনেকেরই, মাঝে মাঝে তবে দেখা পাই চিরদিন কেন পাই না, তবে আমি অন্য একটি সুরটা
0: সুরান্তর
1: সুরান্তরটা গাইছি।

0: সত্যি যারা যারা ভাবছেন আরে এই সুরটা তো আগে শুনিনি, আমার যদিও শোনা কিন্তু অনেকেই হয়তো এই সুরান্তরটির কথা জানেন না। রবীন্দ্রনাথের এমন প্রচুর গান রয়েছে যেখানে পাঠান্তর রয়েছে, সুরান্তর রয়েছে, দুটি সুর বা একাধিক কথা। অনেক সময় আমার খুব মনে হয়, জানো অপরাজিতা, তুমি আরও ভালো বলতে পারবে, সেটি হচ্ছে যে একটি মানুষ এতটা সৃষ্টিশীল ছিলেন, এতটা ভাবনা চিন্তা করতেন বলে হয়তো এক সময় একটি গান একরকমভাবে লিখেছেন বা সুর করেছেন, অনেকদিন পরে গিয়ে মনে হলো না এইটি এখন আর ভালো লাগছে না, তখন হয়তো খানিকটা ছেলে মানুষই তো ছিল মনের মধ্যে, ছেলে মানুষই না থাকলে বোধহয় সৃজনশীল এতটা হওয়া যায় না।
1: রবীন্দ্রনাথের একটা মানে তুমি বললে বলছি প্রথম বয়সের মানে প্রথম জীবনের গানগুলোতে সুর বেশি প্রাধান্য পেয়েছে, এবং যত ওর বয়স বেড়েছে সঙ্গে সঙ্গে কথা এবং সুর মানে মাঝখানের একটা সময় কথা এবং সুর প্রাধান্য দুটোই প্রাধান্য পেয়েছে, এবং পরবর্তী সময় শুধুমাত্র কথা প্রাধান্য, বাণী প্রাধান্য পেয়েছে। তো রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তায় এটির উল্লেখ আছে, এবং রবীন্দ্রনাথ নিজেই এটি লিখেছেন, মানে কিছু চিঠিতে পাওয়া গেছে যে এই সুরটি আমি এরকম দিয়েছিলাম কিন্তু পরে আর সেটি ভালো লাগছে না বলে উনি পাল্টেও
0: দিয়েছেন
1: নানান রকম জায়গায়, একটু উনি এক্সপেরিমেন্ট করতেন। তো সেটি তোমার কথা শুনে মনে পড়লো আর কি।
0: একেবারেই তাই। আচ্ছা, আমাদের ফেসবুক পেজের দিকে একটু চোখ রাখি, আকাশবাণী কলকাতা পেজে যারা জয়েন করেছেন তারা ভাবছেন সংযুক্তা কি ভুলে গেল আমাদের কথা? না, সংযুক্তা কিছুতেই ভুলতে পারে না, আপনাদের কথাও নিশ্চয়ই বলতে হবে। বিশ্বজিৎ মণ্ডল লিখেছেন, সুন্দর সকালে এমনভাবে সুর বাসরে ঢুকে পড়াটাও আনন্দের। কি সুন্দর করে লিখেছেন, লিখেছেন কোথা থেকে, বহরমপুর থেকে। দেবাশিস দাস শর্মা শুভ সকাল জানিয়েছেন সকল রবীন্দ্র ভক্ত প্রাণকে। সীমা দাস জয়েন করেছেন আমাদের ফেসবুক লাইভে। আচ্ছা, এবার একটু হোয়াটসঅ্যাপ দেখি। কান্না হাসির দোলদোলানো, তুমি কেমন করে গান করো হে গুণী, এই দুটি গানের অনুরোধ করেছেন অলোক এবং মুনমুন নাথ উত্তর চব্বিশ পরগনা থেকে। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দেখছি, শুনছি এবং শেয়ার করে দিয়েছি, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। গোপাল মান্না কি লিখেছেন দেখি, সকলকে প্রথমেই জানিয়েছেন সুরমহলের সকলকে জানিয়েছেন শুভেচ্ছা, অনেকদিন পর এলাম, কোনো অনুরোধ রাখলাম না, অনুরোধের গানগুলো, আচ্ছা শ্রোতা বন্ধুদের অনুরোধের গানগুলো শুনছি, মনে হচ্ছে যেন এগুলো আমাদেরই মনের ভাব, মন ভালো করা গান। একেবারেই তাই। গোপাল মান্না উলুবেড়িয়া গোরুহাটা তেঁতিলতলা থেকে লিখেছেন, আপনাকে কি আজ প্রথম পেলাম জানি না, মাঝে মাঝে যেন ওই যে যেমন গানে গানে বলছিল মাঝে মাঝে তব দেখা পাই, কেন চিরদিন কেন পাই না, সেরকমভাবেই আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, চিরদিন আপনাদের পেতে চাই। শুভ সকাল সংযুক্তা দিই, আমি আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু। রবীন্দ্রনাথকে যদি এক কথায় বলা হয় তাহলে তিনি হলেন আমার জীবন দেবতা, আর আমার গানের অনুরোধ হলো তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতা। আর কি অসামান্য সমস্ত গানের অনুরোধ আসছে, আমি জানি না আমাদের অপরাজিতা কী কী এর মধ্যে থেকে শোনাবে বা আদৌ শোনাবে কি না, আমি ওর ওপরেই ছেড়ে দিই, কারণ প্রত্যেক শিল্পীর নিজস্ব কিছু ভাবনা থাকে, সেই মতো তারা জড়ো করে নিয়ে আসেন। আপনাদের যে ভালো লাগছে সেটা তো আপনারাই জানাচ্ছেন, চলো পরের ভালো লাগায় আরও একটি গানের দিকে যাই আমরা।
1: হ্যাঁ, এখন যে গানটি আমি গাইবো, এখনও পূজা পর্যায়ে গানই গাইছি, এটি প্রথম দুটো কথা বলি। প্রথম শুনেছিলাম আমি তখন ছাত্রী বিশ্বভারতীতে, সাতই পৌষ, আমাদের শিক্ষক তখন ভাইস প্রিন্সিপাল আমাদের শ্রী প্রশান্ত কুমার ঘোষ, উনি বসে আছেন আর আমরা তখন নিচে দর্শক আসনে বসে আছি, উনি গাইলেন।

আর তখন ভোরের আলোটা পড়ছে এরকম ভাবে, হ্যাঁ, গাছের ফাঁক, পাতার ফাঁক দিয়ে ভোরের আলো পড়ছে, সাতই পৌষের তার আগে সানাই বেজে উঠেছে কিছুক্ষণ আগে, তখন উনি দেশ রাগ দেশে নিবদ্ধ একটি গান গেয়েছিলেন, কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রা মগন। এটি উনি তাল ছাড়া গেয়েছিলেন, আমি তারপরে উনি ওনার কাছে সেটা শেখার সুযোগ পাই, এখন এই গানটি গাইছি।

এমন ভাবে কণ্ঠের সঙ্গে আর যন্ত্র বলতে না যন্ত্রণা হয়, সত্যি বলছি, মানে এমনভাবে মিলেমিশে থাকে এসরাজ, এই কারণেই রবীন্দ্রনাথেরও বড় মানে খুবই প্রিয় ছিল এবং সবসময় শান্তিনিকেতনে আমরা এখনও দেখি। ইদানিং কলকাতায়ও বেশ কিছু শিল্পীকে আমরা পাচ্ছি তরুণ প্রজন্মের, আমার কাছে অত্যন্ত অত্যন্ত আনন্দের এটা। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল, জানেন তো, শেখা হয়নি, সুযোগ হয়নি তথাগত, কিন্তু ধরবো এবার যদি একটু, আমাকে জানি না কি করতে পারবো না পারবো, কিন্তু ইচ্ছেটা রয়েছে আর কি। প্রাণের খেয়া বাইছে দেখো এ কোন হৃদয় মাঝি, হৃদয় কূলে প্রভাত বিনা তাই উঠল বাজি, কোন সাগর তীরে আজি ওই জল তরঙ্গ বাজে, বৈশাখ আজ সাজলো দেখো মায়াবী সেই সাজে, হৃদয় পাড়ায় গড়ে

0: কাটলো সুরের পারিজাত, বাহ তোমার গানেই কাটলো এই ঘাত প্রতিঘাত, সুরের নৈবেদ্য দিলাম তাই তোমার হৃদয় জুড়ে, অঞ্জলি আজ তোমায় করি বিনার সুরে সুরে, সুরের এই রূপ কথাতে হৃদয় জড়ালে তুমি, তোমার সুরে সবুজ আজ শুষ্ক মাটির ভূমি। পায়েল ব্যানার্জি লিখেছেন বেলঘড়িয়া থেকে। আর কে কী লিখেছেন দেখি একটুখানি, শিপ্রা কারার মল্লিক পাড়ালেন বেতর থেকে লিখেছেন, প্লিজ আমার SMSটা তাড়াতাড়ি পড়বেন, আচ্ছা এই তো পড়ছি। প্রথমেই জানাই গোল্ড পরিবারের সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা, আমার মনে হচ্ছে গোল্ডের রেডিওর বন্ধুর হাত ধরেছে। আচ্ছা রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কথা, অনুভবের আবেগ এই সব অল্প সময় কি বলা যায়, ঠিক তাই, সময়টা খুবই খুবই কম জানেন তো, উনি তো আমার কাছে গডের মতো, ওনার কলমের ধারা যে আমার আমাদের মনের সুখ দুঃখের নানা কথা বেরিয়ে আসে, হয়তো উনি নিজের, আচ্ছা আসলে ইংরেজি হরফে লেখা তো অনেক সময় আমি একটু হোঁচট খাই, নানা অনুভব দিয়ে বুঝিয়েছেন, আমি অ্যাট লাস্ট জানাই শিল্পীকে ভালোবাসা, আমি জানি না ওনার নাম কে দিয়েছেন, হয়তো গডের কাছ থেকেই পাওয়া, আমার ব্লেসিংস, খুব ভালো লাগলো,
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
0: এই আশীর্বাদগুলো সত্যি সত্যি একজন শিল্পীর কাছে অনেক অনেক বড় জায়গা, অনেক বড় প্রাপ্তি। গৌরী সেন লিখেছেন আমাদের ফেসবুক পেজে, চমৎকার কণ্ঠ আর তেমনই সুন্দর গায়কী। অলিভিয়া ব্যানার্জি জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ, রবীন্দ্রনাথ এক এক বয়সে এক এক রূপে প্রকাশ করেন নিজেকে, শৈশবে আনন্দের বিষয়, কৈশোরে আনন্দ প্রেম উত্তেজনা এবং মাঝ বয়সে সাহস সম্বল এবং সহায় হয়ে রয়েছেন, ওনাকে ছেড়ে বা ওনাকে ভুলে বাংলা ভাষাভাষী মানুষ কোনো দিনই থাকতে পারবে না, একেবারেই তাই, একেবারেই তাই, আমার মনের কথাটা অলিভিয়া বলেছ, থ্যাংক ইউ সো মাচ। শর্বাণী দাশগুপ্ত জয়েন করেছেন, শুভ সকাল বন্ধু, হৃদয়ে আমার প্রকাশ হলো গানটির অনুরোধ করছি, অনেক অনেক অনুরোধ জমা হয়েছে, আমি বাবা আপাতত থামি, আপনারা অনুরোধ করতে থাকুন, আপনাদের মনের মতো মনের কথা জানাতে থাকুন, আর অপরাজিতা পরের গান নিয়ে একেবারে তৈরি হয়ে রয়েছে, বলো কী শোনাবে
1: এখন? রাগ একই থাকছে, আমি এমন ভাবে এটা শোনাতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি যে এক রাগ কিন্তু গানের রূপটা কতটা আলাদা। এর আগে আমরা একটা কীর্তনাঙ্গে শুনলাম কিন্তু সেটা তাল ছাড়া, রাগের একটা অন্য মাত্রা সেখানে প্রকাশ পেয়েছে,
0: যা বাজালো
1: তথাগত, সত্যি আমি খুব কৃতজ্ঞ এবং খুব ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি ওকে, ওর জন্য গানটা আরো মাধুর্য পেয়েছে, অন্য মাত্রায় নিয়ে গেছে, খুব ভালো লাগলো গিয়ে। এরপরে গাইছি গরব মম হরেছ প্রভু দিয়েছ বহুল আজ ধামার তালে, চেষ্টা করছি গাইবার।

0: আমি সৌমেন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা হঠাৎ মনে পড়ল, তিনি লিখেছিলেন রাগরাগিনী নিয়ে রবীন্দ্রনাথের ভাবনার কথা। আমরা সঙ্গীত চিন্তায় রবীন্দ্রনাথের ভাবনার কথা অবশ্যই পড়ি, এবং এত চমৎকারভাবে রাগের ছবিগুলো তিনি এঁকেছেন কথার মাধ্যমে। সত্যি সত্যি তুমি যখন সঙ্গীত চিন্তার কথা মনে করালে, তখনই আমার ওই পাতাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। আর সৌমেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ভৈরবী সিদ্ধ রবীন্দ্রনাথ। হ্যাঁ, কিন্তু আমার কীরকম মনে হয়, এই যে ধরো রাগ দেশ, আমরা কত রকমভাবে শুনেছি, বর্ষার রাগ হিসেবে বেশি করে শুনেছি, কিন্তু রবীন্দ্রনাথের গানে বেহাগ বলো, দেশ বলো, কানাড়া বলো,
1: পিলু,
0: কত রকমভাবে যে তিনি আবিষ্কার করেছেন, নিজে আবিষ্কার করেছেন এবং আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এটা পথ, এই রাস্তা। মানে বেশ কিছু এরকম গান আছে যেগুলোর মধ্যে থাকলে রাগের রাস্তাটাও, কিন্তু যতই উনি বলেন যে আমি ব্যাকরণ জানি না, কিন্তু ওর মতো করে ব্যাকরণ বোধ হয় খুব কম মানুষ জানেন। সত্যি সত্যি। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে দেখি কে কি লিখেছেন। অলোকনাথ লিখেছেন, শুভ সকাল দিদিভাই, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, জয়দীপ রায় জয়েন করেছেন, অপর্ণা সেন সকলকে সুপ্রভাত জানিয়েছেন। দেবাশিস রত্না গোস্বামী লিখেছেন, দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, তোমায় গান শোনাবো, এই গানটির অনুরোধ। লিপিকা নন্দী শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। গৌতম ঘোষ লিখেছেন, অপূর্ব গায়কী, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সকাল সকাল মন ভালো হয়ে গেছে। মন ভালো করার জন্যই আসলে প্রত্যেক রবিবার আমরা সুরমহল সাজাই শুধুমাত্র আপনার জন্য 100.1 FM গোল্ডে। আমি তো আসি আমার সঙ্গে কোনো না কোনো শিল্পী বন্ধুকে ডাক দিয়ে পাঠাই এবং তারা সানন্দে আসেন। আজ অপরাজিতা এসেই বলল যে আমি আকাশবাণী কলকাতায় আজ প্রথম এলাম। কেমন লাগছে বলো?
1: অন্যরকম লাগছে সত্যি কথা, মানে স্বপ্নের মতো
0: একেবারেই। মানে এই এই বাড়িগুলোর না অন্যরকম একটা, যেমন দায়িত্ব বাড়িয়ে দেয় অনেকটা শিল্পীর কাছে, পবিত্র অনেকটাই, তার সঙ্গে সঙ্গে অনেক দায়িত্ব বেড়ে যায়। আচ্ছা, এরপরে কে কী লিখেছেন, চিন্ময় মাহাতো, অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। প্রণয় দেব লিখেছেন, সুরমহল আজ রবীন্দ্রমহল। একেবারেই তাই, আমরা খুব দায়িত্ব নিয়ে এই বিষয়গুলো করে থাকি। অচ্যুত চক্রবর্তী লিখেছেন, যন্ত্রানুষঙ্গের কথা, অবশ্যই অবশ্যই, তথাগতর কথা এবং অর্পণের কথা তো বারবার করেই বলতে হবে।
1: আমার বাবা,
0: আচ্ছা, তো তিনি তো বলবেনই, কারণ তার সন্তান সময় এরা, তুমি যেমন তার সন্তান। আচ্ছা চলো পরের গান শুনি, 9:38 হয়ে গেছে, বেশি সময় আমাদের হাতে নেই, বলে চটপট চটপট গান শুনি।
1: আমি যেহেতু পিলুর একটি উল্লেখ করলাম, সম্প্রতি একটি অনুষ্ঠানে আমি সেটি গাইবার সুযোগ পেয়েছি এবং গানটির প্রতি একটা বেশ মায়া জন্মে যায় আমার। এটি প্রেম পর্যায়ের গান, এতক্ষণে প্রেমে পৌঁছালাম আর কি।
0: রবীন্দ্রনাথের গানে পূজা প্রেম
1: তো সব
0: বিচিত্র, আমার তো বিচিত্র পর্যায়ে, আমি চমৎকৃত হই বারবার শুনি।
1: তো সে প্রেম পর্যায়ের ওলি বারবার ফিরে যায়, এই গানটি গাইছি।

0: এই গানটিও অনেক দিন পরে শুনলাম। আসলে এখানে বসে আমরা যখন গান শুনি কম্পিউটার থেকে যখন শুনি, তখন নিজেদের কিছু একটা পছন্দের তালিকা থাকে, তো নিজেদের মনের মধ্যে কিন্তু একটা প্লেলিস্ট থাকে, তো সে তার মধ্যে থেকে শুনি এবং অনেকদিন পরে এক একটা গান শুনতে বসলে মনে হয় আরে এটাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, তো আজকে আমি বেশ কয়েকটা গান ওই আমার প্লেলিস্টে অ্যাড করব অবশ্যই। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরাই আসো গানটির অনুরোধ করেছেন পার্থিব মোদক তালপুর হুগলি থেকে। আচ্ছা বেশ, পূর্ণা ঘোষ লিখেছেন খুব সুন্দর গান হচ্ছে অপরাজিতা সংযুক্ত, এই তোমার সঙ্গে আমার তা মিলেছে তালে তালে। হ্যাঁ, সকল সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, কবিগুরু সর্বত্র বিরাজমান কবিকে জানাই আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। অবশ্যই আজকের সুরমহলের প্রতিটি গানের মাধ্যমে আমার যথাযথ কবি প্রণাম হলো, শুনছি ভালো থাকছি, সবার জন্য শুভকামনা। সুমিতা শীল এবং প্রদীপ শীল লিখেছেন বেহালা চৌরাস্তা থেকে, শুভ সকাল দিদিভাই, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ এই গানটির অনুরোধ করেছেন শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। আজ সকালে মুগ্ধ আমি অপরাজিতার গানে, রবীন্দ্রসঙ্গীতের সুরের ধারা বইছে মোর কানে, এক মনে বসে আছি মায়ের পাশটিতে ঘেঁষে, মাতৃদিবসে সকল মাকে প্রণাম ভালোবেসে। সুন্দর করে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। চলো পরের গান শুনি, সময় না দ্রুত,
1: এটি আমার শেষ নিবেদন।
0: না না, শেষ
1: না, তারপরে আমি যে অনুরোধের গান থেকে আমি
0: নিজের তালিকা আমি নার্ভাস ফিল করছিলাম, বলো।
1: হ্যাঁ, বলছি যে স্কেলটা একটু চেঞ্জ করছি, এতে গাইছি। হ্যাঁ, বরিশু ধরা মাঝে শান্তির বাড়ি, এটি গাইব। আমার মনে হয় এখন খুব প্রযোজ্য, মানে একদম প্রযোজ্য এই গানটা, যা সিচুয়েশন, এত
0: সবাই মিলে আমরা গাইব। হ্যাঁ, গানটা যে যেখানে আছেন সবাই মিলেই আসলে গাইবেন আমি জানি, কারণ আমাদের সকলের মনের কথা এবং এই প্রার্থনা যথাযথ জায়গায় যদি পৌঁছে যায় এবং আমরা যদি সত্যি সত্যি এত পৃথিবীময় এত অশান্তি অস্থিরতা চলছে, তার মধ্যে যদি এই গানগুলোকে আরও একটু বেশি করে আঁকড়ে রাখতে পারি, তাহলে আমাদের মনের যত অস্থিরতা অনেকটা দূরে চলে যাবে বলে আমাদের বিশ্বাস। আচ্ছা, আমাদের ওরা যন্ত্র মেলাতে মেলাতে আমি একটু কয়েকজনের কথা বলি। সর্বাণী দাশগুপ্ত, রুচিরা বন্দ্যোপাধ্যায়, অলিভিয়া ব্যানার্জি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন। লিপিকা নন্দী লিখেছেন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। তুমি কি মনে রেখেছো কি কি গানের অনুরোধ এসেছে?
1: কিছু কিছু মনে
0: আছে, মনে আছে তো? আমার একটা গানের অনুরোধ ছিল, সেটাও কিন্তু মনে রেখো,
1: সেটা আমি দু লাইন অবশ্যই গাইব,
0: অবশ্যই গাইবে। আচ্ছা, সুকেন্দু ঘোষ তোমার শান্তিনিকেতন থেকে নিয়মিত আমাদের সঙ্গে থাকেন, গুরুপল্লী থেকে লিখেছেন এত গান এত সুর এত রঙের খেলা, এত আলো ছড়িয়ে দিলে আজি এ প্রভাত বেলা, ফুলের বুকে গুনগুনিয়ে গাইছে মধুকর, মন বলছে সব ছেড়ে তুই গানের তরি ধর, যখন আমার মন তরিটা লাগবে কোপাই কুলে, ঠিক তখনই গানের তরি নাচবে দুলে দুলে, গানের তরি বাইছে ওই সুর মহল যার নাম, কোপাই কুলে আছি বসে প্রকৃতির স্বর্গধাম। অপরাজিতার গানগুলো শুনছি যখন চোখ বন্ধ করে, ঠিক তখনই যেন মনে হচ্ছে 1981 থেকে 1985 সালে ফিরে গিয়েছি বিশ্বভারতীর এক ছাত্র জীবনে মাটিতে বসে গৌর প্রাঙ্গণে।
1: এটাই আমার প্রাপ্তি আজকের, প্রত্যেকটা কমেন্টের মধ্যে ওর কমেন্ট সব থেকে ভালো লাগলো শুনে, এবং এটি আমার প্রাপ্তি সত্যি কথা বলতে।

আমার কথাটা অলিভিয়া লিখেছে, অলিভিয়া ব্যানার্জি লিখেছেন, আহা এই গানটি যে কত সময় উপযোগী, ধন্যবাদ এই গানটির জন্য অপরাজিতা, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, একেবারেই আমাদের সকলের মনের কথা একসঙ্গে পৌঁছে যাক তাঁর পায়ে, যেখানে গেলে আসলেই মন শান্ত হয়। দীনেশ নস্কর জয়েন করেছেন, রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি, আজ খুব ভালো লাগছে। সুমনা চ্যাটার্জি আমাদের ফেসবুক লাইভে লিখেছেন, অপূর্ব। সীমা দাস লিখেছেন, বাদ্যযন্ত্র অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করে তুলেছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। একেবারেই তাই, একেবারেই তাই। ওই নবদা একটু আগে লিখেছিলেন যে এসরাজ এবং তবলা যথেষ্ট, মানে অপরাজিতার গান, তবলা এবং এসরাজ, এছাড়া আমাদের আর আপাতত কিছুই চাওয়ার নেই, মানে যা চাওয়া তার থেকে বেশি পাওয়া। আচ্ছা, এস এন ব্যানার্জি রোড কলকাতা 13 থেকে লিখেছেন, কে নামটা লেখেননি তো, ইমা নামটা লেখেননি কেন, নামটা লিখবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কত দূর দূরান্ত থেকে আমাদের সঙ্গে থাকেন। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, রবি আলোয় সংযুক্তাকে পাবো, তাড়াতাড়ি কাজ করে তাই SMS করছি, অপরাজিতার গান খুব ভালো লাগছে আর তোমার পরিবেশনার তুলনা নেই, খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে, যারা যারা আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন এবং সেখানে তো কমেন্ট করছেনই, তার সঙ্গে সঙ্গে আপনাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা আমরা নিয়ে ফেলছি।

0: করে ফেলছি। আপনারা SMS করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে 8 মিনিট মতো আছে, দুটো গান তো হবে, তাই তো?
1: আমি একটা গান করছি, আমার খুব ইচ্ছেও করছে। প্রথম যে রিকোয়েস্টটা পেলাম কৃষ্ণকলি, আমি তাহলে বলি,
0: করো করো, সেটাই আমারও খুব পছন্দের গান, প্রত্যেকের পছন্দের গান, শুনি।

0: दीवाना।
1: एक दीवाना शहर में,
0: एक दीवाना नहीं, एक दीवानी भी।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তাঁর সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তামিলাগা ভেত্তেরি কাজাগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণ। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমারশিট প্রকাশ করেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করেছে। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2-এ ভারতের মহিলা রেকর্ডস দল স্বর্ণপদক জিতেছে। IPL ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় তাঁর সরকারের গৃহীত নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়।
1: भारत की जनता कह रही है कि हमें पीड़ चाहिए, हमें गेम नहीं सॉल्यूशंस चाहिए, हमें राष्ट्र नीति वाली राजनीति चाहिए। साथियों, आज पूरा का पूरा देश भाजपा की राष्ट्र नीति के साथ कदम से कदम मिलाकर चल रहा है और कर्नाटका तो हमेशा से ही বিজেপি কে লিয়ে ঊর্জা কা কেন্দ্র রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে দলটি মাত্র 3টি আসন নিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটের পৌরসভা নির্বাচনে দলটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রধানমন্ত্রী আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তামিলাগা ভেত্তেরি কাজাগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান।

0: পাঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার শ্রী বিজয়কে শপথগ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকের নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল জনসমর্থন দেয়। শ্রী বিজয় 1967 সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় শ্রী বিজয় 120 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সবরকম সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিট প্রকাশ করেছে। এসএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ডডিস্ক থেকে পাওয়া 9ম, 10ম ও 11ম দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিটও প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ওয়েমার্কশিট প্রকাশ করেছিল। নাগাল্যান্ড সরকার রাজ্য জুড়ে যানবাহনে কোনো ধর্মভিত্তিক, এনজিও সম্পর্কিত এবং অন্যান্য নিষিদ্ধ স্লোগান, স্টিকার, চিহ্ন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা সমস্ত ব্যক্তিগত ও সরকারি যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি জারির 45 দিনের মধ্যে এ সংক্রান্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নাগাল্যান্ড সরকার জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যে এই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতোমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতিরও দ্রুত নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত হলে তবেই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। প্রাথমিক স্তরের কর্মীদের জন্য বর্তমান মজুরির হার 33.39% বাড়িয়ে $97,746 নিয়ে যাওয়ার সংস্থান রয়েছে ওই প্রস্তাবে। আগামী 26 মে পর্যন্ত জনসাধারণ এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে তাদের মতামত জানাতে পারবেন। ত্রিনিদাদ ও টোবাগো সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং সেদেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যৌথভাবে একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র দক্ষিণ ত্রিনিদাদকে হস্তান্তর করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারতের সিডস উদ্যোগের সহায়তায় পরিচালিত এই কেন্দ্রটি ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষুদ্র ও মাঝারি শিল্প পরিকাঠামোকে শক্তিশালী করে তুলবে এবং দেশটির কৃষিক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে। বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর পেনালে একটি প্রস্থেটিক্স কেন্দ্রেরও উদ্বোধন করেন। দক্ষিণ ত্রিনিদাদে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিদেশমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ভারত ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির কাছে একটি যাত্রীবাহী চার্টার নৌকায় বিস্ফোরণের ঘটনায় 11 জন আহত, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্লোরিডার মৎস্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন জানিয়েছে, হলোফার স্যান্ডবারের কাছে বিস্কেন উপসাগরে অবস্থানরত ওই নৌকায় আকস্মিক বিস্ফোরণ ঘটে, তবে এর কারণ এখনও জানা যায়নি। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক লুপাস ডে পালিত হচ্ছে। বহু মানুষ এই জটিল অটোইমিউন লুপাস রোগে আক্রান্ত। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে আজকের দিনটি পালিত হয়ে থাকে। শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করা এই রোগ মানুষের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলে। এই বছরের মূল ভাবনা মেক লুপাস ভিজিবল। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টুয়ে ভারতের মহিলা রেকর্ভ দল স্বর্ণপদক জিতেছে। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহোদের দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফের শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের পর বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করেন। এর আগে সেমিফাইনালে ভারত 10-বারের অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। এদিকে ভারতের সামনে আরও একটি পদক জয়ের সম্ভাবনা রয়েছে। রেকর্ভ তীরন্দাজিতে সিমরনজিৎ কৌর সেমিফাইনালে খেলতে নামবেন। আইপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 10টি ম্যাচে 5টিতে জিতে 10 পয়েন্ট নিয়ে লীগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই। সমসংখ্যক ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে রয়েছে লখনৌ। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। প্রতিযোগিতায় এখন অবধি 10টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট পেয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে 3টিতে জিতে 6 পয়েন্ট পেয়ে লীগ তালিকার নবম স্থানে রয়েছে মুম্বাই। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। এর্নাকুলামের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে 5:00। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স লীগ তালিকার নবম স্থানে রয়েছে। অন্যদিকে 10টি ম্যাচে 1টিতেও না জেতা মোহামেডান লীগ তালিকায় সবার শেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তামিলাগা ভেত্তেরি কাজাগাম টিভিকের প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর শেষ হল, এর পরের খবর দুপুর 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कर्नाटक की राजधानी बेंगलुरु में आर्ट ऑफ लिविंग के 45वीं जयंती समारोह में हिस्सा लिया। उन्होंने आर्ट ऑफ लिविंग इंटरनेशनल सेंटर में नवनिर्मित ध्यान मंदिर का उद्घाटन भी किया। इस अवसर पर अपने संबोधन में श्री मोदी ने कहा कि बेंगलुरु ने आध्यात्मिक ऊर्जा को नई ऊंचाई दी है। प्रधानमंत्री ने कहा कि विकसित भारत के निर्माण में स्वस्थ युवाओं की अहम भूमिका है।
2: विकसित भारत का निर्माण ऐसे युवाओं से ही होगा, जो युवा मानसिक रूप से शांत हो, जो सामाजिक रूप से जिम्मेदार हो और जो समाज के प्रति संवेदनशील हो। इसलिए स्पिरिचुअल वेलबींग, मेंटल हेल्थ, योग, मेडिटेशन, इस पर काम करने वाली आपकी ये महत्वपूर्ण गतिविधि, इन सबकी भूमिका बहुत बहुत अहम है।
1: श्री मोदी आज तेलंगाना की राजधानी हैदराबाद भी जाएंगे, जहां वे कई विकास परियोजनाओं का शुभारंभ और शिलान्यास करेंगे। ये परियोजनाएं लगभग 9,400 करोड़ रुपए की हैं। श्री मोदी हैदराबाद पणजी आर्थिक कॉरिडोर में गुडेबेल्लूर से महबूब नगर तक के 4 लेन वाले राष्ट्रीय राजमार्ग 167 का शिलान्यास करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि पश्चिम बंगाल, असम और पुदुचेरी में भारतीय जनता पार्टी की जीत केंद्र सरकार की राष्ट्रीय नीति के प्रति जनता के समर्थन का प्रमाण है। उन्होंने कहा कि चुनाव परिणामों से देश की भावना का पता चलता है। बेंगलुरु में भाजपा कार्यकर्ताओं से प्रधानमंत्री मोदी ने कहा कि आज ऐसी सरकार की आवश्यकता है जो तेजी से कार्य कर सके, सुशासन दे सके और समस्याओं का समाधान कर देश को आगे ले जा सके। प्रधानमंत्री ने कांग्रेस पर महिलाओं के साथ विश्वासघात करने का आरोप लगाया।
2: आंखों से कांग्रेस देश की महिलाओं की आंखों में धूल झोंकती रही है। कांग्रेस महिला आरक्षण का वादा करती थी और फिर अपने ही सहयोगी दलों से इसका विरोध करवाती थी। बड़ा खेल चला करता था। बीजेपी ने इस खेल को खत्म किया, महिलाओं के लिए 33% आरक्षण का कानून बनाया। लेकिन साथियों, कांग्रेस देश की सबसे बड़ी नारी विरोधी पार्टी है। इसलिए कांग्रेस ने संसद में नारी शक्ति बंधन संशोधन को गिरा दिया।
1: भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता डॉक्टर हिमंत बिस्व शर्मा को भाजपा और एनडीए दोनों के विधायक दल का नेता चुन लिया गया है। आज सुबह गुवाहाटी में हुई बैठक में यह निर्णय लिया गया। तमिलगा वेत्री कड़गम टीवी के पार्टी प्रमुख सी जोसेफ विजय तमिलनाडु के नए मुख्यमंत्री बन गए हैं। राज्यपाल राजेंद्र विश्वनाथ अर्लेकर ने श्री सी जोसेफ विजय को पद और गोपनीयता की शपथ दिलाई। श्री विजय के साथ 9 अन्य मंत्रियों ने भी शपथ ली है। इस अवसर पर लोकसभा में विपक्ष के नेता राहुल गांधी और तमिल फिल्म उद्योग की कई हस्तियां मौजूद थीं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सी जोसेफ विजय को तमिलनाडु का मुख्यमंत्री बनने पर बधाई दी है। सोशल मीडिया पोस्ट में उन्होंने कहा कि केंद्र सरकार तमिलनाडु सरकार के साथ मिलकर लोगों के जीवन स्तर को बेहतर बनाने के लिए काम कर

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
1: জুটিতে দুটিতে আজ আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি আমাদের কথা মতো, তাই তো?
2: অবশ্যই, অবশ্যই।
1: আমরা কথা দিয়েছিলাম বেলা যখন আমরা তোমায় গান শোনাবো শেষ করেছি, দুটোর সময় ফিরে আসবো, 2:30 আমরা যথারীতি ফিরে এসেছি। এবং জুটিতে দুটিতে আজকে কি নিয়ে আমাদের জুটি বাঁধা হয়েছে সেটা বলার আগে বরং একটা গান শুনে নিলে আর বলার অপেক্ষা থাকবে না।
2: না, বলার অপেক্ষা থাকবে না, আমরা সরাসরি গান দিয়ে ঢুকি,
1: শ্রোতা
2: বন্ধুরা বুঝতে পারবেন,
1: বুঝতেই পেরে যাবেন যে কাকে নিয়ে আজকে আমাদের জুটি বেঁধেছে।
2: ঠিকই তাই।

0: লতা মঙ্গেশকর এবং এসপি বালাসুব্রহ্মণ্যম, আমার ভীষণ প্রিয় শিল্পী এসপি। তো এই গান শুনতে শুনতেই কিন্তু শ্রোতা বন্ধু যারা আছেন তারা অনেকটা ধরতে পেরেছেন যে আমরা জুটিতে দুটিতে কি নিয়ে বসেছি।
1: একেবারেই লক্ষ্মীকান্ত প্যারিলাল, আপনারা মানে নিশ্চয়ই এতক্ষণ সবাই আলোচনা শুরু করে দিয়েছেন কার কোন গানটা ভালো লাগে, কোন সিনেমাতে কোন গানটা দেখে আপনাদের ভীষণ ভালো লেগেছিল, এই আলোচনাগুলো আপনাদের মধ্যেও চলতে থাকুক আর টুকরো টুকরো করে আমরাও এখানে শুরু করি লক্ষ্মীকান্ত প্যারিলাল আজকের জুটিতে দুটিতে।
0: আসলে এই দুটো নাম যখন একসাথে উচ্চারণ হয় শাশ্বতী, এমনভাবে উচ্চারণ হয় মনে হয় যেন একটাই মানুষ, একটা নাম, একটা পদবি, তা কিন্তু নয়। লক্ষ্মীকান্ত এবং প্যারিলাল দুজন আলাদা মানুষ। হিন্দি চলচ্চিত্রে, ভারতীয় হিন্দি চলচ্চিত্রে তাদের যে অবদান, সিক্সটিজ থেকে শুরু করে প্রায় নাইনটিজ, মানে ওই তিনটে দশক একদম, মানে তারা একসাথে যে গানের কম্পোজিশন করে গেছেন ডুও বলতে গেলে, এখনো পর্যন্ত এই যে এক দুজেকে লিয়ে ছবির গান দিয়ে শুরু করলাম,
1: প্রত্যেকটা গানই একেবারে ওই সময়কার জেনারেশনকে একেবারে মানে কি বলবো, যেটা মাতিয়ে রেখেছিল বলা যায় এক কথায়। লক্ষ্মীকান্ত শান্তারাম কুডালকার, এই তার পুরো নাম লক্ষ্মীকান্তের নাম।
0: অবশ্যই জন্ম হয়েছিল কিন্তু লক্ষ্মী পুজোর দিন, মানে দীপাবলির লক্ষ্মী, যেটা নভেম্বর মাসে দীপাবলির লক্ষ্মী পুজোর সময় জন্মগ্রহণ করেছিলেন,
1: সেই কারণেই লক্ষ্মীকান্ত রেখেছিলেন।
0: তো ভীষণ দারিদ্রের সাথে কিন্তু তার ছোটবেলাটা কেটেছে,
1: একেবারে বলা যায় ওই মুম্বাইয়ের ভিলেপার্লের বস্তিতে জীবন কাটিয়েছেন প্রথম জীবন। অল্প বয়সেই বাবাকে তিনি হারান এবং তার পড়াশুনো চালিয়ে যেতে সমস্যা হয় স্বাভাবিকভাবেই, ওই দরিদ্র পরিবার, তার উপরে বাবা মারা গেছেন, এরকম অবস্থায় লক্ষ্মীকান্তের পড়াশুনো বন্ধ হয়ে যায়। লক্ষ্মীকান্তের বাবার এক সঙ্গীতজ্ঞ বন্ধু ছিলেন, সেই বন্ধু তাকে এবং তার দাদাকে
0: একসাথে
1: সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য পরামর্শ দেন।
0: ছোটবেলা থেকে কিন্তু খুব ভালো ম্যান্ডোলিন বাজাতে পারতেন, ম্যান্ডোলিন, বেহালা, যে কোনো রকমের স্ট্রিং মিউজিক, সেটা বাজানোর জন্য তার একটা ঝোঁক ছিল। এবং তার মা এটা
1: ম্যান্ডোলিনের জন্য হুসেন আলীর কাছে তিনি নাড়া বেঁধেছিলেন, এবং তারপরে তার ভাই শিখতেন তবলা এবং তিনি ম্যান্ডোলিন। এরপরে তিনি মানে এইভাবেই কিন্তু তাদের এই সঙ্গীত দিয়েই উপার্জন, ওই অল্প বয়স থেকে মানে বিভিন্ন কনসার্টে বাজিয়ে তারা পয়সা রোজগার করতেন।
0: অন্যদিকে প্যারিলাল কিন্তু মানে যথেষ্ট মানে লক্ষ্মীকান্তের তুলনায় একটা শক্ত মজবুত পরিবারের ভিত ছিল ছোটবেলা থেকেই।
1: হ্যাঁ মানে তুলনামূলকভাবে কিন্তু তাও সম্ভ্রান্ত বলা যায়,
0: সম্ভ্রান্ত, হ্যাঁ মানে উচ্চবিত্ত নয় কিন্তু মিউজিক্যাল একটা ফ্যামিলিতে প্যারিলাল জন্মগ্রহণ করেছিলেন। মানে ট্রাম্পেট বাদক তার বাবা ছিলেন প্রখ্যাত রামপ্রসাদ শর্মা, তিনি নানা রকমের
1: বাবাজি নামেও ডাকা হতো।
0: হ্যাঁ বিখ্যাত গোয়ান যে সুরকার অ্যান্থনি গনজালভেস, যেটার ওপরে পরবর্তীকালে গানের বেহালার কঠোর প্রশিক্ষণ নিয়েছিলেন শাশ্বতী। এই
1: সম্প্রদায় নাকি তিনি মানে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত দিনে বেহালা বাজাতেন।
0: একজনকে আমরা হারিয়েছি, এবং বেহালা বাজাতে গিয়ে একটা কথা মনে পড়ছে, বেহালা এরকমই একটা বাদ্যযন্ত্র, মানে তার রিড, তার স্কেল সব কিছু কিন্তু অনেকটা মানে ব্যালেন্সের ওপর নির্ভর করছে, স্ট্রিং মিউজিক হলেও মানে বাজানোটা যতগুলো আছে তার মধ্যে বেশ শক্ত ব্যাপার।
1: একেবারে
0: তো ছেলেবেলা থেকেই এই দুজনের এই যে মিউজিকের প্রতি ঝোঁক, তারপরে একসাথে হওয়া, এই কিছুদিন আগে একটা রিয়েলিটি শোর কথা মনে পড়ছে, একজনকে তো আমরা হারিয়েছি, একজন জীবিত আছেন, মানে তিনি এসে বসে রিয়েলিটি শোতে একবার তাকে বেহালাটা দেওয়া হয়েছে, মানে সেখানেই তিনি এই বয়সে তার হাত কাঁপছে কিন্তু যা তিনি সুর কাঁপছে না,
1: এখানেই মানে শিল্পীর মুনশিয়ানা এখানেই। আচ্ছা আমরা 1969 ওই দিকে যদি একটু যাই,
0: আমরা পেয়েছিলাম দৌরাস্তে।
1: দৌরাস্তে এই যে গানটা আমরা শোনাতে চাইছি,
0: রাজ খোসলা পরিচালিত ছবি, রাজেশ খান্না, মুমতাজ এদেরকে আমরা পাচ্ছি অভিনয়, শাবানা আজমি ছিলেন বোধ না, বলরাজ সাহানি ছিলেন,
1: বলরাজ সাহানি,
0: প্রেম চোপড়া ছিলেন, অনেকগুলো গান পেয়েছি
1: এখানে, অনেকগুলো গান,
0: হিট হিট গান, বিন্দিয়া চমকেগি,
1: ফিল্ম ফেয়ারের জন্য মনোনয়ন প্রথম, এবং তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি এই জুটিকে।
0: ওই মোহাম্মদ রফির একটা গান আছে না, ইয়ে রেশমি জুলফে,
1: একেবারে
0: হ্যাঁ,
1: আমরা কি ইয়ে রেশমি জুলফে শোনাই, বিন্দিয়া চমকেগি
0: দুটোই যদি শোনাই,
1: আচ্ছা ব্যাক টু ব্যাক বিন্দিয়া চমকেগি শুনে নি,
0: অবশ্যই অবশ্যই।
1: তাহলে শুরুতে বিন্দিয়া চমকেগি।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে

0: দৌড়াস্তে ছবি থেকে আমরা দুটো পরপর গান শুনে নিলাম।
1: একদম 1969 এর ছবি, ডিসেম্বর মাসে রিলিজ করেছিল। এবং দেখো শাশ্বতী লক্ষ্মীকান্ত পেয়ারেলালের মানে ডুও কম্পোজিশন, প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট
0: একেবারে, মানে গানগুলোই তো হিট করে দিয়েছে। সেখানে অবশ্যই ডিরেকশন, স্ক্রিপ্ট সেগুলোর গুরুত্ব রয়েছে, কিন্তু গানেরও একটা বড় ভূমিকা
1: থাকে
0: সেই জায়গা থেকে, একদম 100-এ 100। সেই হিসেবে প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট। এরকম কোন ছবির নাম বলবো আর কোনটা বলবো না, সেটাই প্রায় মানে 365-70 ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন, লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। তো সেই 370 ছবি, 65-70 ছবির নাম তো আমাদের পক্ষে বলে ওঠা,
1: গান বাজানো তো একেবারেই সম্ভব না।

0: সেটা একেবারেই অসম্ভব।
1: আমরা 70s এর কয়েকটা ছবিতে ছুঁয়ে ছুঁয়ে যাই, 69 আমরা ছিলাম, তারপর আমরা যদি মানে সেই গান ববিতে যেতে পারি, হ্যাঁ 73 এর ছবি ববি, রাজ কাপুরের ছবি,
0: ঋষি কাপুর, ডিম্পল কাবাডিয়া এবং আর ছিল
1: অরুণা ইরানি, প্রচুর হিট হিট গান আছে, মায়ের শায়ের তো নেই হাম তুমি কামরে মে বন্ধ,
0: প্রথমে তো চাবিটা হারিয়ে যাওয়ার ব্যাপার, সেই গানটাই বরং আমরা এখন শুনি,
1: অবশ্যই তাই।
0: চলো আমরা এখন যাচ্ছি ববি ছবিতে।

0: লতা মঙ্গেশকর এবং শৈলেন্দ্র সিং, এই দুই কণ্ঠে মানে তখন নতুন জুটি ডিম্পল কাবাডিয়া এবং ঋষি কাপুর, দুজনেরই ডেবিউ ফিল্ম ববি ১৯৭৩ সাল। হ্যাঁ, ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাস, ২৮শে সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পেয়েছিল
1: এবং ব্লকবাস্টার ফিল্ম। আমরা যদি বাণিজ্যিকভাবে দেখি, ছবি এতটাই সফল হয়েছিল যে ম্যাসিভ সাকসেস আমরা পেয়েছিলাম শুধু দেশের মধ্যে না, বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে, সোভিয়েত ইউনিয়নের একটা প্রেক্ষাগৃহে এই ছবি চলেছে, ভাবা যায়। তখন আনডিভাইডেড সোভিয়েত ইউনিয়ন, তার পতন হয়নি, মানে সোভিয়েত রাশিয়া একসাথে ছিল, সেখানে পর্যন্ত এই ছবি মানে রিলিজ হওয়ার পরে বহুদিন পর্যন্ত চলেছে সেখানকার ভারতীয় যারা ছিলেন, বাঙালি ও বাঙালি প্রত্যেকে।
0: এবং ওই বছরের সব থেকে বেশি আয়কারী
1: ছবি। আরেকটা জিনিস দেখো, একটা ছবি মানে প্রথম ডিম্পল কাবাডিয়া ঋষি কাপুর, তারা মানে একদম কম বয়স, 18, 19, 20, 21 বছর
0: নতুন তাদের ফিল্মে এন্ট্রি হচ্ছে এবং একেবারে রোম্যান্টিক ফিল্ম, মানে গল্প মানে একদম, তার সঙ্গে এইরকম গান,
1: এতটাই ছবিটার ইম্প্যাক্ট পড়েছিল যে ছবির সেই যে ববি প্রিন্টের জামা এখনো পর্যন্ত কিন্তু সেই ফ্যাশন দুনিয়াতে সেটা রয়েছে ওই ছবি থেকেই। এবং ঋষি কাপুর কীভাবে চুল আছড়াতেন, ওই জামার কথা তো বললামই, ডিম্পল কাপাডিয়ার। সুতরাং লক্ষ্মীকান্ত পেয়ারেলাল এবি ডুয়োর যে কম্পোজিশনে মিউজিক, এবং রাজ কাপুরের সব ছবির গানই যদিও হিট, কিন্তু তার মধ্যে এইটা তো বিশেষভাবে আজকে বলা যেতেই পারে। আমরা এই ছবিরই আরেকটা গান শুনবো, কিন্তু তার আগে
0: কোন গান শুনবো
1: আমরা, কি মায়ের শায়ের তো নেহি শুনতে পারি?
0: মায়ের শায়ের তো নেহি শুনতেই পারি।
1: হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের কিন্তু
0: একটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে খবর এসেছে, সেই খবরটুকু আপনাদের জানিয়ে দিয়ে চলে যাব ববির দ্বিতীয় গানে।
1: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী 2-3 ঘন্টার মধ্যে, সাথে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গাতে। এই সংক্রান্ত

0: হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আরেকবার বলে দিই, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ যেহেতু বৃষ্টিপাত, সুতরাং আপনারা একটু যারা রয়েছেন তারা
1: ওই এলাকার মানুষজন একটু বাড়ি থেকে বেরোনোর সময় চিন্তা ভাবনা করে বেরোবেন এবং সাবধানে থাকবেন। আচ্ছা, আমরা ববির দ্বিতীয় গানে ম্যায় শায়ের তো নেহি এই গানে চলে যাই, তাই তো?
0: অবশ্যই।

0: ববি ছবি থেকে আমরা গান শুনছিলাম, আমরা ছিলাম 1973 সালে, তাই তো?
1: হ্যাঁ, এবার আমরা একটু পিছিয়ে যাব,
0: পিছিয়ে গিয়ে যাব 1972-এ। 1972-এ যে ছবিটি প্রশংসিত হয়েছিল সেটা হচ্ছে শোর, তাই তো?
1: ভীষণ
0: ভীষণ রকমের সাড়া জাগিয়েছে, মানে একেবারে একটা গানেই ছবিটাকে চেনা যায়,
1: মাত করে দিয়েছে।
0: এই এই গানটা মানেই, মানে শোর মানেই এই গানটা, বা এই গানটা মানেই শোর, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল আর কি।
1: ফিল্মটা কিন্তু ট্র্যাজেডি ফিল্ম ছিল,
0: হ্যাঁ,
1: কিন্তু
0: কিন্তু এই গানটার জন্য ভীষণ রকম ভাবে হিট করেছিল।
1: মনোজ কুমার পরিচালনা করেছেন ছবিতেও, তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
0: মনোজ কুমার, জয়া ভাদুড়ী, নন্দা, প্রেমনাথ, মাস্টার সত্যজিৎ,
1: আর আশ্রানীও কিন্তু ছিল।
0: আশ্রানী,
1: আশ্রানীকে বাদ দিলেও চলবে না। লক্ষ্মীকান্ত পেয়ারেলাল, এই ডুয়োর কম্পোজিশন জানা কথাই। সুপার ডুপার হিট ছবির থেকেও হচ্ছে গানটা।
0: হ্যাঁ,
1: এবং ওই তোমাকে একটু আগে বলছিলাম যে একটা রিয়েলিটি শোতে একজনকে তো আমরা হারিয়েছি, তো পেয়ারেলাল বাজাচ্ছেন ভায়োলিনে এই গানটা, অসাধারণ সেই গান। তো একটুও তার হাত কিন্তু কাঁপছে না, মানে একদম প্রত্যেকটা নোটেশনে যে হাত লাগা, সেখানে ভাঁজে ভাঁজে সুরটা যেন মানে তৈরি রয়েছে। এখানেই তো একজন শিল্পীর সার্থকতা, যে তার বয়স হয়ে যাক যেটাই হোক না কেন, সুর তার হাতে, সুর তার মনে রয়েছে।
0: একেবারে আমরা গানটাতে যাই।
1: হ্যাঁ,

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
1: সুরেলা সফরের জুটিতে দুটিতে আজ হিন্দি সিনেমার সেই বিখ্যাত কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল, তাদের নিয়েই রয়েছি। 70-এর দশকের বেশ কিছু ছবির গান শোনাচ্ছিলাম শাশ্বতী, কিন্তু আমার একবার অ্যান্টনি 1977 সালে রিলিজ হওয়া ফিল্ম, মে মাসে রিলিজ করেছিল, এই ছবির গান যদি না শোনাই তাহলে কিন্তু 70-এর যেসব ছবির

0: গুলোর গান শোনাচ্ছিলাম বা কথা বলছিলাম সেখানে কোথাও যেন একটু অসম্পূর্ণ থেকে যাবে।
1: অমর আকবর অ্যান্টনি থেকে আমরা গান শুনবো অবশ্যই।
0: ভীষণ মজার ছবি, মানে তিনটে ধর্মের মানুষ, হিন্দুইজম, মুসলিম এবং খ্রিস্টানিটির তিন ধরনের
1: ধর্ম সমন্বয়ের,
0: এটাই এটাই মূল এ ছিল যে মানে রিলিজিয়াস টলারেন্স যদি আমরা বলি, তিনটে সম্প্রদায়ের মানুষ সেখানে নিয়ে গানের সাথে, মানে যে টাইটেলে ছবি তৈরি হয়েছে সেই টাইটেলেই গান তৈরি হয়েছে। ভীষণ হিট গান এবং ছবি, মনমোহন দেশাই পরিচালিত, অভিনয়তা আমরা পেয়েছিলাম বিনোদ খান্না, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, শাবানা আজমি, নিতু সিং, পারভিন ববি, মানে তিনজন অ্যাক্টরের সাথে তিনজন অ্যাক্ট্রেস,
1: মানে কে কাকে দেখবে, কার অভিনয় শ্রেষ্ঠ, এই আর কি লড়াই একেবারে।
0: আমরা আমার আকবর অ্যান্টনি নামি তো একটা গান,
1: মাই নেম ইজ অ্যান্টনি,
0: হ্যাঁ
1: এটা শুনে নি আগে,
0: শুনে নিই।

0: number 420.
1: Excuse me, please. My name is Frankie?
2: No.
1: No. Sebastian?
2: No.
1: Goldie? Soldi?
2: No! Anthony Gonsalves!
0: Oh, yes! Anthony Gonsalves!
3: এই গানটার মধ্যে ভীষণ মজার একটা, মানে যদিও ছবিটার মধ্যে অনেক রকম মেসেজ আছে কিন্তু গানগুলোর মধ্যে কোথাও একটা রিলিফ ছিল আর কি।
4: ঠিকই তাই।
3: আর এই ছবি মুক্তি পেয়েছিল 1977 সালে এবং এই ছবির পরিচালক প্রযোজক ছিলেন মনমোহন দেশাই এবং কাহিনী লিখেছিলেন কাদের খান। এখানে তো অভিনয় করেছেন তুমি বলেই দিয়েছো যারা অভিনয় করেছিলেন, এবং একই বাড়ির তিন ভাই, তারা হারিয়ে যাবার পর এক একটা মানে ধর্মের পরিবারে গিয়ে তারা বড় হয়, এই ছিল গল্প। সেখান থেকেই সেই যে আমি প্রথমে বলছিলাম যে ধর্ম, আমরা যা আচরণ করি সেটাই ধর্ম।
4: অবশ্যই
3: আমরা জন্মগতভাবে যেটা পাই তার থেকে বড় কথা আমরা যেটা আচরণ করি সেটাই আমাদের আসল ধর্ম। সেই জায়গা থেকে আবার তারা মিলিত হয়, তাদের তিন ভাইয়ের মিলন ঘটে, এই যে ছবির গল্প এভাবেই এগিয়ে চলে। সেই সময় এই ছবি কিন্তু ভীষণ রকমভাবে ব্যবসা সফল হয়েছিল, মানে প্রচুর মানুষ এই ছবিটাকে গ্রহণ করেছিলেন।
4: এবং আরেকটা জিনিস হচ্ছে ওই যে তিনটে সম্প্রদায়ের তিনজন বন্ধুকে দেখানো হয়েছে, মানে তখনকার সময়ে 70s বা 80s এর একদম যে ব্লকবাস্টার ফিল্মগুলোর যে নায়করা থাকতেন, ওই রত্নখচিত নায়ক বলতে অমিতাভ বচ্চন, সাথে ঋষি কাপুর, একই সিনেমা অমিতাভ বচ্চনকে পাচ্ছি, ঋষি কাপুরকে পাচ্ছি, কিন্তু যেহেতু ওই তিনজন মেল অ্যাক্টরকে আমরা পাচ্ছি তার সাথে নিতু সিং, পারভিন ববি, এইরকম ধরনেরই ছবিটা ছিল যে প্রচুর স্টারকে একটা ছবিতে একসাথে আমরা পাচ্ছি। সেই সাথে অন্য সাব ক্যারেক্টারে যারা ছিলেন তারা তো আছেন, এবং কিশোর কুমার, মহেন্দ্র, শৈলেন্দ্র সিং এর গান, প্রত্যেকটা গানই কিন্তু দারুণভাবে হিট। আচ্ছা, আমরা 70s থেকে 80s এ চলে যাই। 80s এ যদি কার্স এর গান কিন্তু ভীষণ, মানে কার্স এর প্রত্যেকটা গানই ভীষণ হিট, একটা ফ্যান্টাসি সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম ছিল কার্স, সেই সময়
3: 1980 মুক্তি পাওয়া ছিল,
4: সুভাষ ঘাইয়ের ছবি। এই ছবিতেও আনন্দ বক্সীর লিরিকে আমরা পাচ্ছি লক্ষ্মীকান্ত পিয়ারেলাল, এই ডুও কম্পোজারকে একসাথে কাজ করতে। কার্সের দুটো গান শোনানো যেতেই পারে,
3: শোনানো যেতেই পারে,
4: গান আছে।
3: প্রথমে আমরা ওম শান্তি গানটা শুনে নি।
4: হ্যাঁ শুনে নি,
3: চলো কার্স থেকে এখনকার গান।

0: কার্স ছবির গান শোনাচ্ছিলাম আমরা, 1980s এ রিলিজ হওয়া ছবি।
1: আর এই ছবির জন্য কিন্তু লক্ষ্মীকান্ত প্যারিলাল ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছিলেন, এবং এখানে আনন্দ বক্সি গানের গীতিকার ছিলেন এই গানগুলোর। তো আমরা আরেকটা গানও শুনবো,
0: কার্জের তো কার্জের গান আছে
1: গান, এবং দুটো গান তো মিনিমাম মানে শুনতেই হবে। আর এই ছবির যে যেটা ছিল মানে প্রথমত ঘটনা প্রবাহ যেটা, সেখানে একটা পুনর্জন্মের ব্যাপার, যে এই পুনর্জন্ম নিয়ে কিন্তু লক্ষ্মীকান্ত প্যারিলাল অনেকগুলো ছবিতে, রামলাখন ছবিতে কাজ করেছেন।
0: ঠিক,
1: তো আমরা কি পরের গানে যাব?
0: কোনটা শোনাবো আমরা? দার্দ দে দিল একটা গান আছে,
1: আমরা এক হাসিনা
0: এক হাসিনা, কিশোর কুমার আশা ভোসলে,
1: একদম এই গানটাই আমরা শুনবো।

0: কার্স ছবি থেকে আমরা দুটো গান শুনলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে গানগুলো শুনছিলাম অনুপূর্বা, সেগুলি অর্কেস্ট্রেশন অনেক বেশি এবং সেখানে একটা হারমোনির ব্যাপার, যেটা লক্ষ্মীকান্ত পেরিলাল জির যেটা বৈশিষ্ট্য আর কি। এবারে আমরা যে গানটাতে
1: ভ্যারিয়েশনটা চেঞ্জ করেছে, যেমন সরে দেখো পুরোটাই কিন্তু ভায়োলিনের উপরে রেখেছে।
0: ওই ইনস্ট্রুমেন্ট যে ছোটবেলা থেকে ওনারা ইনস্ট্রুমেন্ট শিখেছিলেন সেটার কিন্তু পুরোপুরি প্রয়োগ, এক্সপেরিমেন্ট এই মানে বিভিন্ন ফিল্মে এক এক জায়গায় এক্সপেরিমেন্ট হয়েছে আর কি। আর এবার আমরা যে গানটা শুনবো সেটা আবার একটু অন্য রকমের। সেটা
1: কোন ছবির গানের কথা বলছো?
0: 1986 সালে নাম ছবি,
1: পুনম ধিলন,
0: পুনম ধিলন,
1: সঞ্জয় দত্ত,
0: সঞ্জয় দত্ত, কুমার গৌরব, অমৃতা সিং, নূতনও ছিলেন, পরেশ রাওয়াল ছিলেন অভিনয়ে, এবং
1: মহেশ ভাট পরিচালিত ছবি।
0: এইখানে সেই গানটাই আমরা শুনতে চাইবো, যে গানটা মানে বিবিসি রেডিও বিশ্বব্যাপী যেটা সহস মানে 1000 বছরের মধ্যে 100টি গানের যে তালিকা
1: তার মধ্যে রেখেছে পঙ্কজ উদাসের গাওয়া সেই গান,
0: সেই গানটাই আমরা শুনবো। গানটাই
1: গানটার পরিচয়, কিছু বলার পরিচয় প্রয়োজন হয় না।
0: আমরা সেই গানটা শুনি। আমরা এতক্ষণ যে ধরনের গান শুনছিলাম তার থেকে একটু অন্য ফ্লেভার পাবো।

0: নাম ছবির গান শুনছিলাম। আর আমাদের স্টুডিওর ঘড়ি কিন্তু বলছে আমাদের যাবার প্রায় সময় হয়ে গেছে। লক্ষ্মীকান্ত পিয়ারিলালজির কাজ নিয়ে আমরা ছিলাম আজকে জুটিতে দুটিতে, শেষবেলায় যে গানটা শুনবো আমরা
1: সত্যম শিবম ছবির গান, সুন্দরম ছবির গান বোধহয় আমরা শোনাইনি, তাই না?
0: না না শোনাইনি, আমরা ওই ছবির গানটি শুনতে শুনতেই আজকের জুটিতে দুটিতে থেকে বিদায় নেব। অনুপূর্বা শাশ্বতী।
2: এইভাবে প্রোগ্রাম করা।

0: বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে।
1: সিফ 10 সাল পেলে পিছলে এক চুনাও কে পেলে বঙ্গাল মে হমারে সিফ 3 MLA থে, আজ 200 বিধায়ক ভারতীয় জনতা পার্টি কি সরকার হ্যাঁ।
0: প্রধানমন্ত্রী আজ সকালে কর্ণাটকের বেঙ্গালুরুতে দ্য আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল

0: তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে কাজ করবে তাঁর সরকার। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। গুয়াহাটিতে আজ সকালে পরিষদীয় দলের বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। উপস্থিত বিধায়করা এই প্রস্তাব সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএ নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাঁদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছেছে। গুরুগ্রামের একটি বিশেষ আদালত অর্থ পাচার মামলায় পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। 100 কোটি টাকারও বেশি মূল্যের পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত কথিত জালিয়াতির সঙ্গে যুক্ত একটি মামলায় গতকাল চণ্ডীগড় থেকে সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করে ইডি। এখবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, রাজ্যে যেসব ভুয়ো তপশিলী উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। আজ পূর্ব বর্ধমান জেলা জাহের থানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যেসব আধিকারিক এই ভুয়ো শংসাপত্রগুলি দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যারা এই ভুয়ো শংসাপত্র নিয়ে চাকরিতে নিযুক্ত বা উচ্চশিক্ষায় নিয়োজিত তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। আইনশৃঙ্খলা উন্নয়নসহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়ে মার্কশিট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া 9ম, 10ম ও 11ম, 12ম শ্রেণীর নিয়োগ পরীক্ষার ওয়ে মার্কশিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ওয়ে মার্কশিটও প্রকাশ করা হবে। শিক্ষানুরাগে ঐক্যমঞ্চ ওয়ে মার্কশিট প্রকাশের মাধ্যমে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, একজন নিরপরাধও যাতে শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হুগলির ডানকুনিতে গতকাল সন্ধ্যায় পুলিশের নাকা চেকিং চলাকালীন পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বছর 28-এর মোহাম্মদ আজমত এবং বছর 27-এর সোনু কুমারকে গ্রেফতার করে। দুজনেই কুখ্যাত অপরাধী বলে জানা গেছে। ধৃতদের থেকে একটি 1 শটার পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শ্রীরামপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্ণব বিশ্বাস এ বিষয়ে আজ সাংবাদিকদের জানান। ভারতের আবহাওয়া দপ্তর IMD গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 7 দিনে উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী 2 দিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার কথাও পূর্বাভাসে বলা রয়েছে। আগামীকাল থেকে এসব জায়গায় বৃষ্টির পরিমাণ কমবে, তাপমাত্রাও কিছুটা কম থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা মেলে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। আগামীকাল থেকে পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেলে 12 তারিখ থেকে।
0: ব্রিটেন জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে

চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যে এই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করেছিল ব্রিটেন। হান্টা ভাইরাসের সংক্রমিত যাত্রীদের নিয়ে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজ MV হন্ডুয়াস আজ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনারিফ এসে পৌঁছেছে। ইতিমধ্যে ওই জাহাজে দুজন যাত্রী প্রাণ হারান, একজন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এরপর নতুন করে আরও চারজনের আক্রান্ত হওয়ার খবর মেলে। মোট 8 জন আক্রান্তের মধ্যে 3 জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে 6 জনের ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষায় হান্টা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। উল্লেখ এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের খবরের প্রেক্ষিতে দ্রুত ওই জাহাজের যাত্রীদের উদ্ধারের কথা বলেছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক চলতি বছরের গ্রীষ্মাবকাশে দেশজুড়ে সব বিদ্যালয়ে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সপ্তাহব্যাপী এই শিবির শিক্ষার্থীদের কাছে বিভিন্ন ভারতীয় ভাষা সম্পর্কে প্রাথমিক দক্ষতা অর্জনের আকর্ষণীয় সুযোগ এনে দেবে। ISL ফুটবলে আজ মোহামেডান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। IPL ক্রিকেটের প্রথম ম্যাচে আজ চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। চেন্নাইয়ের MA চিদাম্বরম স্টেডিয়ামে আজ টসে জিতে চেন্নাই লখনৌকে ব্যাট করতে পাঠায়। লখনৌ শেষ পাওয়া খবরে 18 ওভার 1 বলে 6 উইকেটে 181 রান করেছে। এদিকে IPL এর দ্বিতীয় ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপি জয় তাঁর সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। টিভিকের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রূপে শপথ নিয়েছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামে বিজেপি ও NDA পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন গ্রামীণ সংবাদ 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপি তার সমালোচনায় সরব। বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে মন্ত্রিসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসছেন। পরপর 3টি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এরপর জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী

0: আজ নবান্ন চত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে আজ এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শ্রী মোদী বলেন, গত 10 বছরে দলীয় নেতাকর্মীরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তারই ফল হল এই জয়।
1: सिर्फ 10 साल पहले यानी पिछले एक चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 एमएलए थे, आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है।
0: তৃণমূল কংগ্রেসের আমলে তপশিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানের জাহের থানে আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যেসব ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। যেসব আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক মঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আজ সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না, কারণ সকলেই জানেন তার নীতি হল হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরি। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও কটাক্ষ করে বলেছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই মমতা ব্যানার্জির এই আবেদন, রাহুল গান্ধীকে ইন্ডিজোটের নেতা হিসেবে মেনে নিলেই তৃণমূল কংগ্রেসকে সমর্থনের বিষয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। বাম দলগুলি আগেই এই প্রস্তাবের সমালোচনায় সরব হয়। রাজ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আজ নিজের বিধানসভা কেন্দ্রে অভিনন্দন যাত্রা করেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। বিকেলে খড়গপুর শহরের কৌশল্যা মোড় থেকে চাঁদমারি হসপিটাল পর্যন্ত বর্ণাঢ্য মিছিলে পা মেলান দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। আলিপুরে রাজ্যের অতিথিশালা সৌজন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন হিসেবে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে আজ বৈঠকে বসে রাজ্য প্রশাসন। এই ভবনের নিরাপত্তাও খতিয়ে দেখেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। তবে মুখ্যমন্ত্রী এই ভবনেই থাকবেন কিনা এখনও তা চূড়ান্ত হয়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমোদ অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। অন্যদিকে নবনীত মিত্তাল নিযুক্ত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক পদে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মরত সহকারী সচিব পবিত্র চক্রবর্তীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পাঠানো হয়েছে। নবান্নর তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে তাকে কোচবিহারের পরিবহন ভবনে নিযুক্ত করা হচ্ছে। রাজ্য সরকার 7 জন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিককে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র ডেপুটি সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এই 7 আধিকারিক হলেন সম্রাট চক্রবর্তী, অমর্ত চক্রবর্তী, অয়ন দত্তগুপ্ত, রাজর্ষী নাথ, সুরজিৎ রায়, প্রমিত দাস ও দীপ ভাদুরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তে আরও কিছু তথ্য পেয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। খুনে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল, সেই ইউপিআই তথ্যকে সূত্র করেই অভিযুক্তদের খোঁজ চলছে। তাদের সন্ধানে তদন্তকারী দলের আধিকারিকরা উত্তরপ্রদেশের আগ্রায় গেছেন। এক মাসেরও বেশি সময় ধরে খুনের পরিকল্পনা চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মধ্য কলকাতার এন্টালিতে প্রমোটার তাপস নস্করকে খুনের ঘটনায় পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ভোলা করকে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থেকে পাকড়াও করা হয়। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন 5ই মে খুন হন তাপস। ঘটনার পরই নবদ্বীপ থেকে গ্রেপ্তার হয় অন্যতম অভিযুক্ত দীপক দাস। নিহত প্রমোটার তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনার বাগদার পাথুরিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীরাও এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেস নেতা মিহির বিশ্বাসের অভিযোগ, গতকাল বিজেপির বিজয় মিছিল তাঁর বাড়ির সামনে পৌঁছতেই একদল যুবক মিছিল থেকে বেরিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়, বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে তারা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের অনেকেই বর্তমানে নব্য বিজেপি হওয়ার চেষ্টা করছে, তারাই এই কাজের সঙ্গে যুক্ত।

0: বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মেটানো, সপ্তম বেতন কমিশন গঠন সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়ে বাম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছে। নবনির্বাচিত সরকার জনকল্যাণমূলক নীতি প্রণয়ন ও কার্যক্রমে দ্রুত উদ্যোগী হবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী ওই চিঠিতে আশা প্রকাশ করেছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামীকাল থেকে এই সব এলাকায় বৃষ্টির পরিমাণ কমবে, তবে আগামী কয়েকদিন তাপমাত্রা 3-4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
1: আগামীকাল থেকে পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে, তবে স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে।
0: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। ইস্ট বেঙ্গল আগামীকাল ISL ফুটবলে পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে। যুবভারতীর ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন তার সমালোচনায় স্বরূপ কংগ্রেস ও বিজেপি বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম
2: 100.1 এফএম গোল্ড, এই নামটার সঙ্গে জড়িয়ে রয়েছে আপনাদের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। আর এই মুহূর্তে যখন রবিবারের সন্ধ্যায় 8:01 হয়েছে 40 সেকেন্ড, তখন আপনাদের সঙ্গে আমি রয়েছি মল্লিকা, আর আপনাদের শোনাবো আপনার কথা, মানে আপনাদেরই কথা, আপনাদেরই সামনে নিয়ে এসেছি আপনার কথা অনুষ্ঠানে 100.1 এফএম গোল্ডে। কিন্তু আপনার কথা আজকে কী নিয়ে? আপনার কথা আজকে আমাদের সবাইকে নিয়ে, কারণ আপনার কথায় আজকে বিষয় রাখা আছে বাংলার বাইরে কতটা মূল্য রয়েছে বাঙালিদের, বাংলার বাইরে বাঙালির মূল্য কতটা, এই নিয়েই আজকের আমাদের কথোপকথন। আর আপনারা ইতিমধ্যেই সেই কথা, মানে সেই বিষয়টা যারা ফেসবুকে রয়েছেন তারা ফলো করেছেন এবং জেনে গেছেন, কাজেই সেখানে আমরা অনেক অনেকগুলো আপনাদের কমেন্টস পেয়েছি, হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজেস। আর সেই সঙ্গে একটা সুখবর, আজকে কিন্তু আপনারা ফোনেও আসতে পারেন 2248-8085 আজকে আপনাদের জন্য খোলা, আপনাদের কথা শুনবো বলে। তাহলে আর দেরি কেন, চটপট আমরা চলে যাই আপনাদের কথায়। আর সেই সঙ্গে বলি, আজকে এই যে 10ই মে আপনারা শুনছেন 100.1 এফএম গোল্ড মল্লিকার সঙ্গে, প্রথমেই বরং চলে যাই আজকের আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে শুরু করব কার মেসেজ দিয়ে, ওরে বাপরে বিশাল লম্বা একটা মেসেজ। মেসেজটি লিখেছেন বালি হাওড়া থেকে কিশোর। কিশোর লিখছেন, বাংলা ছাড়াও বাংলার বাইরে বাঙালিদের আদর কদর খুব ভালো। প্রথমেই বলে আপ

कहाँ के रहने वाले हो? तारपर बोले कोलकाता का रहने वाले, ওরা বলে কলকাতাকার রসগোল্লা। আমার আত্মীয় স্বজন অনেকেই বাইরে থাকে, ওরা বলে বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা, বাঙালিরা মাছ খায় তাই ওদের বুদ্ধি বেশি, ওদের মাথায় এই জন্য চুলগুলো কালো হয়। এটা ওদের কথা, মানে বাংলার বাইরে যারা আছেন হয়তো তাদের কথা বলতে চেয়েছেন। হাওড়া ব্রিজ, কালীঘাট, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ওদের কাছে স্বপ্নের মতো। আমার যেখানে দোকান আছে এই অনেক নন বেঙ্গলি থাকেন, আমি একটু এদিক ওদিক কিছু কথা বললে আমাকে বলে বাঙালি বুদ্ধি শুরু করে দিয়েছে, রীতিমতো আমাকে বাংলায় বলে, খুব ভালো বাংলা বলে ওরা। আমাদের একটা উপাধি আছে বাঙালি বাবু। আর একটা কথা বলে শেষ করছি, একবার একটা গানের টিচারের কাছে বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা গান শেখার জন্য গিয়েছিল। মাস্টারমশাই ঘরে ঢুকে বললেন, এখানে কি কেউ বাঙালি এসেছে? একটা মেয়ে হাত তুলে বলল, আমি বাঙালি। মেয়েটা বলল, কি করে বুঝলেন? মাস্টারমশাই বলল, সবাই জুতোগুলো ঘরের বাইরে রেখেছে, তুমি রেখেছো একদম বাইরে। আমি তখনই বুঝেছি এখানে কোনো বাঙালি এসেছে। এই হচ্ছে বাঙালি কালচার। খুব সুন্দর মেসেজ কিশোর বালি হাওড়া থেকে, আজকে প্রথম মেসেজ আপনারটা পড়লাম। সেই সঙ্গে চলে যাব আবারও একটু ফেসবুকের দিকে, সব মেসেজেস সব কমেন্টস চাইবো আপনাদের সামনে নিয়ে আসতে। ফেসবুকের কমেন্ট সেকশনে প্রথম কমেন্টটা রয়েছে শুভ্রা ভট্টাচার্য। শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী কলকাতা ৭০ থেকে লিখছেন, বাংলার বাইরে বাঙালির মূল্য আছে, কিন্তু সেটা বাঙালি পদবীর জন্য নয়, ডাক্তারির জন্য, গানের জন্য, রান্নার জন্য, আড্ডার জন্য, আর বিপদে পাশে দাঁড়ানোর জন্য। নাম দিয়ে বাঙালি চেনে না, কাজ দিয়ে চেনে। যেমন একটা উদাহরণ দিই, আড্ডা। ট্রেনে অফিসে বাঙালি একবার দাদা গল্প শুনবেন বললে দু ঘন্টা কেটে যায়। গান, কবিতা, সিনেমা, বাঙালি আড্ডা মানেই ক্লাস, এটাই মূল্য। ধন্যবাদ। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী কলকাতা থেকে। চলে যাব আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। হোয়াটসঅ্যাপ করেছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, লিখছেন, প্রিয় আপনার কথা, বাংলার বাইরে বাংলার মূল্য কিছুটা কম, কারণ কাজের ক্ষেত্রে হিন্দি ও ইংলিশের মাধ্যমে কাজকর্ম হতে করতে হয়। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। অনিমেষবাবু, আমরা কিন্তু বাংলা ভাষার কথা বলিনি, আমরা বলছি বাঙালির কথা। যাই হোক, আপনার বক্তব্য আমরা পড়লাম অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। চলে যাব পরের মেসেজে। লিখেছেন, কে লিখেছেন, উত্তর চব্বিশ পরগনা সন্দেশ খালি দাউদপুর থেকে কার্তিক মণ্ডল, লিখছেন, বাংলার বাইরে বাঙালিদের মূল্য অসীম, কারণ তাদের মেধা, সংস্কৃতি ও পরিশ্রম বিশ্বের নানা প্রান্তে সমাদৃত। বাঙালিরা শিক্ষায়, সাহিত্য ও বিজ্ঞান ক্ষেত্রে তাদের কৃতিত্বের মাধ্যমে স্বীকৃতি অর্জন করেছে। শিল্প ব্যতীত সঙ্গীত ও নাটকে তারা সংস্কৃতির ধারাকে বহন করে, যা বিদেশেও প্রশংসিত, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা ও সমাজসেবায় বাঙালিরা ইতিবাচক অবদান রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে বাঙালি ছাত্র ও গবেষকরা দেশের বাইরে গৌরবের নাম। মেধা ও শ্রমের মাধ্যমে তারা বিদেশে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে। কার্তিক মণ্ডল লিখেছেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দাউদপুর থেকে। আরও একবার আরেকটা কমেন্ট পড়ব। কমেন্ট রয়েছে উত্তম দালালের। উত্তম দালাল লিখছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়তে পড়তে কত দেশ, কত বাড়ি, কত ঘরের কথা এসেছে, আর ক্রমে বুঝেছি দেশ আসলে স্বদেশ, বুঝি আইন, চিহ্ন, কাঁটা তার, পাসপোর্ট, ভিসা, আবার এও বুঝি যে দেশ মানে একটা স্বপ্ন। বাঙালিরা পৃথিবীর নানা প্রান্তে ঘর বাড়ি বানিয়ে দিব্য সুখে, নিজের বাড়িতে এসে ছুটি কাটিয়ে ফেরার সময় বলে যায়, বাড়ি ফিরছি, পারলে আসব। তাদের কাছে বাইরে থাকা মানে সক্ষমতার চিহ্নে বিদেশ পাড়ি এবং গুছিয়ে বসা। তবে এটাও ঠিক, মোজেসের সঙ্গীরা যারা প্রতিশ্রুত ভূমি উদ্দেশ্যে পা বাড়িয়েছিল, অথচ বিশ্বাস করতে পারছিল না নতুন বাসভূমির অস্তিত্বে, তার কোলে নিরালা জীবনযাপনের স্বপ্নে, তাদেরও নতুন জায়গায় মুভ করা নিয়ে দ্বন্দ্ব তো ছিলই, আর তাই ৪০ বছরের কঠিন যাত্রাপথের শাস্তি। অতএব ভালো মন্দ দুই আছে। খুব ভালো থেকো দিদিভাইরা, উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে। বেশ অন্যরকম ভালো লাগলো মেসেজ উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর থেকে।

চলে যাব এটার পরে একটা ছোট্ট গানের বিরতিতে, ফিরছি গানের ওপারে। আর ততক্ষণ আপনাদের জন্য 100.1 FM গোল্ডে রয়েছেন আপনার কথায়।

0: সত্যি আপনার কথায় আপনারা বলেন কথা, আর সেই কথাই আমরা তুলে ধরি আপনাদের কাছে। এবং আজকের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, মানে আজকের যে বিষয় আপনারা আমাদেরকে জানাচ্ছেন যে আপনাদের কী মতামত, সেই বিষয়টা আরও একবার আপনাদেরকে বলে দিই।
1: বাংলার বাইরে কতটা মূল্য রয়েছে বাঙালিদের?
0: ঠিক তাই। এবং বাংলার বাইরে আমরা প্রায়ই অনেকেই ঘুরতে যাই, কাজে কর্মে সব কিছুতেই যেয়ে থাকি, তো সেখানে কতটা মূল্য রয়েছে বাঙালিদের এইটা জানতে চাইছি আপনাদের থেকে। জানাবেন বিভিন্ন মাধ্যমে, এবং আমাদের ফোন নাম্বারও খুলে গিয়েছে, যেটা এতদিন একটু বন্ধ ছিল বিশেষ কারণে। 2248-8085 এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সরাসরি, আর তাছাড়া যেটা পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা 9903052992। আর অবশ্যই এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ফেসবুক পেজের আজকের পোস্টারের পর, মানে পোস্টারের নিচে আর কি, সেই পোস্টারের নিচে গিয়ে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন আজকের যে বিষয়। এবার আসি আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বারের হোয়াটসঅ্যাপে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে তিনি বলছেন, মল্লিকা ও মৌসুমী শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও। বলছি, এই জীবনে বেশ কিছুবার বাংলার বাইরে পা রেখেছি এবং কিছুদিন থেকেওছি। বাঙালি পরিচয়ের জন্য আলাদা করে মূল্য পেতে পারি এমন আশা কখনো করিনি, এবং সঙ্গত কারণে তা পাইনি। তবে সেসব জায়গা আমাদের ভাষায় কেউ কেউ বাঙালিবাবু বলে সম্বোধনও করেছে। এমন মিষ্টি ডাক শুনে খুশি হয়েছি। তাই পরিশেষে বলি, বাংলা

0: আজও বাঙালি আছে বাঙালিতেই, মেধা শক্তির ঝলকানিতে বাঙালি আজও সেরা। তাই তো ভিন রাজ্যে কদর যে মন কারা, বহু সম্মানীয় পদে বাঙালি সদা আসীন, দায়বদ্ধতার ক্যানভাসে কর্তব্যের ধ্বজা উদ্দিন। কত বাঙালি বাঁচার তাগিদে করেছে সেথায় শ্রমদান, মেহনতি জনগণের লড়াইয়ে আছে বাঙালিরও অবদান। বিশ্বজিৎ কর লিখেছেন, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে।
1: চলে আসি আমাদের এবার একটু ফেসবুকের কমেন্ট সেকশনে। ফেসবুকের কমেন্ট সেকশনে এস এন মণ্ডল বাপি কমেন্ট করেছেন, লিখছেন, নমস্কার দুই দিদিভাইকে। তারপর লিখছেন, বাঙালির মূল্য আর সম্মান শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলার বিপ্লবী, বাংলার মনীষী ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাজা রামমোহন রায় সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের মতো মহান মানুষের বাণী ভারত তথা বিশ্ব দরবারে সম্মান ও মূল্য পেয়েছে। এইসব মহামানবদের মূর্তি গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যাদের মূর্তিতে বিদেশিরাও ফুলমালা দিয়ে সম্মান করেন। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে লিখেছেন।
0: এরপরে কিন্তু হোয়াটসঅ্যাপেরও বেশ কিছু মেসেজ রয়েছে, সেই মেসেজগুলোতে যাব। যেমন এই মুহূর্তে একটা মেসেজ আছে যেটা করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। তিনি বলছেন, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকেও। বলছে, বাংলার বাইরে বিশেষ করে সমগ্র ভারত এবং বিশ্বজুড়ে বাঙালিদের বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং পেশাগত মূল্য অত্যন্ত উচ্চ। বাঙালিরা ঐতিহ্যগতভাবে শিক্ষা, শিল্প, সাহিত্য এবং প্রশাসনিক ক্ষেত্রে তাদের বিশেষ পরিচিতি বজায় রেখেছে। দুর্গাপুজোর মতো উৎসবগুলো এখন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বজুড়ে বাঙালি সংস্কৃতির এক বর্ণিল রূপ তুলে ধরে। সাহিত্য, সাংবাদিকতা এবং গবেষণার ক্ষেত্রে বাংলার বাইরে বিভিন্ন শহরে বসবাসকারী বাঙালিরা নিজেদের কর্মজীবনের মাধ্যমে উচ্চস্থানে প্রতিষ্ঠিত হয়েছে। সংক্ষেপে বলা যায়, বাংলার বাইরে বাঙালিদের কেবল কর্মী হিসাবে নয়, বরং সংস্কৃতি ও জ্ঞানের ধারক হিসাবেও অত্যন্ত সুশ্রদ্ধার চোখে দেখা হয়।
1: চলে আসি কমেন্ট সেকশনে। ফেসবুকের কমেন্ট করেছেন আত্রাই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর, লিখছেন, মূল্যটা নির্ভর করে ব্যক্তিগত পছন্দ আর রুচির ওপর। অন্যের কথা জানি না, তবে আমার কথা জানি এবং বলতে পারি, কোনো বাঙালিকে দেখলে অসম্মান জাগে না আমার মনে। বাংলায় যে কথা বলে, মিষ্টি সম্বোধন করে, করে যে কাছে ডেকে নেয়, তাকে দূরে সরিয়ে রাখার কোনো কারণ খুঁজে পাই না আমি। বেতার এবং দূরদর্শনের কল্যাণে এই সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। এ এক অদৃশ্য বন্ধন যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। মনে পড়ে সেই গান, ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচা নিচা ছোট বড় সমান। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন আপনারা, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। মনে করিয়ে দিয়েছেন সত্যজিৎ রায়ের কথা, ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে, উঁচা নিচা ছোট বড় সমান। খুব সুন্দর মেসেজ, ধন্যবাদ। চলে যাব আবারও আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে।
0: হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব, এবং তার সাথে সাথে আরও একবার বলে দিই যে শুধু হোয়াটসঅ্যাপ মেসেজ তো নয়, আপনাদের জন্য কিন্তু আজ থেকে ফোন নাম্বারটাও আমাদের আবার খোলা আছে, তার যেখানে আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। সেটা হচ্ছে 2248-8085। এই নাম্বারে সরাসরি এসে আপনি বলতে পারেন আজকের যে বিষয়, সে বিষয়ে আপনি ঠিক কী মতামত পোষণ করছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। তবে এই মুহূর্তে মতামত জানাচ্ছেন সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে। তিনি আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন, তিনি বলছেন, শুধুমাত্র অন্য রাজ্য নয়, সারা পৃথিবীতে বাংলার গুরুত্ব কিন্তু অপরিসীম। সাহিত্য, শিল্প, চলচ্চিত্র, অর্থনীতি, বিজ্ঞান, রাজনীতি, সঙ্গীত প্রভৃতি এই সকল বিভাগে উজ্জ্বল জ্যোতিষ্ক বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে, বাংলাকে গৌরবান্বিতও করেছে। সংঘমিত্রা ঘোষ ছোট্ট করে লিখে তিনি কিন্তু জানিয়েছেন তার কথা, যে তিনি ঠিক কী বলতে চাইছেন। এর সাথে সাথে আরও বেশ কিছু হোয়াটসঅ্যাপ আছে, যাব সেইগুলোতে। তার আগে কি আমরা কোনো ফেসবুকের কমেন্ট
1: দেব? অবশ্যই। চলে আসি আমাদের পরের কমেন্টে। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস

0: লিখছেন, বাংলার বাইরে বাঙালির মূল্য কতটা রয়েছে, বাংলার বাইরে আজ বাঙালিদের মূল্য অনেক বিস্তৃত ও সম্মানজনক। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মেধার জন্য বিশ্বজুড়ে বাঙালির পরিচিতি রয়েছে। চিকিৎসা, প্রযুক্তি, গবেষণা ও ব্যবসায় বহু বাঙালি সফলতার স্বাক্ষর রেখেছেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ও বাঙালি শিক্ষার্থীদের মেধা প্রশংসিত হয়। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও বাংলা সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে সম্মান পায়। অনেক দেশে এই বাঙালিরা পরিশ্রমী ও ভদ্র জাতি হিসেবে পরিচিত। বিদেশে কর্মরত বাঙালিরা নিজেদের দক্ষতায় দেশের সুনাম বাড়াচ্ছেন। তবে আত্মসম্মান ও ঐক্যের অভাব কখনো কখনো বাঙালিদের মূল্য কমিয়ে দেয়। বাঙালিদের নিজেদের ভাষা ও সংস্কৃতিকে ধারণ করেই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তাই বলা যায়, বাংলার বাইরে বাঙালির মূল্য আছে, আর সেই মূল্য আরও বাড়ানোর দায়িত্ব বাঙালিদের। শুভেচ্ছা আনতে এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। একেবারে সীমান্ত পারের বন্ধু। এবং সব থেকে ভালো লাগলো যে কথাগুলো, সেটা হচ্ছে মানে মেসেজে অনেক কথা লিখেছেন, প্রত্যেকটাই খুব সুন্দর করে লিখেছেন উনি। কিন্তু এই যে লিখলেন যে মূল্য বাঙালিদের আছে এবং সেই মূল্য আরও বাড়ানোর দায়িত্ব বাঙালিদের, এইটা কিন্তু সত্যি সত্যি খুব জরুরি একটা মেসেজ, খুব ভালো লাগলো। চলে যাব আমরা আবারও হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে।
1: হোয়াটসঅ্যাপ মেসেজে লিখেছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা মল্লিকাদি এবং মৌসুমীদি বলছে, আচ্ছা, মা দিবসের আন্তরিক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর বাঙালিদের একটা বড় বৈশিষ্ট্য হলো যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এবং নিজস্ব সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে অন্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধের কারণে বাংলার বাইরে বাঙালিদের গ্রহণযোগ্যতা অন্য গোষ্ঠীর চেয়ে অনেক বেশি। বাঙালি মনীষীদের দর্শন ও যুক্তি শিক্ষা ও উন্নত জীবন দর্শনের বাহক হিসাবে বিশ্বব্যাপী তারা কিন্তু সম্মানিত হয়। আর শুধু কি তাই, প্রবাসী বাঙালিরা বড় বড় পদে কাজ করছেন এবং দক্ষ শ্রমিক হিসেবে বাংলার মানুষেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের বিভিন্ন শহরে বাংলা সংস্কৃতি, উৎসব এবং শিল্পকলার মাধ্যমে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। ঠিক তাই আমি মনে করি, ব্যক্তিগত দক্ষতা, সততা এবং বুদ্ধিবৃত্তিক কাজের কারণে বাংলার বাইরে বাঙালিদের কদর এখনও অটুট রয়েছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, আপনিও খুব ভালো থাকবেন।
0: চলে যাব আমরা আরেকটা কমেন্টে, চলে যাই। কমেন্ট করেছেন বিমান নস্কর। বিমান নস্কর লিখছেন, বাঙালির সম্মান অনেক বেশি ভারতের যে সকল রাজ্যে আছে, তাহারা বাঙালি বাবু ছাড়া কথা বলে না। আমাদের রাজ্যের মহান মহাপুরুষেরা বাঙালিদের মর্যাদা দিয়ে গেছেন বাংলার বাইরে। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ ইত্যাদি। বিমান নস্কর কোথা থেকে লিখেছেন সেটা জানতে পারলাম না। চলে যাই একটা
1: ফোনে, দেখি কে আছে। না, 2248-8085 এই নম্বরে আপনারা সরাসরি এসে আমাদের সাথে কথাও বলতে পারেন। তবে এই মুহূর্তে আমরা কি হোয়াটসঅ্যাপ মেসেজে যাচ্ছি আর একটা?
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: হ্যাঁ আমরা বরং আর একটা হোয়াটসঅ্যাপ মেসেজে যাই। কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে যাওয়ার আগে আরেকবার দেখি নি কেউ আছেন কিনা। হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যাঁ বলুন।
2: হ্যালো দিদি ভাই, নমস্কার, অনেকদিন পরে।
1: বলুন।
2: বলছি বেলগাঁও থেকে লক্ষ্মীজনদার বলছি।
1: বলুন কি বলবেন আজকে বিষয়ে?
2: বলছি যে আমাদের বাঙালি বাইরেও আমাদের অনেক ই আছে। হ্যাঁ, যেমন বাংলাতেও বাঙালি যেমন আদর, বাইরেও বাঙালির আদরও অনেক। এইটুকু বলে রাখলাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। 2248-8085 এই নাম্বারে আপনারাও কিন্তু সরাসরি চলে আসতে পারেন, এসে আপনাদের যা বক্তব্য যে বাংলার বাইরে বাঙালিদের যে কদর নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে আপনিও কথা বলতে পারেন। যেমন এই মুহূর্তে একজন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন পশ্চিম বর্ধমান থেকে, সুচেতা। তিনি বলছেন, মাতৃদিবসের অনেক শুভেচ্ছা জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলার বাইরে বাঙালির মূল্য বলতে গেলে একটাই কথা বলবো, যা মূল্য পেয়েছে, যেটুকু পেয়েছে, সবটা কাজ ও ব্যবহার থেকেই পেয়েছে। তবে হ্যাঁ, এটা বলতে হবে যে বাঙালি বাংলার বাইরেও মূল্য পেয়েছে, যদি না পেত তাহলে থাকতে পারত না। আর নিজের জায়গার বাইরে গিয়ে মূল্য পাওয়াটা শুধু বাঙালিদের জন্য না, দেশের সব মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখনও অনেকে কাজের জন্য বাইরে থাকে না, সেক্ষেত্রে কাজটাই তার একমাত্র পরিচয় হয়ে ওঠে, আর সেই থেকেই কিন্তু মূল্যায়ন হয়। তবে হ্যাঁ, একটা কথা বলতে দ্বিধা নেই যে মিষ্টি বেশি খাওয়ার জন্য গোলু কথাটা প্রায় বাঙালিদের শুনতে হয়। আচ্ছা, এবং তবে এটা শুধু আমার মত, অন্যদের ভিন্ন মত হতেই পারে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা আমাদেরকে এই কথাটা কিন্তু লিখে জানিয়েছেন,
0: বাঙালির মিষ্টি খাওয়ার জন্য যদি গোলু নাম নিতে হয় তাহলে আমরা সবাই নিতে রাজি। মৌসুমি রাজি তো?
1: ঠিক ঠিক, নিতে তো রাজি আমরা।
0: মৌসুমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে।
1: বাঙালি হয়ে জন্মানো এবং মিষ্টি না খাওয়া দুটো কিন্তু কেমন একটা যেন বিপরীত হয়ে যাচ্ছে।
0: একটা বাঙালির মানে আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে যদি বাঙালি হয়ে মিষ্টি পছন্দ করে না বা খাই না বলতে হয়। স্বাস্থ্যের কারণে অনেক কিছু মানতে হয়, কিন্তু তাই বলে খাই না ভালোবাসে না বলতে কষ্ট হয়। চলে যাই একটা গানের বিরতিতে, ফিরছি গানের ওপারে আপনাদের অসংখ্য মেসেজেস আর কমেন্টস নিয়ে। আর ভুলবেন না, আপনারা কিন্তু এখন ফোনও করতে পারেন সরাসরি কথা বলতে, আমাদের সেই আদি অকৃত্রিম নাম্বার 2248-8085। মল্লিকা আর মৌসুমীর সঙ্গে তাহলে আপনার কথায় এখনও আছি 20 মিনিট, তাই দেরি করবেন না, চলে আসুন।

0: চাঁদ উঠুক না উঠুক, আমরা কিন্তু আছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনার কথায়। 100.1 FM গোল্ডে মৌসুমি আর মল্লিকা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড।
0: চলে যাব সরাসরি ফোনে।
2: কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো
2: হ্যালো, হুম শুনছি, বলুন কে আছেন?
3: নমস্কার।
2: হ্যাঁ, রেডিও সেটের ভলিউমটা একদম কমিয়ে নিতে হবে কিন্তু।
3: হ্যাঁ,
2: এবার বলুন।
3: অনেকদিনের পর কথা হচ্ছে, আপনারা ভালো আছেন সবাই তো?
0: আমরা সবাই ভালো, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আর মনে আছে তো আজকের বিষয়টা, বাংলার বাইরে বাঙালিদের সম্মান কতটা?
3: আমি একটা কথাই বলবো, আমরি বাংলা ভাষা বাঙালির মতো শ্রেষ্ঠ জাতি আর কোথায় আছে খুঁজে পাই না।
2: কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন?
3: হ্যালো,
0: হ্যাঁ
2: আপনি কে বলছিলেন?
0: সত্যি সত্যি আমরা অনেকদিন পর ফোনে ফিরে এলাম, এবং সেই সঙ্গে আপনাদের কার জন্য আমন্ত্রণও রইল 2248 8085, এখন থেকে কিন্তু আপনাদের জন্য একেবারে খোলা। আর চলে যাব সরাসরি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে। এবার যার কমেন্টটি পড়ব, তিনি বিজয় কৃষ্ণ দালাল লিখছেন, শুভ সন্ধ্যা দুই বোনকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দাদা। জানাই, দেখো আমাদের বাংলার বাইরে আমাদের এই বাংলা থেকে অনেক সম্মান আমাদের কাছে, সেখানে মানুষদের আমি দেখেছি অনেক অনেক সম্মান পেয়েছি। আজ আমি ছোট করেই বললাম, বাংলার বাইরের মানুষরা সত্যিই অনেক সম্মানের এবং আমাদেরও সম্মান দেয়। তোমরা ভালো থেকো, আজ মাতৃদিবস উপলক্ষে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। বিজয় দালাল, নালিকুল, বন্দিপুর, হুগলি থেকে।
2: এরপরেই চলে যাব আবারও একটা মেসেজে। মেসেজ করেছেন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে। তিনি বলছেন, ভিনরাজ্যে বাঙালি ছাত্র অসুস্থ হলে খবর পেলেই আরেক বাঙালি হাসপাতালে দৌড়ায়। প্রবাসী বাঙালির সমিতি আছে বললেই নতুন ছেলেটা সাহস পায়, ভরসার নামই মূল্য। মন দিয়ে বাঙালিকে মাপে, আচ্ছা মন দিয়ে বাঙালিকে মাপের বাইরের লোক। ধন্যবাদ। ঠিক তাই। আর এরপরে আরও একটা আমাদের টেক্সট মেসেজ রয়েছে, বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ বলছেন, বাংলার বাইরে বাঙালিদের কদর আছে, দুর্গাপুজোর সময় এলে বোঝা যায়। জাকজমক করে দুর্গাপুজো করা, এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে বাঙালিদের কতটা কদর আছে। এরপরে চলে যাব আরও একটা মেসেজে, বলছে হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছে, আমি আচ্ছা উনি একটা গান শুনতে চেয়েছেন, সেটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, কিন্তু না এখন তো অনুরোধের গানের এটা হচ্ছে না। এরপরে চলে যাই আরও
0: আমাদের একটা মৌসুমি, আমরা ফোনটা যদি শুনে নিই।
2: কে আছেন আমাদের সাথে?
0: নমস্কার।
4: নমস্কার, আমার নাম শুভজিৎ, বেলগুড়িয়া থেকে বলছি।
0: হ্যাঁ শুভজিৎ বলুন।
4: আমার মনে হয় বাঙালি মানে একটা জাতি নয়, একটা ব্র্যান্ড, যেখানে তার ট্যাগলাইনই হওয়া উচিত মেধা মনন আর মন। তিনটেতেই আমরা পারদর্শী। কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাঙালিরা বাংলায় আমরা হয়তো মূল্যটা কম দিই, বাইরে গেলে বেশি দিই, কারণ বাইরের লোকেরা বোধহয় বেশি বোঝে যে

0: যে বাঙালিরা কতটা কালচারালি রিচ, তারা তো প্রচুর ট্যালেন্টেড। তার সিলিকন ভ্যালি থেকে, নাসা থেকে, অক্সফোর্ড, UN, কোথায় নেই আমরা। এবং এটা তো আর এখন কিছু বছরের ব্যাপার নয়, যুগ যুগ ধরে হয়ে এসেছে। তাই বাংলায় কথা বলা থেকে শুরু করে বাঙালিদের যা যা ঐতিহ্য, যা যা আমাদের ট্যালেন্ট প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে। মানে আমি যখন কলকাতার বাইরে যাই, ওখানকার লোকেরা শুধু এইটা বলে না যে তোমাদের ভাষা কত মিষ্টি, বাট তোমরা কতটা ট্যালেন্টেড, যে ইনবর্ন সেই ট্যালেন্ট। আমি ওরা বলে যে তোমাদের বাড়িতে মানেই তো গান বাজনা আবৃত্তি। তো ওরা যতটা বোঝে, আমরা হয়তো এখন আস্তে আস্তে এই বুঝি যে না না, আমি তো বাংলাতে খুব একটা কমফোর্টেবল নই, কারণ আমি তো আবার ইংরেজি মিডিয়াম থেকে পড়ে এসেছি। তো এই যে ব্যাপারগুলো, আমার মনে হয় আমরা নিজেরা বাংলায় থেকে যদি এটা বুঝতে না পারি, তাহলে বাইরের লোকেরা কি বোঝাবো? তাহলে বাইরের লোক তো আমাদের থেকে বেশি বুঝে যাচ্ছে যে আমরা কতটা ভালো। আর এছাড়া যদি বলি, যেটা আমি খুব দেখেছি, মানে আমরা, আপনারা হয়তো জানেন সেটা, যে আমরা খুব নম্র। মানে আমরা খুব একটা ঝুট ঝামেলা পছন্দ করি না, আমরা একটু মানে একটু ভদ্র সভ্য থাকতে ভালোবাসি, একটু আস্তে কথা বলার মধ্যেও আমরা, আমাদের প্রবণতা আছে। হ্যাঁ, একটু আর দুটো ঝুট ঝামেলা টামলা আমরা করি, ঠিক আছে, কিন্তু আমরা অতটা অ্যাগ্রেসিভ নই। যেটা আমার মনে হয় যে বাইরে গেলে সেটা হয়তো লোকেরা বোঝে, এবং এটা এদেশে নয়, বাইরেও, বিদেশেও দেখেছি আমরা বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছে, ইন্ডিয়ার বাইরে, তারাও বলে যে যখন আইডেন্টিফাই করা হয় যে বাঙালি, তো মাছ ছাড়াও যে আরো কিছু আছে বাঙালিদের, সেটা ওরা খুব বোঝে। এবং এটাতে আমাদের একটা বিশাল বড় প্রাউডের জায়গা। এইটুকুনি বললাম,
1: খুব সুন্দর বললেন। এবং সত্যি কথায় ওই যে গানটার একটা অংশ ছিল না, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা ভদ্র, নম্র, শান্ত, একদম খুব সত্যি কথা। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কখনো আমরা পিছপা হই না। আর আরেকটা শব্দবন্ধ মনে পড়ছে, মাছ মিষ্টি অ্যান্ড মোর। ওই মোর কথাটার মধ্যে এত এত অনুষঙ্গ জড়িয়ে আছে, বাঙালির সঙ্গে সংযুক্ত, যে সত্যি সত্যি সেগুলো সারা পৃথিবীর কাছে শুধু গ্রহণীয় নয়, সমাদরেরও বিষয়। খুব সুন্দর বললেন। চলে যাব আমাদের আর মেসেজেস অথবা ফোন অথবা কমেন্টসে।
2: আমরা বরং চলে যাই একটা মেসেজে। মেসেজে বলছেন, কি বলছেন আগে নামটা বলে দিই, সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে আপনার কথার বিষয়ে তিনি লিখেছেন, বলছেন, বাংলার বাইরে বাঙালিদের যথেষ্ট মূল্য রয়েছে। বহু অভিজ্ঞতায় দেখা গেছে বাংলার মতো সমৃদ্ধ ভাষা, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, সাহিত্য, কাব্য, মেধা, খেলাধুলা, সর্বোপরি বাঙালি জাতির প্রাণসত্তা বেশ শক্তিশালী এবং ঐতিহ্যমণ্ডিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে গৌরবান্বিত করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্বে বন্দিত হন। চর্চাপথে বাংলা ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা ভাষা, মঙ্গলকাব্যগুলো বিশ্বের সাহিত্যাঙ্গনের মর্যাদার আসন লাভ করেছে। আমাদের বাংলা পণ্ডিত বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় প্রমুখ সাহিত্যিকদেরও পদধূলিতে আমরা ধন্য। এই বাংলায় জন্ম আমার, এই জন্য আমি গর্বিত। আপনারা আমার নমস্কার নেবেন, আপনিও খুব ভালো থাকবেন। সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে কিন্তু তিনি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছেন।
1: আমরা এই মুহূর্তে একটা গানে যাই, গান শুনি মাঝে মধ্যে, আর তারপর আবার ফিরছি আপনাদের কমেন্ট, আপনাদের মেসেজেস এবং ফোন কল নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold টিউন করেছেন আপনি। আর একটা কথা আপনাদের বলে দিই যে আমাদের এই যে নাম্বারটা আছে না 9903052992, এখানে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আপনারা চাইলে টেক্সট মেসেজও করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এই নাম্বারে ফোন না আমরা নিই না, তাই অযথা ফোন করে সময় নষ্ট করবেন না। আপনি যদি ফোন করতে চান তাহলে 2248 8085 এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। এই মুহূর্তে আমাদের একটা টেক্সট মেসেজে চলে যাব। টেক্সট মেসেজ করেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, তিনি বলছেন, বাঙালির সেই ভালোবাসা হৃদয় আঙিনা জুড়ে, এই ভালোবাসার প্রসারতা দূর বহু দূরে, বাংলা মায়ের স্নেহে তুমি কোথায় গেলে পাবে, হৃদয় জুড়ে স্নেহের ধারার ঝর্ণা বয়ে যাবে, বাঙালির সেই মাছের স্বাদ সবার ভালোবাসা সবাই ভালোবাসে, সাথে থাকুক উষ্ণ আবেশ হৃদয় পরবাসে, বাঙালির এই সংস্কৃতি কবিতার এই টান সোহাগ মিলনে বিধে রেখেছে এই বাংলার গান, বাংলার মায়ের মাটির স্নেহ হৃদয়ে লালন করি, বাংলা মায়ের এই আবেদন কেমন করে ভুলি, সবুজ মাটির চাওয়ায় শ্যামল এই হৃদয়, বাংলার এই আবেগ সারা দেশে প্রবাহিত হয়। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে তিনি কিন্তু এই মেসেজ কিন্তু করেছেন। আর এর সাথে সাথে বলে দিই আরেকজনও মেসেজ করেছেন, বলছে, শুনছি টপিকের

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: 100.1 FM গোল্ডের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে 9:30 হয়ে 40 সেকেন্ড, রবিবার রাত্রি 9:30, মানেই রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক নিয়ে এ প্রান্তে রয়েছি আমি মল্লিকা,
1: আর আমি মৌসুমী।
0: রবিবারের বৈঠকে আমরা একেবারে বৈঠকি মেজাজে আপনাদের সঙ্গে থাকি, একেবারে অনিত্য নতুন বিষয় নিয়ে। আর সঙ্গে থাকে ভালো লাগা, আপনার আমার আমাদের সবার ভালো লাগা কিছু গান। আজকে আমরা যে বিষয়টা ভাবছিলাম আমি আর মৌসুমী, সদ্য আমরা কালকে পেরিয়ে এসেছি 25শে বৈশাখ। 25শে বৈশাখ মানেই বাঙালির অন্তরে এক অন্যরকম অনুভূতি, যা বাঙালির বলা যেতে পারে আইডেন্টিটির সঙ্গে, বাঙালির পরিচয়ের সঙ্গে একাত্ম হয়ে আছে। একটা বিশ্বজনীন পরিচয় যা বহন করে চলেছে বাঙালি, তার সবচেয়ে মধুময় যে স্মৃতি তা কিন্তু জড়িয়ে রয়েছে এই দিনটার সঙ্গে, কারণ তার সংযুক্ত রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কিন্তু এই যে 25শে বৈশাখ এত বছর ধরে আমরা পালন করে আসছি কিভাবে? আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, রবি ঠাকুরের গান নিয়ে চর্চা করি। রবি ঠাকুরের শুধু গান নয়, কখনো গান কখনো কবিতা আবৃত্তি করি আমরা, এবং সেই কবিতা গান বা তাঁর লেখা গদ্য সব কিছু নিয়ে আমরা বসি বৈঠকি মেজাজে। কখনো বা তার নাম জলসা, কখনো বৈঠক, কখনো শুধুই অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তী, এই নামটার সঙ্গেই জড়িয়ে থাকে বাঙালির ভীষণ ভালো লাগা একটা অনুষ্ঠানের নাম। তাই আজ আমরা ভাবলাম এমন করে সারা বছর জুড়ে শুধু তো রবীন্দ্র জয়ন্তী নয়, কখনো রবীন্দ্র জয়ন্তীর নামে, কখনো বৈশাখী নববৈশাখের আবাহনে যখন আমরা বৈশাখী আড্ডার মেজাজে বসি, সেও এক নববর্ষের আবাহন ঘটাই, কখনো বা বিজয়া দশমী, এইরকম নানান অজুহাতে আমাদের গান আবৃত্তি গদ্য স্বরচিত কবিতা ইত্যাদির একটা চর্চা চলে। আর সেই চর্চার যে একেবারে চলতি ধারা, যাকে একেবারে মিঠো বাংলায় আজকে ফাংশন আছে, ফাংশনে গান গাওয়ার আছে, এই পর্যায়ে পর্যন্ত বিস্তৃত হতে পারে, একেবারে মাটির কাছাকাছি থাকা সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারে, ছোট বড় 8 থেকে 80 সবাই তার মধ্যে একাত্ম হতে পারে, সেই সব অনুষ্ঠানের কথা, সেই সব পাড়ার জলসার কথা আজকের আমাদের রবিবারের বৈঠকে।
1: বাঙালির জলসা ঘর গান গল্প আড্ডা আর ঐতিহ্যের সাতকাহন। আজকের এই পুরো সময়টা, মানে 9:33 স্টুডিওর ঘড়ি এখন বলছে, এখন থেকে ঠিক 12:00 পর্যন্ত আমরা ঘুরে বেড়াবো বাংলার সেই সব জলসাঘরে যেখানে একসময় রাত জেগে চলত গান কবিতা তর্ক হাসি আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন। তাই আজকের এই জলসায়, মানে বাঙালির জলসা,

0: বলছিলাম বাঙালির সেই জলসার কথা, যে জলসা বাঙালি বিভিন্ন কারণে বা বলা যেতে পারে অজুহাতে বা কখনো উপলক্ষে পাড়ায় বা পাড়ার বাইরে করে, এবং সেই একটা বাংলা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, বাংলা সংস্কৃতির একটা উজ্জ্বল অধ্যায় বলা যেতে পারে এই জলসা। এখন জলসা শব্দটা দিয়েই যে তাকে বোঝানো যাবে এমনটা নয়, ওই যে বললাম নানান নামে তাকে ডাকা হয়, বেশি প্রচলিত বোধহয় ফাংশন শব্দটা। আজ ফাংশন আছে, এই কথাটা বিভিন্ন সিজনে বিভিন্ন রকম করে আসে। যেমন ধরুন এই যে বৈশাখী আড্ডা, তার যে অনুষ্ঠান সেখানে বাংলা গানের আধিক্য থাকে। পঁচিশে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হলে সেখানে রবীন্দ্র কবিতা, রবীন্দ্র রচনা, রবীন্দ্রনাথের গান এই দিয়েই সাজানো থাকে। কিন্তু সেটা যদি হয় ধরুন কখনো সেটা যদি হয় বিজয়া দশমীর অনুষ্ঠান, তবে সেখানে কিন্তু বিচিত্রানুষ্ঠান। সেই বিচিত্রানুষ্ঠানে সব ধরনের গান, সব ধরনের মুড, সব কিছু থাকে। আর সব থেকে বেশি যেটা উল্লেখ্য সেটা হচ্ছে এর পাড়াগত ভিত্তি। ছোট ছোট করে অনুষ্ঠান ছোট ছোট পাড়ায়, প্রায় সমস্ত পাড়ায় অনুষ্ঠিত হতো, হতোই বলছি, ভেবে চিনতে বলছি অনুষ্ঠিত হতো, কারণ আজকের সময় দাঁড়িয়ে এমন সুমার্জিত সুন্দর সুললিত অনুষ্ঠানের সংখ্যা দিন দিন কমছে, বরং এখন অনেক বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়ছে। তখন অনুষ্ঠান হলে বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীতে আমরা একপাশে গান গাইতাম, আর সেই লাইভ গানের সঙ্গেই নৃত্যানুষ্ঠান হতো। কখনো ভাবা হয়নি যে ক্যাসেটে বা সিডিতে বা মিউজিক সিস্টেমে গানটা চলবে, সঙ্গে নৃত্যানুষ্ঠান হবে, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এইটাই প্রচলন। আবার শুধু কি তাই, আজকের অনুষ্ঠানে পাড়ার ছোট্ট ছোট্ট শিল্পীরা সদ্য কথা বলতে শেখা, হয়তোবা ভুলেই গেছে কি বলতে হবে, নমস্কারটুকু মনে আছে, বলার পরে চুপ করে দাঁড়িয়ে আছে। এ দৃশ্য কিন্তু আমাদের পাড়ার অনুষ্ঠানে খুব কমন ছিল, এখনো বলছি ছিল। আচ্ছা, আপনাদের ঝুলিতে আছে নাকি সেই রকম স্মৃতি কথা, পাড়ার অনুষ্ঠানের কথা? প্রত্যেক পাড়াতেই থাকতেন কেউ না কেউ অর্গানাইজার, বিশেষ করে এই রকম অনুষ্ঠানের কথা উঠলেই তাঁর ডাক পড়ত। কোন কোন শিল্পীকে ডাকতে হবে, কার কার বাড়িতে খবর দিতে হবে, কোন কোন বাচ্চার বাবা মাকে বলতে হবে, সব তার একেবারে মগজস্থ, এবং তিনি না হলে অনুষ্ঠান অসম্পূর্ণ। তার পিছনে না কোনো রাজনৈতিক পরিচিতি, না কোনো অন্য বিশেষ পরিচিতি কাজ করত, কাজ করত শুধু পাড়ার সেই দাদার বা দিদির কথা। আর তারও আগে চলতো এক মাস বা দেড় মাস ধরে একটা রিহার্সাল, বিশেষ কোনো নৃত্যনাট্য অনুষ্ঠান বা গীতিনাট্য অনুষ্ঠান করতে হবে, শ্রুতিনাটক হতে পারে, সেই রিহার্সাল জুড়েই থাকত আরেক গল্প। আর এই সব কিছু নিয়ে আজকের রবিবারের বৈঠক মৌসুমী আর মল্লিকার সঙ্গে, আপনাদের অংশগ্রহণ ছাড়া যা একেবারে অসম্পূর্ণ। আর আপনাদের অংশগ্রহণের জন্য তিনটি পথই আজকে খোলা। প্রথমেই খোলা আমাদের আদি অকৃত্রিম যোগাযোগের মাধ্যম, সরাসরি ফোন কল 2248-8085, আর বাকি দুটো মাধ্যম মৌসুমী,
1: বাকি দুটো মাধ্যম হচ্ছে আমাদের 9903052992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ, এই দুটোই কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আর পাড়ার এই জলসাঘর, বাঙালির বই বুদ্ধি আর আড্ডার গল্প নিয়েই আমরা কিন্তু আছি আপনাদের সাথে। বাঙালির এই জলসাঘরের কথা, সাহিত্য চর্চা, কবিতা পাঠ, এই সব কিছুই বলছি আপনাদের সাথে। তবে আপনাদের থেকেও কিন্তু শুনব, যে মাধ্যমগুলো বললাম ঠিক সেই মাধ্যমে যদি কিছু থাকে আপনাদের ঝুলিতে, অবশ্যই আমাদেরকে কিন্তু লিখে বা ফোন করে আপনারা জানাতে পারেন। ফোনের মাধ্যমে আপনারা আসতে পারেন

তার সাথে সাথে অবশ্যই লিখতেও পারেন যে নাম্বারগুলো বলেছি আপনাদের, 9903052992 এই নাম্বারে কিন্তু এসে আপনি জানাতে পারেন আপনার এমন যদি কোনো স্মৃতি থাকে, আপনার এমন যদি কোনো গল্প থাকে ছোটবেলার, বা সদ্য দেখেছেন এমন কিছুও যদি থাকে, তাহলেও কিন্তু আপনি সেটা আমাদের জানান।

0: 귀여워.
1: বৈশাখী অনুষ্ঠান শুধু নয়, সারা বছর জুড়ে বিভিন্ন উপলক্ষে বিচিত্রানুষ্ঠান বাঙালির সংস্কৃতির একটা অত্যন্ত জনপ্রিয় অংশ। কি বলছেন আপনারা? ফোনে আছেন একজন, তার কথা শুনবো, তিনি কি বলছেন। নমস্কার।
2: নমস্কার।
1: বলুন।
2: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ বলুন অনিমেষ।
2: এমন একটি সুন্দর বিষয় নির্বাচন করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার মনে আছে যখন আমি হুগলি জেলার সেন্ট পাড়ায় থাকতাম, সেখানে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে দাসপাড়া প্রতিবারক ময়দানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হতো, এবং সেই অনুষ্ঠানটির সমস্ত দায়িত্ব নিতেন ওইখানে একজন প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই ছিলেন, আমারও মাস্টারমশাই ছিলেন। তিনি দু মাস ধরে সমস্ত রিহার্সাল, কাকে গান দেওয়া যাবে, কাকে কবিতা দেওয়া যাবে, সেগুলো উনি ঠিক করতেন এবং তাদেরকে সেভাবে তালিম দিতেন। এবং আমার কাছ ছিল ওখানে অনুষ্ঠানের তবলা সঙ্গত করা, এবং এই অনুষ্ঠানটি 1970 সাল থেকে 1998 সাল পর্যন্ত চলেছিল, তারপরেও চলেছিল, কিন্তু সেইভাবে আর হয়নি, কারণ সেই রকম মানে গাইড করার মতো কোনো মানুষকে আর পাওয়া গেল না। বিভিন্ন মানুষজন কাজের সূত্রে বাইরে চলে গেলেন, এখন আর সেখানে সেইরকম অনুষ্ঠানটা তত হয় না। কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের এখানে আমি স্মৃতিচারণ করতে পেরে আমার খুব ভালো লাগলো, আর এইরকম অনুষ্ঠান আমি মনে করি আজও হওয়ার প্রয়োজন আছে, কারণ এর মাধ্যমে শুধু সংস্কৃতি চর্চা হয় তাই নয়, পারস্পরিক মেলামেশাটাও বাড়ে, পারস্পরিক ভাবের আদান প্রদান হয়, এবং সংস্কৃতির যে চর্চাটা সেটা অনেক ভালোভাবে করা যায় যদি এই সমস্ত অনুষ্ঠানগুলো নিয়মিত হয়। নমস্কার।
1: নমস্কার। একদম এই জায়গাটাই আমরা আসতে চাইছি যে বাঙালির সংস্কৃতির খুব সুন্দর অংশগুলো কোথাও যেন আজকে একটু একটু করে আমরা হারিয়ে ফেলছি, তো সেই রকমই একটা অংশ এই বিচিত্রানুষ্ঠান। আজও যে হয় না তা নয়, কিন্তু এত বড় আকৃতিতে হয়, এত বড় বড় শিল্পীরা সেখানে আসেন, এত বড় আয়োজন সেখানে হয়, এত জোরে সেখানে মাইক বাজে, বা ওই যে কি যেন এখন বলে ডিজে, সেই সব বাজে, যে সত্যি সত্যি কোথাও যেন ওই যে একটু আগে আমাদের 8টার অনুষ্ঠানে আমরা বলছিলাম বাঙালির যে স্বরূপ, বাঙালির যে মার্জিত সুন্দর একটা সংস্কৃতিবান চরিত্র, সেটা যেন কোথাও হারিয়ে যায়। বিশেষ করে সেই সমস্ত বিচিত্রানুষ্ঠানে বাংলার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, সদ্য তারা স্টেজ কীভাবে ফেস করতে হয়, স্টেজ ফ্রি কী করে হতে হয়, সেই শেখাটাও কিন্তু পাড়ার থেকেই শুরু হতো একটা সময়। পাড়ার জলসাতে গান গাইতে গাইতেই কোনো এক সময় শিল্পীরা হয়ে উঠতেন সত্যিকারের বিখ্যাত শিল্পী, পাড়া থেকেই পাড়ার মানুষজনের আদরে আপ্যায়নে এবং উৎসাহে তারা কোথাও একটা অনুভব করত যে সত্যি গানটা নিয়ে এগোলে বা আবৃত্তিটা নিয়ে এগোলে কিছু একটা করা যাবে, সেটা কি কোথাও মিসিং? শুনতে চাইছি আজকে সেই সমস্ত স্মৃতিচারণ যা ছোটবেলার সঙ্গে বা মধ্যবয়সের সঙ্গে জড়িয়ে রয়েছে, এবং তার সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু, তার সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্কের গল্প, শুধুমাত্র প্রেমের সম্পর্ক নয়, গুরু শিষ্যের সম্পর্ক, তার সঙ্গে জড়িয়ে থাকে সফলতার পথে এগিয়ে দেওয়া পিছনের সেই মানুষগুলোর কথা, যারা সুন্দর গান গাইছে বা আবৃত্তি করছে খবর পেলে সেই বাচ্চাটাকে বা সেই শিল্পীকে, সেই শিশু শিল্পী হোক বা বাড়তি বয়সের শিল্পী হোক, তাদের সুযোগ করে দেয় আরও বড় মঞ্চে। সেই সব কিছু শুনতে চাইছি আজকে আমাদের রবিবারের বৈঠকে 100.1 FM গোল্ডে। তাহলে আর দেরি কেন, ইতিমধ্যে আমাদের ফোন কলে আরেকজন রয়েছেন, শুনে নি তার কথা। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দিদি নমস্কার, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলকুড়িয়া থেকে।
1: পায়েল ব্যানার্জি, বলুন পায়েল।
3: হ্যাঁ তো দিদি, আমার মনে হয় যে বাঙালির যেই সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে, তো এখনো রবীন্দ্রনাথ মা মানে কবিগুরুর যে প্রতিটা কবিতা, এছাড়াও প্রত্যেকজন কবির কথাই আমি বলবো, যে সেই কবিতাগুলো, সেই সংস্কৃতি, তাদের যে গান, সেই গানের মধ্যে প্রতিটা শব্দ বাক্যের মধ্যে যে মায়া, যে ভালোবাসা, যে গভীরতাটা রয়েছে, সেটা সত্যি মানে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আর এটা ছাড়াও দিদি আরেকটা যেটা, সেটা হচ্ছে বাঙালিদের পাশে দাঁড়ানো। এটা কিন্তু আমাদের জাতি বলে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা
1: থামাই, পাইল একটু থামাই। তুমি তুমি করেই বললাম, মনে হচ্ছে তুমি আমাদের ছোট্ট বন্ধুই হবে, খুব বেশি বড় নয়। তো পায়েল, আমরা বিষয়টা রেখেছিলাম আজকের বাঙালির বা বাংলার বিচিত্রানুষ্ঠান, আমরা আটটার বিষয়টাই কিন্তু আর নেই বিচিত্রানুষ্ঠানের কথায়। আমার বোধ হয় মনে হচ্ছে তুমি বোধ হয় একটু মিস করেছ। তোমার আছে এরকম স্মৃতি পাড়ার অনুষ্ঠানে অংশগ্রহণ বা অনুষ্ঠান দেখার?
3: হ্যাঁ একদম একদম, সেটাই বলছি আমি তো এখনো দিদি। এটা আগেও আমি দেখেছি যখন ছোট ছিলাম আমি, আর একটু তো এখনো আমি পাড়ার মধ্যে এরকম দেখি যে আমাদের পাড়াতেও এখনো সেরকম ধরনের অনুষ্ঠান হয়, যেটা আমি বলছিলাম বাঙালির সংস্কৃতিটা কিন্তু এখনো রয়েছে। এখনো সেই বিচিত্রানুষ্ঠান যেটা তোমরা বললে, সেটা এখনো আমাদের পাড়াতে কিছু কিছু জায়গায় আমরা দেখি হতে। আর খুব ভালো লাগে একটা জিনিস যে সবাই মিলে যে

0: অনুষ্ঠান দেখতে যাওয়া আর সেটাকে যে উপভোগ করা, সেটা এখনো যে বহমান রয়েছে, এটাই মানে আমাদের কাছে একটা গর্বের বিষয়।
1: বেশ, খুব ভালো লাগলো কথা বলে। চলে যাব আমাদের পরের গানে, আর অপেক্ষায় থাকবো আপনাদের হোয়াটসঅ্যাপ এবং অথবা টেক্সট মেসেজের, আর সেই সঙ্গে ফোন কলের।
2: হ্যাঁ, একদমই তাই, আপনারা আসুন, কথা হবে আপনাদের সাথে, এবং হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ, ফোন, এই সবগুলোই কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্য। আপনারা আপনাদের যদি কোনো রকম স্মৃতিচারণ করতে চান, সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন।
1: তাহলে 2248 8085, সরাসরি ফোন করার জন্য 9903059992 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজের জন্য। দেরি নয়, আছি কিন্তু আপনাদের সঙ্গে আর কিছুক্ষণ। এক্ষুনি আমরা একটা গান শুনবো, আর গান শুনতে শুনতেই চলে যাব সংবাদ বিরতিতে। ফিরবো ঠিক 10:10 সংবাদ বিরতির পর। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকার মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। ভারত এবং ত্রিনিদাদ ও টোব্যাগো বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় হায়দ্রাবাদে এক জনসভায় বলেছেন, বিআরএস এবং কংগ্রেস দুটি দলের শাসনকালে হতাশ হওয়ার পর তেলেঙ্গানার মানুষ এখন পরিবর্তন চাইছেন। একমাত্র বিজেপির ডাবল ইঞ্জিন সরকারই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং উন্নয়ন নিশ্চিত করতে পারে। তিনি আরও বলেন যে বিজেপি পশ্চিমবঙ্গে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে, তেলেঙ্গানাতেও একই রকমের সমর্থন তৈরি হচ্ছে। জনগণের সম্মিলিত চেতনায় কোনো জাতির নিবেদিত আদর্শকে কোনো সীমানার গণ্ডিত আবদ্ধ রাখা যায় না। শ্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি এবং পরিবারতান্ত্রিক রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। এই দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করে তার অভিযোগ, এই দলও একই ধরনের কৌশল অবলম্বন করে পশ্চিমবঙ্গে শাসনের ক্ষেত্রে একটি স্বৈরাচারী মডেল গড়ে তুলেছিল।
1: কংগ্রেস নে করাপশন কো বড়ায়া, পরিবারবাদ কো বড়ায়া और संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम किया। जब टीएमसी बनी तो उसने कांग्रेस से ये सारी बुराइयां सीख ली। साथ ही लेफ्ट की भी जितनी बुरी आदतें थी वो भी टीएमसी ने अपना ली। टीएमसी ने अपने इस तानाशाही मॉडल में बंगाल को बेड़ियों से जकड़ दिया था।
0: হায়দ্রাবাদে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, দেশপ্রেম মানে শুধুমাত্র দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময়ে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান। যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে কোভিড সময় ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করা, অনলাইন কনফারেন্স ও সভার আয়োজন করার উপর তিনি গুরুত্ব দেন।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্যজুড়ে বহু যুবক যুবতীর কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর আগে

প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তিনি একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। তামিলনাড়ুতে টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারিস্ট কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। যে কোনো রকমের প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেওয়ার পদ্ধতি, বিপর্যয় মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থার পর্যালোচনা করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণার ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার বৈঠকের পর আইনশৃঙ্খলা উন্নয়নসহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হাওড়া এবং কলকাতা পুলিশ। অন্যদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত এবং ত্রিনিদাদ ও টোব্যাগোর মধ্যে পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো এবং আয়ুর্বেদ সহ বিভিন্ন ক্ষেত্রে 8টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকালই ক্যারিবীয় অঞ্চলের এই দেশে 2 দিনের সফর শেষ করেছেন। সে দেশের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার এবং অন্যান্য বরিষ্ঠ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে শ্রী জয়শঙ্কর বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোব্যাগো সফরের সময় গৃহীত উদ্যোগগুলির অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। দক্ষিণী বিশ্ব সহ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়েও কথা হয়েছে দুপক্ষের। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এই সংঘর্ষ 3য় মাসে পড়ল। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটক্রফ এবং বিদেশমন্ত্রী মার্কো রুবিও এই যুদ্ধ নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে লেবানন জানিয়েছে সেদেশে ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লার 10 সদস্যকে হত্যা করেছে। পাকিস্তানের উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। বাংলাদেশের হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকার সময় চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024 সালের নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয়। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ক্রিকেট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 167 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে ব্যাট করতে নেমে
বেঙ্গালুরু 5 ওভার 6 ওভারে 3 উইকেট হারিয়ে 47 রান করেছে। এর আগে বেঙ্গালুরু টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায়। মুম্বাই নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 166 রান তোলে। এর আগে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেট ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। চেন্নাই টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠায়। লখনউ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ISSF শটগান বিশ্বকাপের ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টে ভারতীয় জুটি নিরু ধান্ডা ও ভিভান কাপুর ব্রোঞ্জ পেয়েছেন। ISSF বিশ্বকাপে নিরু ও ভিভানের জন্য এটি প্রথম পদক জয়। ফাইনালে ভারতীয় জুটি প্রথম 30টি লক্ষ্যের মধ্যে 24টিতেই সফলভাবে লক্ষ্যভেদ করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20।

ঠিক 10:11 আমরা কিন্তু চলে এসেছি আপনাদের কাছে, এবং আপনাদের কাছে এসে যেটা এই মুহূর্তে বলবো যে আপনারা তো আছেন আমাদের সাথে, আপনারা ফোন করছেন বা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, সেই সব কিছু করে আমাদেরকে জানাচ্ছেন আপনাদের কাছে জলসা ঘর বা আপনাদের কাছে সেই জলসা বা ফাংশন যাই বলুন না কেন, সেগুলোর কোনো যদি স্মৃতি থাকে, কোনো যদি ভালো লাগার কোনো গল্প থাকে সেটা নিয়ে, সেটা আমাদের সাথে আপনি ভাগ করে নিতে পারেন। তবে এই যে জলসাঘরের কথা এতক্ষণ হচ্ছিল, মানে পাড়ার জলসাঘরের কথা, সেই পাড়ার জলসাঘর ছাড়াও আরও যেরকম জলসাঘর বিভিন্ন জায়গায় বেশ প্রচলিত, যেমন জমিদার বাড়ির জলসাঘর। বাংলার জলসাঘরের ইতিহাস বলতে গেলে প্রথমেই আসে জমিদার বাড়ির নাম। 1819 শতকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান কিংবা উত্তর কলকাতার বনেদি বাড়িগুলোতে ছিল বিশাল বিশাল জলসাঘর। ঝাড়বাতির আলোয় আলোকিত সেই ঘর, মেঝেতে পারস্যের কার্পেট, একপাশে তবলা, সেতার, শরৎ, অন্য পাশে আতর আর পানদান। রাত গভীর হলে শুরু হতো ঠুমরি, ধ্রুপদ, টপ্পা কিংবা কীর্তনের আসর। সেই আসরে আসতেন দেশের বিখ্যাত বিখ্যাত সব ওস্তাদজিরা। কথিত আছে অনেক জমিদার শুধুমাত্র সঙ্গীতের টানেই হাজার হাজার টাকা খরচ করতেন, কারণ তাদের কাছে জলসাঘর ছিল শুধু বিনোদন নয়, সম্মান আর রুচির প্রতীক। এই প্রসঙ্গে মনে পড়ে যায় জলসাঘর ছবির কথা, সত্যজিৎ রায়। তার অসাধারণ নির্মাণে তিনি কিরমভাবে দেখিয়েছিলেন যে বিদ্যমান জমিদার তার সংস্কৃতির শেষ আলো। জলসাঘর জমিদার এবং বাঙালির যা একদম একাঙ্গিকভাবে যুক্ত।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: সাধারণের জন্য উন্মুক্ত হতো, কখনো হতো না, কখনো তা আবার রাতের বিশেষ অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকত। কিন্তু তার থেকেও বেশি যেটা সংস্কৃতির অঙ্গ হিসাবে আজও বিদ্যমান থেকে গেছে তা হল সর্বজনীন বিচিত্রানুষ্ঠান। এই সর্বজনীন নাকি সার্বজনীন এই নিয়ে বেশ একটা বিতর্কও চলতো। মানে যিনি অ্যানাউন্সমেন্ট করবেন, যিনি প্রায় দুপুর থেকে অ্যানাউন্সমেন্ট করবেন, আজ আমাদের পাড়ায় বিচিত্রানুষ্ঠান, আপনারা সন্ধে ছটার মধ্যে উপস্থিত হবেন, আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই বিচিত্রানুষ্ঠান সফল হতে চলেছে, আমাদের বিচিত্রানুষ্ঠানে আজকে থাকছেন শিল্পীরা অমুক অমুক অমুক অমুক বলে অজস্র কিছু নাম, এই যে একেবারে পাড়ার সবাইকে এক করে নিয়ে সংস্কৃতির আঙিনায় টেনে আনা, এই ছিল বিচিত্রানুষ্ঠানের বিশেষত্ব। আর সেই জন্যেই কিন্তু তা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে টিকেছিল। যখন সুইচ টিপলেই বা কোনো বাটন প্রেস করলেই বা কোনো টাচ স্ক্রিনের ওপর আঙুল ছোঁয়ালেই গান বেজে উঠত না, তখন গান শোনার জন্য, প্রিয় শিল্পীদের গান অন্য কণ্ঠে শোনার জন্য অনেকেই অপেক্ষা করে থাকতেন বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে এমন বিচিত্রানুষ্ঠানের, আর ভিড় করে আসতেন দর্শক আসনে, শ্রোতার আসনে। তেমন বিচিত্রানুষ্ঠানের কথা শুনতে চাই, শোনাতে চাই আজকে আপনাদের সঙ্গে এই রবিবারের বৈঠকে। সঙ্গে ফোনে রয়েছেন কেউ একজন, শুনে নি তার কথা। নমস্কার। নমস্কার,
1: কে বলছেন?
0: না, কেউ একজন ছিলেন কিন্তু তিনি তো নীরব হয়ে রয়েছেন।
1: না, ফোনে 224-8085 এই নম্বরে আপনারা এসে জানাতে পারেন আজকের যে আমাদের বিষয়, অর্থাৎ এই জলসাঘর বা বিচিত্রানুষ্ঠান, যা কিনা পাড়ায় পাড়ায় একটা আলাদা উন্মাদনা, পাড়ায় পাড়ায় একটা আলাদা ভালো লাগার জায়গা বা অপেক্ষার জায়গা, সেইটা আপনি জানান আমাদেরকে। যেমন এই মুহূর্তে কে আছেন ফোনে? নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি, আপনি মলকের দি, আপনি এত সুন্দর বক্তৃতা দিলেন, দারুণ লাগলো।
0: বক্তৃতা না দিদি, আপনাদের সঙ্গে যোগাযোগের একটা সুন্দর মাধ্যম। তো আমরা প্রত্যেকেই তো ব্যক্তিগত ক্ষেত্রে ভীষণ ব্যস্ত নানান কাজে, দৈনিক কাজে, কিন্তু এই সময়টা না আপনাদের সঙ্গে থাকলে মনে হয় যেন একটা নতুন করে ভালো লাগা,
2: মনে হয় যেন মানে পরিবার, আমরা অনেক বড় একটা পরিবার দিদি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন,
2: তাই না?
0: আপনারও নিশ্চয়ই এমন বিচিত্রানুষ্ঠান দেখার অভিজ্ঞতা?
2: হ্যাঁ, আমাদের অনুষ্ঠান, আমি এই যে বাড়ি আমাদের আর কি, মানে ভাড়া বাড়িতে আমরা যেখানে থাকতাম, হ্যাঁ, ওই বাড়িওয়ালার উপরের দিকে ছাদে দিয়ে অনুষ্ঠান, যারা যারা ভাড়া থাকতো, ছোট ছোট বাচ্চারা ওই নাচ নাচ শিখতো, তো ওরা আর কি এক জায়গায় অনুষ্ঠান করতো জলসার মতন, ওই তারপরে আপনি যেরকম বক্তৃতা দিলেন ওই রকম বক্তৃতা দেওয়া হতো দিয়ে, তারপরে ওই ওই রকম সব বাচ্চারা কি সুন্দর সেজে সেজে, তারপরে ওই রবীন্দ্রনাথের করে নাচ করতো, এত ভালো লাগতো দেখতে, বাচ্চারা একটু বাচ্চারা বেশি নাচ করতো, এত এত ভালো লাগতো, খুব সুন্দর লাগতো দেখতে দিদি। হ্যাঁ, আপনারা আপনারা এত সুন্দর গল্প করেন না, আপনাদের গল্প শুনে আমাদের জন্য বেশি ভালো লাগে।
0: বেশ,
1: শুনতে থাকুন,
0: কথা বলে আমাদের খুব ভালো লাগলো, আর শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM Gold।
1: শুনছেন 100.1 FM Gold-এ আজকে রবিবারের বৈঠকে জলসাঘরের বিভিন্ন কথা বা বিচিত্রানুষ্ঠানের বিভিন্ন কথা।

জলসার কথা হচ্ছিল। জলসা যখন জমিদার বাড়ির চৌহদ্দিতে আবদ্ধ ছিল, তখন ছিল তার নানান রকম রং। কখনো তা সর্ব

0: কথা শুধু যে আপনাদের সাথে হচ্ছে তেমনটা তো ঠিকই, আর তার সাথে সাথে আমরাও আছি আপনাদের সাথে 100.1 FM গোল্ডে। তবে এই মুহূর্তে ফোনে কে আছেন? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কথা বলছি, সঞ্জীব কুমার মণ্ডল।
0: বলুন।
1: দক্ষিণ চব্বিশ না, মল্লিক কাঠি থেকে কথা
0: বলুন।
1: আচ্ছা, আপনারা যে বিষয়টা দিয়েছেন যে বিচিত্র
0: বিচিত্র অনুষ্ঠান বা জলসাঘর, হ্যাঁ
1: বা জলসাঘরের
0: কোন স্মৃতি,
1: মানে এটা কি শুধু কোন রবীন্দ্র নজরুল বাইরে বলতে হবে না?
2: সব বিষয় সন্ধ্যা বিচিত্রানুষ্ঠান পাড়ায় হয় না আপনাদের?
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় তো হয়, কিন্তু এখন অনেক
2: কি,
1: হ্যাঁ অনেকটা এখন কমেছে, কারণ আজকে
2: একদম ঠিক, সেই জন্যই তো আমরা খুঁজে খুঁজে চাইছি।
1: আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, বিশেষ করে আমাদের যখন দুর্গাপূজা বা জগদ্ধাত্রী পূজা হয়, আমি নিজে অ্যাঙ্কারিং করি, আমি নিজে অনেক অনুষ্ঠান করেছি বিচিত্রা অনুষ্ঠানের, এবং অনেক শিল্পীদের তারা এসছেন, তাদের সাথে কথাও বলেছি, এবং শুধু যে শিল্পীদের সাথেই কথা বলতে, এমন এমন নয় যে শিল্পীদের সাথেই কথা বলতে হবে, পাড়ার অনেকে আছে, ছোটরা নাচছে, তাদের কথা এবং তাদের মনের কথা এবং তারা গান গাইছে, ঘোষণা করছে, এগুলো ভালো লাগছে। অনেকেই বলছে যে রেডিওর মতো তুমি কথা বলছো, তো এটা সত্যি ভালো লাগে। হ্যাঁ, সত্যি সত্যি ভালো লাগছে। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির কথা একটু বলি, যেহেতু আমরা নরেন্দ্রপুরে যখন পড়তাম, তো ছাত্র যখন ছিলাম তখন রবীন্দ্র নজরুল জয়ন্তী এই সময়টা হতো, এই সময়টায় তো যখনই হতো তখন আমাদের একটা ছিল যে ব্রেল স্ক্রিপ্টে পাঠ করতে হতো, তো আমি মেন দায়িত্বটা নিতাম। বিশেষ করে আমরা যখন উঁচু ক্লাসে পড়বো তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো এই যে পাঠ করা, ঠিক আছে, এই এত অনেকে অতিথি আসতেন, তারা প্রশংসা করতেন, এই একটা ভীষণ একটা বড় অভিজ্ঞতা। আর শেষ করবো এই যে একটা কথা বলে, যে নানান ধরনের যে বিচিত্র বিচিত্রা যে অভিজ্ঞতা রয়েছে, যে যেমন বিভিন্ন ধরনের টাং টুইস্টার দিতাম, মানে জিভের মধ্যে যে এমন কিছু শব্দ থাকবে যে শব্দগুলো মানে বলতে গিয়ে আটকে যাবে, এগুলো একটা হাসি হতো, নানান ধরনের ধাঁধা দেওয়া হতো, এগুলো মজা লাগতো বেশ, বিচিত্র অনুষ্ঠান, এই হচ্ছে অভিজ্ঞতা দিদি।
2: খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের একজন লিসনার আমাদের মেসেজ করেছেন, একটা পড়েনি, সেটা লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমাদের বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, সেখানে অনুষ্ঠিত হতো রামায়ণের বিভিন্ন পালা। যারা অনুষ্ঠান করতেন তারা দিনের বেলায় তাদের যার যার পেশাগত কাজ করতেন, আর সন্ধ্যের পর অনুষ্ঠান হতো। অনুষ্ঠানে রাম, লক্ষ্মণ, সীতা এবং অন্যান্যরা বিভিন্ন সাজে সজ্জিত হতো, তখন তাদের চেনাই যেত না। যাদের আমরা দিনের বেলায় দেখতাম, অনুষ্ঠানের শেষের দিকে মালা ডাক হতো, সেটা হতো নিলামের মাধ্যমে, মানে একজনের যা দাম বলতো অপরজন আরও দাম বাড়িয়ে বলতো। এইভাবে মালার দাম ক্রমাগত বেড়ে অনেক বেশি দামে দাম দিয়ে একজন দর্শক কিনে নিত। এইরকম অনুষ্ঠান এবং বিচিত্রানুষ্ঠান মাঝে মধ্যেই হতো, আমরা পড়াশোনার ফাঁকে ওই ধরনের অনুষ্ঠানগুলো দেখতাম, এটাতে আমাদের মন এবং শরীর দুই ভালো থাকতো। অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রতি, খুব ভালো থাকবেন সব সময় আপনারা। আরও একটা মেসেজে চলে যাব, লিখেছেন হাওড়া বেলগাছিয়া রোড থেকে নন্দা রায়, লিখছেন সবে মাত্র পাড়ার রবীন্দ্র জয়ন্তীতে শেষের কবিতা কালের যাত্রার ধ্বনি আবৃত্তি করে ঘরে ঢুকতেই শুনতে পেলাম আজকের বিষয় জলসা, আমাকে দিয়েই অনুষ্ঠান শেষ হলো, মনে অদ্ভুত রকম ভালো লাগা সৃষ্টি হতে লিখতে বাধ্য হলাম। জলসা বলতে আমার পাড়ার ফাংশনের কথাই মনে পড়ে। আমাদের কিন্তু সারা বছরই রিহার্সাল চলত, এর সঙ্গে অর্থনৈতিক কোনো সম্পর্ক ছিল না, পাড়ার সবাই অংশগ্রহণ করতাম, নাচ, গান, নাটক, আবৃত্তি, যাত্রা, ব্রতচারী, ব্যায়াম, কুস্তি, লাঠি নৃত্য, বক্সিং, কী যে না হতো কদিন ধরে, অবশ্য রবীন্দ্র নজরুল একদিনই হতো, এখন সব হারিয়ে গেছে। শুভরাত্রি নন্দা রায় হাওড়া বেলগাছিয়া রোড থেকে। অবশ্যই যা কিছু হারিয়ে গেছে বলে মনে হয় তা কিছু ধরে রাখার দায় দায়িত্ব তো আমাদেরই, বাঙালির যা কিছু বাঙালিয়ানা তাকে বয়ে নিয়ে চলার দায়ও তো আমাদেরই, তাই আমাদের সেই হারিয়ে যাওয়া পাড়ার ফাংশন ফিরে আসুক। কারণ পাড়ার ফাংশন শুধুমাত্র পাড়ার ফাংশন না, বলা যেতে পারে একটা সোশ্যাল। এখন যেমন আমরা প্রত্যেকে ঘরের কোণে একলা মুঠো ফোনে বন্দি, কারণ মুঠো ফোন আমাদের সব কিছু দিয়ে দিয়েছে, ভালো লাগার গান, ভালো লাগার ছবি, ভালো লাগার মুহূর্ত, ভালো লাগার চলচ্চিত্র, সব কিছু আমরা আঙুল ছোঁয়ালেই পেতে পারি। যেটা পেতে পারি না তা হলো মানুষের পরশ, আশেপাশে থাকা মানুষগুলোর আন্তরিকতাময় একটা হাসি, একটা ছোঁয়া। কোথাও যেন বড় যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা, আমাদের সেই হারিয়ে যাওয়া সোশ্যালগুলো, পাড়ার ফাংশনগুলো ফিরলে কোথাও কি খুঁজে পাবো সেই আন্তরিক স্পর্শ? সেই জন্যই তো আজকে আপনাদের মনে করাতে এলাম সেই পাড়ার বিচিত্রানুষ্ঠানের কথা। সঙ্গে লিসনার রয়েছেন, শুনে নি তিনি কি বলছেন। নমস্কার।
0: না, উনি ছিলেন কিন্তু এই মুহূর্তে আর নেই, আমাদের সাথে ফোনে ছিলেন বন্ধুক। যেমন আপনারাও আসতে পারেন 2248085 এই নাম্বারে, আর তার সাথে 9903059992 এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে?
3: হ্যালো।
0: হুম, কে বলছেন?
3: আমি জে মুখার্জি বলছি, বালিগঞ্জ থেকে।
2: হুম, বলুন।
3: আচ্ছা, আমি আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। আমি নর্থ বেঙ্গলে বহু জলসা ছিলাম এবং অ্যারেঞ্জ করেছি, কারণ আমি ছিলাম জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আমাদের সোশ্যাল হতো এবং বহু, শুধু লোকাল শিল্পী নয়, বহু বড় বড় শিল্পী আমাদের সঙ্গে মানে কথা বলেছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারপরে আরো বিভিন্ন সম্প্রদায় আসতো যারা গান এবং নানা রকম কুইজ, তারপরে এক্সটেম্পো আর টাং টুইস্টার এই ধরনের জিনিস করতেন। এখন এই মুঠো ফোনের জন্যই সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে, কারণ আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি এবং খালি ওই রিল দেখা আর সমস্ত ওই ছবি টবি সবকিছুই আমরা এখন ফোনের মধ্যেই পাচ্ছি।
2: একদম,
0: বেশ শুনতে থাকুন। তবে আরও একবার বলে দিই, যারা আমাদেরকে ফোন করছেন, যখন আমরা আপনাদের ফোনটা ধরে নিচ্ছি তখন যদি একটু রেডিও সেটের ভলিউমটা একদম কমিয়ে দেন তাহলে কিন্তু আমাদের আপনাদের কথাটা শুনতেও সুবিধা হবে এবং আপনাদেরও বলতে সুবিধা হবে। আর 2248085 এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করছেন, করে আপনারা জানাচ্ছেন

0: যে ঠিক কি স্মৃতি রয়েছে আপনাদের। নমস্কার। বলুন।
1: আমি রবীন্দ্র নজরুল চিকিৎসানুষ্ঠান বলবো, যেহেতু আমি ভাটপাড়া অঞ্চলের মানুষ, সেখানে বহু আপনারা জানেন নাম
2: একটু জোরে বললে ভালো হয়, শুনতে একটু অসুবিধা হচ্ছে, একটু জোরে বললে
1: ভালো হয়। জন্মস্থান আপনারা জানেন ভাটপাড়া, অনেক জায়গা শুনেছেন, মানে বিভিন্ন বিখ্যাত মানুষ, নাম বলছি না, কারণ দেখো রবীন্দ্র একটা মনে আছে, আমাদের বাড়িটা ছিল হচ্ছে পাঁচ মন্দির, জায়গাটা পঞ্চ পাঁচখানা মন্দির ছিল এই বাড়ির পাশে, সেখানে মাঠ ছিল, ছোট মাঠ, সেখানে বহুবার বহু অনুষ্ঠান হয়েছে এবং সেখানে অনেক রবীন্দ্র স্নেহধন্য অনেকে এসছেন, রবীন্দ্রনাথের ছাত্র, মানে ছাত্রদের ছাত্র আর কি, শান্তিনিকেতনে অনেকে এসছেন, তাদের রবীন্দ্রনাথ, তাদের গলায় রবীন্দ্রনাথের কবিতা শুনেছি, গান শুনেছি অনেক একদম সামনে থেকে, যদিও দেখার সৌভাগ্য হয়নি, দেখতে পাই না, কিন্তু সেইখানে শুনেছি। এবং বিভিন্ন নাটক যেমন বিসর্জন, রবীন্দ্রনাথের লেখা রক্তকরবী, ওখানে আমাদের পাড়ার ছেলেমেয়েরা মঞ্চস্থ করত, এই সবগুলো অভিজ্ঞতা হয়েছে আর কি। আপনাদের অনুষ্ঠান শুনতে শুনতে এ ধরনের ছোটবেলার বহু স্মৃতি আমার মনে ফিল করে আসছে, এবং অনুষ্ঠানটা চালিয়ে যান, ভালো লাগে বেশ।
0: বেশ, আপনারা এইভাবেই কিন্তু আমাদের সাথে থাকুন। এবং আপনাদের স্মৃতিতে ঠিক কোন কোন জায়গাগুলো ধরা পড়ছে, বা এই বিচিত্র অনুষ্ঠান জলসাঘরের বা পাড়ার ফাংশনের মজারও যদি কোনো রকম ঘটনা আপনাদের স্মৃতিতে থাকে, সেটার জন্যও কিন্তু আমরা অপেক্ষায় আছি। যেমন এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো।
0: কে বলছেন?
3: আমি অপর্ণা সিং, দমদম পার্ক থেকে।
0: বলুন।
3: বলছি আমাদের পাড়ায় জলসা হতো, সরস্বতী পুজোর সময় হতো, আমাদের পাড়া পিচিত্রানুষ্ঠান হতো, বিভিন্ন শিল্পীরাও আসতেন, আমরা শুনতাম, এখানে অনেকে হৈমন্তী শুক্লা এসছে, শক্তি ঠাকুর এসছে, আমাদের খুব ভালো লাগতো, প্রচন্ড লোকজন আসতেন, সমস্ত পাড়ায় দারুণ উৎসব হতো সরস্বতী পুজোর সময়। তা আপনারা তো একটা আলোচনা করছেন, এখন সেগুলো হয় না, হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু অনেক শিল্পীরা, বড় বড় শিল্পীরাও আসতেন, সকল শিল্পীদের আমরা গানও শুনেছি, রবীন্দ্রনাথ, তারপরে বিভিন্ন শ্রুতি নাটক হতো, দেবরাজ রায় বরুণাদা রায় আসতেন, অনেকেই আসতেন, তাই খুব ভালো লাগলো আপনাদের এই কথাগুলো শুনতে, পুরোনো স্মৃতি আমাদের মনে পড়লো, আমাদের তো হয়ই না, উঠে গেছে, সব মোবাইল বন্দি হয়ে গেছি আমরা, আজকের যুগে তো একদম মোবাইল বন্দি, পাড়ার কোনো বিচিত্র অনুষ্ঠান এখন প্রায় বন্ধ, সবাই ঘরে ঘরে আমরা একযুক্ত থাকি, বাইরে বেরোনোর আমাদের সুযোগটা না কম হয়ে গেছে, আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে, খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠানগুলো শুনতে।
0: বেশ, শুনতে থাকুন, আমাদেরও খুব ভালো লাগে যখন আপনারা এইভাবে গিয়ে এসে আমাদের সাথে আপনাদের এই ভালো লাগাগুলো আমাদের সাথে ভাগ করে নেন। 2248-8085 এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করছেন এবং ফোন করে জানাচ্ছেন যে আপনাদের ঠিক ভালো লাগাগুলোর বা কোনো রকম স্মৃতি যদি থাকে এই ফাংশন অনুষ্ঠান বা এই পাড়ার বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান, সেগুলোর সাথে আপনাদের অংশগ্রহণ বা আপনাদের কোনো রকম যদি স্মৃতির কথা থাকে ভাগ করে নিচ্ছেন আমাদের সাথে।

0: এই যে গানটি শুনলাম আমরা, মহুয়া রায়চৌধুরী ছিলেন স্ক্রিনে, এটিও কিন্তু এরকম একটি হলের মধ্যে অনুষ্ঠানেরই ছবির প্রয়োজনে, ছবি চিত্রনাট্যের একটা অংশ হিসাবে রয়েছে যেখানে একটা হলে অনুষ্ঠান চলছে। তো এই ধরনের যে অনুষ্ঠানের কথা বারবার করে আমরা যেটার দিকে ফিরে যেতে চাইছি, সেই পাড়ার অনুষ্ঠান, সেটা কোনো ঘরের মধ্যে হলের মধ্যে হোক, কোনো ক্লাবের ঘরের মধ্যে, ক্লাব গৃহের মধ্যে হোক, অথবা পাড়ার একেবারে খোলা মঞ্চে হোক, অসংখ্য অসংখ্য সেই ধরনের অনুষ্ঠান প্রতি বছর অনুষ্ঠিত হতোই বাংলার বিভিন্ন জায়গায়। সেসব নিয়েই আজকের রবিবারের বৈঠক। দেখি আমাদের লিসনার বন্ধু কি বলছেন।
1: কে আছেন আমাদের সাথে?
0: নমস্কার। না, উনি যখন নীরবে আছেন তাহলে পরে কথা বলি আমরা ওনার সঙ্গে। চলে যাই একটা মেসেজে। লিখেছেন মেসেজটি গোপাল দাস, বেলেঘাটা কলকাতা 10 থেকে লিখছেন, পাড়ার মোড়ে তেরপল টাঙিয়ে বাঁশের খুঁটির ঘর, মনে পড়ে কি সেই বিচিত্রা স্মৃতির আনাগোনা ঢের। ধুতি পরে সব দাদারা ছোটে, ব্যস্ততার নেই শেষ, মাইক বাজছে চেক চেক 1 2, এক অদ্ভুত আবেশ। টিউবলাইটের সাদা আলোয় মঞ্চটা যেত ভরে, চটের পর্দার ওপাশে আমরা উঁকি দিতাম খুব করে, কে গাইবে গান, কে নাচবে আজ, কার হবে আবৃত্তি, ছোট্ট মনে স্বপ্ন বুনেছি, এটাই ছিল শ্রেষ্ঠ প্রবৃত্তি। হারমোনিয়াম, তবলা আর কাশির সেই সুরেলা সুর, মুহূর্তে মনটা হারিয়ে যেত অনেক অনেক দূর। নাচেতে ছন্দ মেলাতো ঝুমকি, গানেতে ছিল মিতু, সবাই মিলে সাজিয়ে নিতাম আমাদের আনন্দের ঋতু। শেষে আসতো সেই নাটক, পাড়ার কাকুদের ভারী গলা, অন্ধকারে গা ছমছমে ভাব, অদ্ভুত সব কথা বলা, অনুষ্ঠান শেষে হাতে

0: ব্যস্ত সেই বিস্কুট আর কলা। ভাবতাম বড় হয়ে আমিও করব ওই মঞ্চে পথ চলা। সেই সব দিন হারিয়ে গেছে আধুনিকতার ভিড়ে, আজও মনটা ব্যাকুল হয়ে সেই শৈশবকে চায় ফিরে। পাড়ার মোড়ে এখন আর জ্বলে না রঙিন হ্যাজাক বাতি, ফেলে আসা সেই বিচিত্র স্মৃতি আজ আমাদের পরম সাথী। গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে খুব সুন্দর একটা ছবি উনি ফুটিয়ে তুলেছেন সে সময়ের বিচিত্রানুষ্ঠানের, তার ছন্দবদ্ধ কবিতা দিয়ে খুব ভালো লাগলো, শুনতে থাকুন। লিসনার রয়েছেন বোধ হয় আমাদের সঙ্গে ফোনে, নমস্কার।
1: হ্যালো,
0: বলুন।
1: আমার নবদ্বীপ ভট্টাচার্য কালীঘাট থেকে বলছি।
0: বলুন।
1: আপনার আপনার যেটা বললেন না, এটা আমার কয়েকদিন ধরে মনে হচ্ছিল, এই যে 25শে বৈশাখ আসার আগেই আমাদের খুব পড়াধরা বন্ধ হয়ে যেত। কেন? কারণটা হচ্ছে ওই নাটক রিহার্সাল দেখতে যাবো, মুকুট ডাকঘর, এই হচ্ছে কে করছে। তারপরে যেদিন অনুষ্ঠান আরম্ভ হতো যেদিন, সেদিন নিজেরাই তো প্যান্ডেল করে বাস নিয়ে কোথার থেকে নিয়ে নিজেরাই বেঁধে, আর যে পর্দাটা টানতো সেই পর্দাটা বারে বারেই খুলে যেত। তারপরে গায়ক কাকে পাওয়া যায়, কোলে কোলে কাউকে একজন নিয়ে আসা হলো, তুই গান কর। হারমোনিয়াম নেই, হারমোনিয়াম কোথায় পাওয়া যায়, অনেক কষ্ট করে একজনের বাড়ি থেকে হারমোনিয়াম, কাকু হারমোনিয়াম দেবেন, হারমোনিয়াম নিয়ে আসা হলো, নিয়ে এসে তারপরে তবলচি পাওয়া যায় না, তবে তবলা ছাড়াই গান কর, এই করে হতো। কি আনন্দ, কি যে আনন্দ হতো না, একটা মাইক, পেছনে কিচ্ছু নেই, একটা একটা কোন রকম চৌকি জোগাড় করে টিম টিম করে ল্যাম্প জ্বলছে, তাতে সবাই মিলে বসে আছে, বাবা মারা এসে তার ছেলেমেয়েরা গান করবে নাচ করবে তাই জন্য বসে আছে, একটা অদ্ভুত দিন ছিল। এরপরে যেটা হলো, যে পুজোর পরে বিচিত্রানুষ্ঠান, বিচিত্রানুষ্ঠানে যে কত রকমের শিল্পী আসবে, সব গাইতো, পাড়ার লোকেরাই গাইতো তবলা হারমোনিয়াম নিয়ে গাইতো, কিন্তু সেই যে গাওয়ার পরে হাত তালি দেওয়া, পাড়ার লোকরা গাইছে শুনছে সবাই মিলে, সে পরের দিন, ও দাদা যা গেয়েছো না তুমি, তুই যা গেয়েছিস, দারুণ গেয়েছিস, খুব ভালো। আমি তো কাউকে গান শিখি না কারোর কাছে, আরে দারুণ গেয়েছে মান্নাদের গানটা। এই জিনিসগুলো চলে গেছে, সবই চলে গেছে, সফিস্টিকেটেড হয়ে গেছে, হল ছাড়া কেউ করে না, মিউজিক ছাড়া কেউ করতে পারে না, সে আনন্দটা এই গান নেই।
0: একদম একদম খুব সুন্দর বললেন, একদম সত্যি কথা। আরও একজন আমাদের মেসেজ করেছেন, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখছেন, বাঙালির এই অনুষ্ঠান মানুষকে এক করে দিত, হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন নিয়ে আসত, সংস্কৃতির এই আবেশ মনকে আপন করে, ভালোবাসার এই ছোঁয়া যেন এই ধরনের পরে। একদম ভীষণ, যেটা আমরা মিস করি সেটা বোধ হয় শুধু গান বা আবৃত্তি না, কি থাকতো না সেই অনুষ্ঠানে, নৃত্যনাট্য নাটক। এবং একটা একজন লিসনার আমাদের মেসেজে লিখলেন সে কথা, যে পাড়ার কাকুদের ভারী গলায় নাটক, এবং সেটা থাকতো বিচিত্রানুষ্ঠানের সবচেয়ে শেষে, এবং সেখানে সকাল থেকে যারা কর্মকর্তা হিসাবে সেই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন তাদেরকেই দেখতাম আমরা আবারও সাজ পোশাক পরে নাটকের চরিত্র হয়ে নেমে পড়তেন। তখন চেনাই যেত না তারা কে কোন ভূমিকায় অভিনয় করছেন, কিন্তু সেই ভূমিকার অভিনয়, সেই অভিনয় কিন্তু কোনো অংশে কম থাকতো না রূপলি পর্দার নায়ক নায়িকাদের থেকে। আমরা মুগ্ধ হয়ে দেখতাম কেমন করে সেই মঞ্চ নাটক মঞ্চস্থ হয়, আর সেইখান থেকেই শুরু হতো সংস্কৃতির প্রথম পাঠ, যে বাংলা সংস্কৃতির অসংখ্য ধারা, কখনো সঙ্গীত, কখনো নৃত্য, কখনো নাটক, কখনো জাদু, কসরতবাজি, মিমিক্রি, ভোজবাজি, সে কত রকমের যে ধরন হতে পারে সেই পরিবেশনের, তা সেই অনুষ্ঠান, সেই রকম অনুষ্ঠান যারা দেখেননি তাদের পক্ষে বুঝে ওঠা ভার। আরেকজন লিসনার রয়েছেন, শুনে নি তার কথা, নমস্কার।
2: নমস্কার, আমার নাম বিভান সিনহা।
0: বলুন।
2: আমার নাম বিমান সিনহা, আমি দুর্গাপুর কেদারনগর হাউসিং থেকে বলছি।
0: বেশ বেশ, বলুন।
2: ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়াতে ফাংশন হতো, বুঝতে পারলেন, মানে এটা বৈশাখ মাসের প্রথম তারিখের দিকেই হতো, কিছুটা অনুষ্ঠান পাড়ারই হতো, পাড়ার মেয়েরা ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েরা নাটক গান বাজনা করতো। তার সঙ্গে দু একটা আর্টিস্ট কলকাতার থাকতো, যেমন সৈকত মিত্র, সামন্বিতের ছেলে, ওর একবার ফাংশন হয়েছিল, উত্তম যে হাসি নাট

0: করতো, হাসি হাসাতো, ওর ইয়ে অভিনয় হতো, এরকম বিভিন্ন অনুষ্ঠান হতো। তা বিচিত্রানুষ্ঠান বছরে একবার হতো, আমরা দেখার জন্য হা করে থাকতাম। তো হলে আমরা গিয়ে ওখানে বসতাম, মাটিতেই বসতাম, মাটিতেই সবার ব্যবস্থা। তো মাটি থেকেই আমাদের সমস্ত অনুষ্ঠানটা দেখে রাত্রি 11টার সময় বাড়ি ফিরতাম, বুঝলেন তো, বাড়ির খুব কাছে বলে তাই দেখতে
1: যেতাম।
0: এই ধরনের বিচিত্র অনুষ্ঠান গুলো আমরা ভোগ করেছি, উপভোগ করেছি।
1: ঠিক তাই, এইরকমই আপনাদের স্মৃতিচারণ আমরাও কিন্তু শুনতে চাই, যে আপনাদের পাড়ার কোনো রকম যদি এরকম বিচিত্রানুষ্ঠানের স্মৃতি থাকে যা খুব মজার বা যা বারবার ঘুরে ফিরে মনে পড়ে যখন সময়টা আসে এই বৈশাখ মাসের শুরুতে, মানে 25শে বৈশাখ বা শীতকালে, জানান আমাদের 2248080858।

0: ফোনই
1: চলে যাব,
0: একদম ফোনই চলে যাব, কে আছেন আমাদের সাথে
1: কথা বলতে?
0: নমস্কার।
2: নমস্কার।
0: কে বলছেন?
1: একটু শুনতে অসুবিধা হচ্ছে, একটু জোরে বলতে হবে বা
2: আমাদের এখানে
1: বেশ বলুন
2: তো কাজ বলেছে

0: বিভিন্ন ধরনের মানে লোক আসতো, ওরের কথা মানে এমন ভাবে কোথাও ওদের লোক হেসে থাকলো, কিন্তু ওতেও আনন্দ আছে। সবাই তো আর সব রকম হয় না, কিন্তু কাজের আনন্দ আছে। আপনারা গায়ন যতটা শোনেন কিনা জানি না, তবে গায়ন কিন্তু খুব দারুণ জিনিস, মানে আপনি নাচটা কিন্তু বুঝতে পারেন।
1: বেশ, তাহলে আমাদের ইচ্ছে রইল গাজনের বর্তমান রূপ দেখতে যাওয়ার। আর সেই সঙ্গে গাজন প্রসঙ্গে মনে করিয়ে দিলেন যে এই যে আজকে আমরা বৈচিত্র্যানুষ্ঠানের কথা বলছি, পাড়ার সবাই অংশগ্রহণ করতে পারেন এমন কথা বলছি, বহু আগে যখন আজকের মতন বা ফেলে আসা সময়ের মতন বৈচিত্র্যানুষ্ঠানের পর্যায়ে পৌঁছয়নি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন কিন্তু কবি গান হতো, তারপরে গানের লড়াই হতো, এবং সেটাও কিন্তু খুব রুচিশীলভাবে বাংলার বিভিন্ন গ্রাম গ্রামান্তরে অনুষ্ঠিত হতো আঞ্চলিক শিল্পীদের নিয়ে। এই অনুষ্ঠানগুলোর বিশেষত্ব এই কারণেই, যে কারণে আজকে এই বিশেষ অনুষ্ঠানের বা এই বিষয়ের অবতারণা, যে আঞ্চলিক শিল্পীদের গুরুত্ব ভীষণভাবে বজায় থাকতো। তখনকার সময়ে এত দ্রুত এক প্রান্তের অনুষ্ঠান আর এক প্রান্তে শোনা যাওয়ার সুযোগ ছিল না। আজকে পাড়ার কোনো কোণে যদি কোনো অনুষ্ঠান হয় আর তার যদি লাইভ টেলিকাস্টের ব্যবস্থা থাকে যে কোনো চ্যানেলের মাধ্যমে, তাহলে তা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে অন্য প্রান্তে, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে। কিন্তু যে সময় এই ব্যবস্থা ছিল না, যে সময় শুধুমাত্র যান্ত্রিক সহযোগিতায় বা এই রকম টেকনোলজির সহযোগিতায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া যেত না, তখন কিন্তু এই আঞ্চলিকভাবে, পাড়াগতভাবে, গ্রামগতভাবে বা কোনো শহরগতভাবে একদম খুব ছোট এরিয়ায় এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব যেমন ছিল, তেমনি গুরুত্ব ছিল শিল্পীদের। শিল্পীদের সময় তখন পাওয়া যেত না, শিল্পীরা ভীষণ বুকড হয়ে থাকতেন, তারা তাদের অনুষ্ঠানের কথা বলতে গেলে আগে তাদের সময় তিনি কখন অ্যাভেলেবেল আছেন, কোন দিনটা তার ফাঁকা আছে সেটা জেনে নিতে হতো। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর পর ঠিক 15 দিন পরেই যখন আমাদের নজরুল ইসলামের জন্মদিনের সময় আসে, তখন এই পুরো সময়টাকেই আমরা পালন করতাম কবি পক্ষ হিসাবে। আঞ্চলিক শিল্পীরা তখন এই পুরো পক্ষটা জুড়ে ব্যস্ত থাকতেন রবীন্দ্র নজরুল সন্ধ্যার অনুষ্ঠান নিয়ে, এবং প্রতিটা দিন তারা কোথাও না কোথাও অনুষ্ঠানে ব্যস্ত, এবং তাদের সেই গান, তাদের আবৃত্তি, তাদের অনুষ্ঠান শুনতে মানুষজনেরও ঢল নামত। সেখানে কোনো বাছাবাছি ছিল না, সেখানে জাত ধর্ম বর্ণ বয়স কোনো কিছুই বাধা মানত না, সবাই আসতেন সংস্কৃতির আঙিনায়, আর সেই তখনই ছিল প্রকৃত বাঙালির সংস্কৃতির উদযাপন।
2: ফোনিকে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে নেই আমাদের সাথে। 2248-8085 এই নাম্বারে সরাসরি এসে আপনারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে আপনাদের যদি কোনো রকমের স্মৃতি থাকে সেই স্মৃতির কথা। আর এই যে কবিগানের কথা হচ্ছিল, রাতের বেলায় যখন বড় উঠোনে জমিদার বাড়ির জলসা ঘর বা গ্রামের মাঠে বসতেই আসর, চারিদিকে দর্শকদের ভিড়, মাঝখানে কিন্তু বসত কবিয়াল আর তাদের দোহার দল, তবলা ঢোল করতাল আর হারমোনিয়ামের তালে শুরু হতো এই গানের লড়াই, বলা যায় কবি গানের লড়াই। এক কবিয়াল প্রশ্ন বা যুক্তি ছুড়ে দিতেন আর অন্যজন সঙ্গে সঙ্গে ছন্দেও গানে সেই প্রশ্নের উত্তর দিতেন, আর প্রতিযোগিতাও চলতো বেশ ঘন্টার পর ঘন্টা।
1: তাহলে আমরা এরকমই একটা গান শুনি এখন। আচ্ছা না, ঘড়ির কাঁটা বলছে গানটা শোনবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো 10-12 মিনিট।
2: ঠিক তাই, আমরা এই এই যে কবি গানের কথা বলছি, সেই গানের প্রতিযোগিতা চলতো বেশ কয়েক ঘন্টা ধরে, আবার কখনো কখনো সারা রাতও হয়ে যেত সেই কবির গান। আর এই যে কবির গানগুলো হতো, সেগুলো কিন্তু ধর্ম, পুরাণ, প্রেম, বিরহ, সমাজ নীতি, হাস্যরস, দর্শন, এমনকি সামাজিক তখনকার কিছু ঘটনা নিয়েও কিন্তু হতো। কবিগানে যেমন বুদ্ধির খেলা ছিল, তেমনই ছিল রসবোধ এবং নাটকীয়তা। বাংলার বিখ্যাত কবিয়ালদের মধ্যেও কিন্তু বেশ কিছু কবিয়ালও ছিলেন যারা সেই সময় একেবারে মাতিয়ে রাখতেন, যাকে বলা যায় ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু। বিশেষ করে অ্যান্টনি ফিরিঙ্গি তো সিনেমাও আমরা দেখেছি, যেখানকার গান বেশ জনপ্রিয় হয়েছিল এবং কবি গান যেখানে বেশ জনপ্রিয় হয়েছিল।

আর কয়েক সেকেন্ড পরেই আমরা 10 মিনিটের একটা সংবাদ বিরতিতে যাব এবং তারপরে গান শুনবো। গান শোনার পরে ফিরবো। মল্লিকা মৌসুমী রয়েছে আপনাদের সাথে আজকে রবিবারের আড্ডায়।

অদ্ভুত, বাহ! ওই যে কেল ভিন্ন ভিন্ন অন্তিমে স্বাভাবিকাঙ্গি, বাহ বাহ বাহ বাহ!

0: ওই দিকে লোক ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একাঙ্গী।
1: ও সাহেব বেশ নাটক করতে জানেন দেখছি, সবাই তাহলে একা নন, সঙ্গে ওই ওই পোয়েত দলও আছে। আচ্ছা ওরে বাজা বাজা, ভালো করে বাজা।
2: দিদি নানা তিনা, দিদি নানা তিনা, দিদি নানা তিনা ধা, দিদি নানা তিনা ধা, দিদি নানা তিনা।

0: আর সানাই টানা গরজে যত তর যে যে তার পুঁয়ে দল বালু জ্বর দাঁড়িয়ে বলে হ্যাঁ এখানে হাঁটু জল।
1: জয় হলো তোমার ভোলা।

সংবাদ বিরতিতে যাওয়ার আগে আপনাদের বলছিলাম ভোলা ময়রার কথা, অ্যান্টনি ফিরিঙ্গির কথা। আর তাই অ্যান্টনি ফিরিঙ্গির ছবি থেকে তেমন একখানি গান শোনানোর লোভ সামলাতে পারলাম না। 100.1 FM গোল্ডের রবিবারের বৈঠকে মৌসুমী আর মল্লিকার সঙ্গে আপনারা রয়েছেন, যেখানে আমরা খুঁজে ফিরছি সেই বাঙালির একান্ত নিজস্ব সাংস্কৃতিক মঞ্চ, যার নাম ছিল বিচিত্রানুষ্ঠান বা পাড়ার জলসা। যে সমস্ত শিল্পীরা পরবর্তীকালে নামজাদা শিল্পী হয়ে উঠেছিলেন, তাদের প্রত্যেককে কখনো না কখনো সেই পাড়ার মঞ্চে গান গিয়ে আসতে হয়েছিল। শুধু গানের কথা না, এই জলসার অঙ্গ হিসাবে একটু আগে যেমন বলছিলাম, কখনো আবৃত্তি, কখনো একাঙ্ক নাটক, কখনো পূর্ণাঙ্গ নাটক, কখনো হাস্যরস, কখনো যেটা আজকের সময় দাঁড়িয়ে আমরা স্ট্যান্ডিং কমেডি বলি, যেটা আজকে আমরা টিভির পর্দায় না টিভির পর্দায় বা কজন দেখি, আমাদের মুঠোফোনের স্ক্রিনে খুঁজে খুঁজে বার করে স্ট্যান্ডিং কমেডি শুনি। একটা সময় ছিল যখন এই হাস্য শিল্পী, হাস্যরস শিল্পী যারা ছিলেন তাদেরকে একেবারে অর্থ দিয়ে বুক করে নিয়ে আসতে হতো পাড়ার অনুষ্ঠানের জন্য, সেটাও তার সময় অনুযায়ী। এমনই ছিল আমাদের বিচিত্রানুষ্ঠান। আর ওই যে বললাম উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে একেবারে শেষ আকর্ষণ কোনো বিখ্যাত শিল্পী বা পাড়ার কাকা কাকাদের নাটকের অনুষ্ঠান, সেই পর্যন্ত 3-4 ঘন্টার ভরপুর বিনোদনের ব্যবস্থা। লেখার ভাষায় বললে এই বিনোদন শুধু বিনোদন নয়, বরং শিল্প আর শিল্পীর সাথে জনগণের মেলবন্ধন। কারণ শিল্পীরাও স্বীকার করেন যে রেডিও, টেলিভিশন বা যে কোনো মাধ্যমে অনুষ্ঠান করার চেয়ে সরাসরি মঞ্চে অনুষ্ঠান করার যে আনন্দ, সরাসরি শ্রোতা বা দর্শকের চোখে মুখে শিল্পের অনুভবের যে প্রতিচ্ছবি ফুটে ওঠে, তাকে দেখার, তাকে অনুভব করার যে আনন্দ, তা অন্য আর কোনো মাধ্যমে নেই। কিন্তু আজকে এই বিষয়টিও প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই তো আজকে খুঁজে ফিরছি আপনাদের কথায়, আপনাদের স্মৃতিচারণায়। আর আপনারাও সেই স্মৃতিচারণ করছেন, আমাদের কাছে অংশগ্রহণ করছেন 100.1 FM গোল্ডের ফোনের মধ্যে দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে। 9903055992 আপনার জন্য হোয়াটসঅ্যাপ অথবা SMS এর নম্বর, আর ফোন করতে হলে 2248-8085 আপনার নম্বর। যেমন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে রবিবারের বৈঠকের জন্য আজকে লিখে পাঠিয়েছেন আপনার মেসেজ। লিখছেন, বিচিত্রানুষ্ঠান বা জলসা বঙ্গ

0: সংস্কৃতির অন্যতম অঙ্গ। জলসারি কাল সে কাল পর্যালোচনা করলে দেখা যায়, তখনকার দিনে পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যা যেমন হতো, তেমন বিখ্যাত বিখ্যাত শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে জলসা অনুষ্ঠিত হতো। তখনকার দিনে কোনো বিচিত্রানুষ্ঠানে গান বাজনা হলে হারমোনিয়াম তবলাই ছিল যথেষ্ট। একালে সেকালের মতো পাড়ায় পাড়ায় নজরুল রবীন্দ্র জয়ন্তী তেমনভাবে অনুষ্ঠিত হতে দেখা যায় না। যদিও কোনো বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে বাদ্যযন্ত্র আর আলোর প্রাধান্যই থাকে বেশি, যেন গান বাজনা হয়ে ওঠে বাজনা গান। তবে গতকাল আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হলেও আমিও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। মল্লিকাদি, আপনি যা বললেন, ক্যাসেট চালিয়ে নাচলেও অনেকেই, মাঝে মধ্যে ক্যাসেট বন্ধ হয়ে গেল, কারোর ক্যাসেটে অর্ধেক গান বাজলো, নাচ থেমে গেল। আমাদের সময় দেখেছি হারমোনিয়াম তবলা নিয়ে বড়রা গান করছেন আর সেই গানের সঙ্গে ছোটরা নাচছে, বড়ই ভালো লাগতো। তবে একটি বিষয়ে আমার ছোটবেলাকে খুঁজে পেলাম, কয়েকজন খুদে রবি ঠাকুরের কবিতা বলতে গিয়ে ভুলে গেল, মায়েরা পাশ থেকে প্রম্পট করছিলেন তবুও তারা বুঝতে পারল না, ধন্যবাদ বলে নেমে গেল। শ্রুতিনাটক রবীন্দ্রনাথ ঠাকুরের মালঞ্চ, সেটাও অনুষ্ঠিত হলো, খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। সাধনা মজুমদার, বরানগর, ডানলপ থেকে। ঠিক এই রকমই অনুষ্ঠানের ছবি আঁকতে চাইছিলাম আমরা, বা আপনাদের কাছ থেকে শুনতে চাইছিলাম।
1: একদমই তাই। আর গ্রামের দিকে, মানে যারা একটু গ্রামের দিকে বা একটু মফস্বল অঞ্চলে, তাদের জন্য এই যে সঙ্গীতানুষ্ঠান বা নাটকের অনুষ্ঠান বা এই যে বিচিত্রে অনুষ্ঠান, সেগুলো ছিল না কোথাও না কোথাও একটা রিফ্রেশমেন্ট। একসময় গ্রামের জীবন মানেই ছিল একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ করা। টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, কিন্তু ছিল মানুষের প্রাণ খোলা মিলন মেলা। গ্রামের বড় উঠুন, পুকুর পাড়, বটতলা কিংবা জমিদার বাড়ি দালানে বসত বিখ্যাত জলসাঘর, বিচিত্রানুষ্ঠান পাড়ার মোড়ে মোড়ে বা কোনো ক্লাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ যেমন বড় বড় শিল্পীরা করতেন, ঠিক তেমনই তারাও নিজেরাও কিছু না কিছু একটা করবে। এবং তার জন্য সেই রিহার্সাল, সেই মহড়া চলতো বেশ কিছুদিন আগে থেকে। তাই কাজকর্ম সেরে একেবারে তাড়াতাড়ি করে সন্ধ্যের সময়টা বা দুপুরের সময়টা সেই রিহার্সালটাতে কিন্তু যেতেই হবে, বাড়ির মহিলারা হোক বা বাড়ির পুরুষরা। পুরুষরা অফিস থেকে এসে বেশ কিছুটা সময় হয়তো সেখানে কাটাতো, এবং যাদের বাড়িতেই রিহার্সাল হতো তাদের কাছে ছিল কিন্তু এটা একেবারে এক মাস আগে থেকে একটা উৎসব। কেননা এক মাস আগে থেকেই তাদের বাড়িতে মানুষের ঢল, যারা অভিনয় করছেন, যারা নাটক করছেন, বা যদি কোনো সমবেত সঙ্গীতও করেন উদ্বোধনী সঙ্গীত হিসাবে, তারও মহড়া চলতো অনেক দিন আগে থেকে। আর তার সাথে সাথে অবশ্যই খাওয়া দাওয়া তো থাকতো রিহার্সালের সাথে, এবং এক এক দিন এক একজন কিছু একটা বানিয়ে আনতো, এটাও কিন্তু ছিল তখনকার রীতি। যাদের বাড়িতে চলতো তারা তো আনতোই, তার সাথে সাথে আজ আমার বাড়ির এই খাবার বা তার বাড়ির সেই খাবার, সেটাও কিন্তু হতো সবাই মিলে মিলেমিশে। এইভাবেই চলতো তখনকার দিনের বিচিত্রানুষ্ঠানের প্রস্তুতি।

নমস্কার যখন তখন টিভি থেকে টুকটুকি বলছি। আজ দুপুরে উত্তর কলকাতার একটি ফ্ল্যাট বাড়িতে এক অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানাচ্ছেন যে ফ্ল্যাট বাড়িটির ছাদ ভেঙে একটু

0: ফোনে কে আছেন সরাসরি চলে যাব। নমস্কার, কে আছেন আমাদের সাথে?
1: 2248085 নম্বরে কেউ একজন ছিলেন কিন্তু এই মুহূর্তে নীরব আছেন। তাহলে একটা জরুরি খবর রয়েছে মৌসুমি তোমার হাতে, তুমি বরং সেটা বলে দাও।
0: খবর না, একটা ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরতে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাতরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের পবাদ প্রবেশ অবাধ, ঘোষণাটি শুনলেন।
1: বিষয় না বললেই নয়, এই যে আমরা পাড়ার বিচিত্রানুষ্ঠানের কথা বলছি, আপনারাও ভাগ করে নিচ্ছেন আপনাদের অভিজ্ঞতা, এবং স্বাভাবিকভাবেই আজকের খুব সম্প্রতি যারা যাদের ছেলেবেলা যারা কাটিয়ে এসেছে, যারা 19 কোটির কোঠায়, তাদের কাছেও কিন্তু এই পাড়ার জলসা বিষয়টা বেশ মানে অভিনব বা তাদের খুব একটা দেখা বিষয় এমনটা নয়। কিন্তু আরও একটু যাদের বয়স বেড়েছে, যারা মধ্য বয়সে, তারা জানেন এই পাড়ার বিচিত্রানুষ্ঠানের গুরুত্ব। কারণ একটা সময় ছিল যখন সংস্কৃতের চলাফেরাই ছিল এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রবীন্দ্র জয়ন্তীর ভোর মানে লাল পেড়ে সাদা শাড়ি, রবীন্দ্র জয়ন্তীর ভোর মানে সাদা পাজামা পাঞ্জাবি, রবীন্দ্র জয়ন্তীর ভোর মানে হারমোনিয়ামটা ধরে নিয়ে অনুষ্ঠানের কাছে পৌঁছে যাওয়া, রবীন্দ্র জয়ন্তীর ভোর মানে কার বাড়িতে তবলা আছে কেন সেখান থেকে সংগ্রহ করে আনা, সঙ্গে একটু পাউডার আর তবলা ঠোকার হাতুড়িটা ভুল যেন না হয়। পাড়ায় যদি কেউ গিটার বাজায় তাহলে তো দারুণ ব্যাপার, তাকে একটু রিকোয়েস্ট করে ঘণ্টা দুয়েক অনুষ্ঠানে ধরে রাখা, ব্যাস একটা রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা ম্যারাপ বাঁধা আর একটা চোঙা, মাইক্রোফোন না না

0: বাজেট বড় কম, মাইক্রোফোনের সংখ্যা দাদা দুটোর বেশি হবে না। সে কি কথা, আমার যে হারমোনিয়ামেই একটা লাগে, আর আমার কণ্ঠের জন্য আর একটা, তবলচির জন্যও তো একটা রাখতে হবে। আর শুনুন, আমার তবলচি না। তিনি কিন্তু তবলা বাজিয়েই সংসার চালান, আমাকে না হয় কিছু নাই বা দিলেন, তবলচির জন্য কিন্তু কিছু রাখবেন। ও, আপনাদের আবার গিটার আছে না? তাহলে কিন্তু মাইক্রোফোন অ্যাটলিস্ট চারটে লাগবে। এমনটাই দর কষাকষি, কারণ শিল্পী মহলে তার নাম যে বিখ্যাত। এমনি করেই রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্র নজরুল সন্ধ্যা বা বেচেত্রানুষ্ঠানের প্রস্তুতি চলত, আর সঙ্গে থাকত পাড়ার কিছু একেবারে নিবেদিত প্রাণ কয়েকজন ছেলে মেয়ের প্রচেষ্টা। দেখি আমাদের লিসনার বন্ধু কি বলছেন। নমস্কার, রেডিওর ভলিউম একদম শূন্য না করলে আপনার কোনো কথা শোনা যাবে না।
1: না, এইরকমভাবে কিন্তু আমাদের ফোন নিতে একটু অসুবিধাই হয়। আমি আগেও বললাম একবার, যখনই আপনারা ফোন ধরবেন তখন কিন্তু রেডিও সেটের ভলিউমটাকে একদম শূন্য করে দিতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার কথা যেমন আমরা শুনতে পাবো তেমন আপনিও আমাদের কথা কিন্তু শুনতে পাবেন। কথা হচ্ছে আজকের আমাদের পাড়ার বিভিন্ন বিচিত্রানুষ্ঠান জলসাঘর নিয়ে। কে আছেন দেখি না, কেউ ছিলেন?
0: চলে যাই একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী থেকে লিখছেন, আমার একবার মনে পড়ে খুব, তখন আমি ক্লাস এইটে পড়ি, আমাদের যে ক্লাব ছিল পাড়ার ক্লাবে আগের দিন রিহার্সাল হতো নাটকের জন্য, তো পরের দিন কি হবে সেই অনুষ্ঠান, সকাল থেকেই রিক্সা করে মাইকে অ্যানাউন্স করতে করতে যেত, আজ আমাদের বিচিত্রানুষ্ঠান সন্ধ্যা ঠিক ছয় ঘটিকায়। এভাবে সকাল থেকে পড়াশোনা করে একদম রেডি করে রাখতাম যাতে আর সন্ধ্যাবেলা পড়তে বসতে না হয়। তো আমার মনে পড়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক হয়েছিল, ওটা সবার শেষে হয়েছিল। আগে আমার দাদাদের যে গ্রুপটা ছিল ওদের নাটক পরিবেশন হওয়ার আগে আমরা যে ছোট ছোট ছেলেমেয়েরা, আগে তো জীবনমুখী গান হতো কোরাস, তো আমরা কোরাসে সবাই গান করলাম। লাইনটা ছিল, নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত এঞ্জিন। এরকম তিন চারটে গান গাওয়ার পরে আমার দাদাদের নাটকটা মঞ্চস্থ হয়েছিল। তারপর সব শেষে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সৌদাগরের মেয়ে নাটকটি মঞ্চস্থ হওয়ার পর তারপরে শেষ হয়েছিল। বাড়িতে আসতে আসতে প্রায় দুটো আড়াইটে বেজে যেত, তো আমরা সবাই গিয়ে ওই নিচে ত্রিপল পেতে রাখতো, সেই ত্রিপলে গিয়ে বসতাম, মানে কি আগে বসবে সবার আগে আমরা গিয়ে জায়গা রাখতাম। সেগুলো মনে পড়ে। শুভ্রা ভট্টাচার্য বাঁশরণী কলকাতা 70 থেকে।
1: ফোনে দেখে নিই একবার কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
2: আচ্ছা, আমি হরিণবাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
2: হ্যাঁ বলছি, আপনার অনুষ্ঠানটা শুনছি, বেশ ভালো লাগছে। কারণ আমি এই ধরনের অনুষ্ঠান আমি নিজেই করি আর কি।
1: আচ্ছা।
2: আমি নিজে অ্যাঙ্কারিং করি, প্লাস নিজের রচিত গান কবিতা মানে বিভিন্ন রকম অনুষ্ঠান আমি করি। হ্যাঁ, তা আমি এই ধরনের রিসেন্ট আমি একটা করেছি, মানে ফোন বাবা যে এখন যেহেতু মুঠো ফোনের যুক্ত, তাই ফোনকে নিয়ে আমার একটা বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, মানে ফোনের পাঁচালি, ফোনের গান, ফোনের চিঠি, বিভিন্ন রকম। তা এখন তো এগুলো গিয়ে শোনানো যাবে না, নাহলে হয়তো ভাববে বলে আমি বিজ্ঞাপন দিচ্ছি, কারণ আমার এইখানটায় আমার নিজস্ব মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে। ঠিক আছে, তা সেই হিসাবে যদি আপনি বলেন আমি প্রথম লাইনটুকু শোনাতে পারি, কারণ পুরোটা শোনাতে পারবো, আমার আপত্তি নেই, কিন্তু এখানে ফোন নাম্বার যুক্ত আছে আর কি, বুঝলেন তো?
1: না, আমাদের এখন হয়তো অতটা সময় হবে না, তবে আপনার স্মৃতি যদি কিছু থেকে থাকে যে কিরকম ধরনের আপনার অভিজ্ঞতা।
2: চিঠিটা আমি দু লাইন গিয়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে চিঠিটা আমার গানের মধ্যে দিয়ে চিঠি আর কি।
1: না, স্মৃতি বললাম যে আপনার স্মৃতি যদি কিছু থাকে, কোনো মেমোরি যদি আপনার থাকে।
2: মেমোরি বলতে এইগুলোই আমার স্মৃতি আর কি, মানে এখান থেকে আমার অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় মানে আনন্দ পায়, পাবলিকে আনন্দ পায়, আমি নিজেও আনন্দ লাগে, এইগুলোই আমার স্মৃতি আর কি।
0: বেশ বেশ, আপনি অনুষ্ঠান করুন। আসলে আমরা যখন কথা বলি তখন লিসনার যারা থাকেন তাদের সবাইকে সুযোগ দিতে চাই। শুধু যদি বিস্তৃত আকারে বলতে চান আপনি, লিখেও পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা SMS করে, তাহলে কিন্তু আমরা সেটাও নিশ্চয়ই বাকিদের শোনাবো। 100.1 FM গোল্ডে আছেন আপনারা আজকের রবিবারের বৈঠকে। আর বৈঠকে আমরা আজকে খুঁজছি সেই সমস্ত অনুষ্ঠানের কথা, পাড়ার বিচিত্রানুষ্ঠানের কথা। আর আপনারাও জানাচ্ছেন আপনাদের অভিজ্ঞতার কথা, কখনো হোয়াটসঅ্যাপে, কখনো SMS-এ। চলে যাবো একটা গানে, ফিরছি গানের ওপারে।

0: সরাসরি ফোনে শুনে নেব কে আছেন। নমস্কার।
1: নাটকটা সম্ভবত সদাগরের নৌকো মেয়ে নয়, বুঝলেন?
0: আমরা কিন্তু আপনারা যা মেসেজ পাঠিয়েছেন সেটা শুধু রিড আউট
1: আমি বলছি আর কি,
0: এবং সেখানে এডিট করাটা বোধহয় ঠিক না। আপনারা, হ্যাঁ, আমরা সময় বাঁচাতে গিয়ে কখনো হয়তো মেসেজের পুরোটা পড়তে পারি না, কিন্তু যিনি লিখছেন সময় বাঁচাতে গিয়ে, সময়ের শাসন মানতে গিয়ে আমাদের হয়তো সব সময় মেসেজের পুরোটা পড়া হয় না, কিন্তু যিনি লিখছেন তার যে অনুভব, তার যে অনুভূতি, তাকে কোনোভাবে কষ্ট দেওয়া বা আঘাত করাটা আমাদের উদ্দেশ্য নয়। তাই যেটা এসেছে মেসেজ আকারে সেটাই রিড আউট করা হয়েছে। আপনার যদি ভুল মনে হয়, আপনি জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ, কিন্তু ভুল ধরাটা আমাদের কাজ নয়। আমাদের কাজ আপনাদের ভালো লাগাগুলোকে একে অপরের মধ্যে ছড়িয়ে দেওয়া, আর এই করেই তো আমাদের একটা নতুন বন্ধন তৈরি হয়, তাই না? চলে যাব আমাদের আরেকটা এরকমই মেসেজে। শিপ্রা কাড়ার মালিক পাড়া লেন বেতর হাওড়া চার থেকে লিখেছেন, জাস্ট আমার

0: বাড়ির কাছে রবীন্দ্র জন্ম উৎসবের জলসা দেখে বাড়ি ঢুকে রেডিও চালাতেই অবাক হয়ে গেলাম। আমার বাড়ির কাছে নানা জায়গায় এখনও জলসা হচ্ছে, বা বেশ কয়েকদিন ধরে নানা জায়গায় হবে। এবার বলি ছোট্টবেলার স্কুল কলেজের কথা। এই নিয়ে গল্প বলতে গেলে যে মনে কষ্ট হবে। জানেন, আমার ছোটবেলার আর স্কুলের বন্ধু প্রীতি একই পাড়ায় আমাদের বাপের বাড়ি, এখনও আমার সাথে তার রিলেশন আছে। ও খুব ভালো গান করত, পাড়ায় স্কুল কলেজ নানা জায়গায় ওকে জলসায় ডাকত। ওকে দিয়ে অনেক জায়গায় ফার্স্ট গানটা করানো হতো, আমাদের পাড়ার ক্লাবে নানা অকেশনে জলসা হতো, কত নাম করা নানা শিল্পী এসেছিলেন। এই সব এখন শুধু মেমরি, কারণ প্রীতি আর গান করে না, তবে বাপের বাড়ির ওই ক্লাবে এখনও জলসা হয়। শিপ্রাকাড়ার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখেছেন।
1: ফোনে কে আছেন আমাদের সাথে?
0: নমস্কার।
2: হ্যালো। হ্যাঁ, আমি একটা ভুল সংশোধন করতে চাই, সত্যি কথাই। ওটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সওদাগরের নৌকো নাটকটি ছিল, মঞ্চস্থ হয়েছিল।
0: আমাদের ভুল ঠিক নিয়ে আমরা পরীক্ষা করতে বসিনি তো, আমরা শুধু আমাদের ভালো লাগার স্মৃতিগুলোকে একে অপরের মধ্যে ছড়িয়ে দিতে বসেছি, যাতে করে আমাদের সময়টা ভালো কাটে। বৈঠকে বসে কেউ ভুল ঠিকের হিসেব করে নাকি? তখন তো শুধুই তুফান ওঠে।
1: আমাদের বন্ধু,
0: নমস্কার।
1: রেডিও সেটের ভলিউমটা মিউট করে নিতে হবে যখনই আমরা কথা বলবো, এটা আগেও আপনাদের বলেছি, নাহলে কিন্তু শুনতে অসুবিধা। বলুন
0: না, তাহলে আমরা একটা গান শুনে নি, পরে ফিরছি আবারও কথায়।

0: সরাসরি শুনে নেব আমাদের ফোনে কোন বন্ধু রয়েছেন। নমস্কার, নমস্কার,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ,
0: রেডিও সেটের ভলিউমটা কিন্তু কমিয়ে নিতে হবে, আমরা বারবার করেই বলছি, নাহলে আমাদেরও অসুবিধা হবে, আপনারও শুনতে অসুবিধা হবে।
1: আমার বয়স 73 বছর, আমি গড়িয়া থেকে কৃষ্ণা ব্যানার্জি বলছি।
0: বলুন।
1: গড়িয়া থেকে কৃষ্ণা ব্যানার্জি।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, এই অনুষ্ঠান এত সুন্দর, এই বয়সে রেডিওই আমার সঙ্গী।
0: বেশ,
1: রেডিওই আমার সঙ্গী, আকাশবাণী। সেই জলসা আমরা ছোটবেলায় দেখেছি, কুচবিহার, আসাম, কুচবিহার, নর্থ বেঙ্গল এসব ঘুরে ঘুরে থেকেছি। তো সে সময় দ্বিজেন মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, তারপরে উৎপলা সেন একদিন স্টেশনে আসলেন। তাই ইনসিডেন্টালি আমিও সেই সময় ওখানে ছিলাম, তাদের দেখলাম, এত ভালো লাগলো। ছোটবেলায় গানও শুনেছি, মানবেন্দ্র মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্যের গান, এগুলো সব শুনেছি। এগুলো একটা অসাধারণ অভিজ্ঞতা, আর ওই থেকেই ভালো লাগা, এদের জানা, এদের চেনা শোনা।
0: শুনতে থাকুন। আর আমরা আবারও বলছি যে আমাদের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু রেডিও সেট থেকে নয় অনেকটা দূরে আসতে হবে, নয় একদম আওয়াজটা কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু শুনতে বড় মুশকিল হচ্ছে, এবং পরের যারা ভাবছেন ফোন করবেন তাদের কাছেও সময়টা অনেকটা চলে যাচ্ছে। তো খুব ভালো লাগলো আপনার সাথেও কথা বলে, যে আপনি এত সুন্দর করে বললেন আপনার স্মৃতির কথা। আজকের কথা হচ্ছিল এমন আমাদের পুরোনো দিনের কথাই বলা যায়, কারণ এখন তো অনেকটাই কমে গেছে। সেই স্মৃতিচারণাই করছিলাম আমরা বারবার করে, যে কিভাবে আগেকার সময়ে, বা আমরা যখন একটু ছোট ছিলাম বা তারও আগে, মহড়া বসত রিহার্সেলের, বা কিভাবে অনুষ্ঠানগুলো সেজে উঠত এক এক করে, এবং সেই অনুষ্ঠান সেজে ওঠাটা পাড়ার প্রায় অনেকেরই তার মধ্যে কিন্তু একটা ইনভলভমেন্ট থাকতো। তাই সারা পাড়া জুড়েই একদম রই রই একদম রব থাকতো, কখন হবে অনুষ্ঠান, কবে হবে অনুষ্ঠান, অনুষ্ঠানের এই প্রস্তুতি, ওই প্রস্তুতি। শুধু তাই না, বাচ্চারা যদি নৃত্যানুষ্ঠানে যোগাযোগ, মানে নৃত্য অনুষ্ঠানের জন্য কোনো রকম প্রস্তুতি নিত, তার জন্য কিন্তু তারাও আশেপাশের বাড়িতে যে ধরনের শাড়ি লাগবে যদি তার ঘরে না থাকে সেটা খোঁজ করতে, এবং পাড়ার কাকিমা জেঠিমারা কিন্তু সেটা দিয়ে দিতেন, সেই শাড়ি বা সেই ধরনের গয়না সব কিছুই তারা জোগাড় করে সারা পাড়ার ইনভলভমেন্ট, সারা বাড়ির সকলের সেখানে উপস্থিত থেকে দেখা, সেটা কিন্তু থাকতো সব সময়ের জন্যই।

0: এত রাতেও যারা আমাদের বাংলার জলসার কথা নিয়ে ভাবতে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, তাদের এই অনুভূতি, তাদের এই আন্তরিকতা আমাদের সেই প্রমাণ দেয় যে সত্যি সত্যি বাংলার সংস্কৃতির সঙ্গে, বাংলার সাংস্কৃতিক জগতের সঙ্গে এই জলসা কতটা জড়িয়ে রয়েছেন। কেউ একজন ফোনে শুনে নি,
1: কে আছেন আমাদের সাথে?
2: শুভ সন্ধ্যা দিদি ভাই, আমি সি কলোনি থেকে মানবেন্দ্র
0: কুমার। অনেকদিন পর পেলাম ফোনে।
2: দেখুন, রেডিও বা বাতাসবাড়ি যাই বলি না কেন, আমাদের সময় অসময় দুটি ক্ষেত্রেই বন্ধু। আর দ্বিতীয়ত হচ্ছে জলসাগর, আগের দিনে যেমন হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, সুধীর লাল চক্রবর্তী, রবীন মজুমদার, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মুখোপাধ্যায়, এদের যেমন ওপেন যে জলসাগরে আমরা যে গান শুনতাম, তখন সুদিনের যে উন্মাদনা, মানে স্বর্ণযুগের গান বলতে এদের কথা থেকেই বেরিয়েছে। পরবর্তী সময় আমরা কিন্তু এই স্বর্ণযুগ কাকে বলে আমরা কিন্তু ক্রমশ হারিয়ে ফেলছি। কিন্তু আজও আমাদের এইসব গান শোনার জন্য আকাশবাণী বা রেডিওর দিকে আমাদের সবসময় কান পেতে থাকতে হয়। এখন আর সেই রকম তো জলসা আমরা দেখতে পাই না, এখন জলসা বলতেই বিজি। সুতরাং এইসব শিল্পী আর আসবে না, স্বর্ণযুগের গান আমাদের ওই শিল্পীদের দিকে তাকিয়ে কখন গান বাজবে সেই দিকে আমাদের কর্ণপাত করে রাখতে হয়। ধন্যবাদ।
0: বাহ, ধন্যবাদ আপনাকেও এত রাতে জেগে থেকে আমাদের অনুষ্ঠান শোনা এবং এরকম একটা ফিডব্যাক দেওয়ার জন্য। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, 11টা বেজে প্রায় 54 মিনিট হতে চললো, হাতে আর 5-6 মিনিট মতন আছে। যেতে যেতে আরও একখানি মেসেজ পড়ব। মেসেজটি লিখেছেন শ্যামসুন্দর দাস, নারকেলবাগান, লস্করপুর, কলকাতা 150 থেকে। লিখছেন, অনেক শুভেচ্ছা জানাই দিদিভাই আপনাকে। চৌকির পায়ায় চারটে খুঁটি বাঁধতাম দিয়ে দড়ি, মায়ের শাড়ি ঘিরে দিয়ে প্যান্ডেল হতো বাহারি, নাচ গান ছড়া নাটক অনুষ্ঠান রকমারি, কত ভুল যে হতো ছড়ায় তবুও অচেনা আনন্দের ছড়াছড়ি, নাটক করতো সেদিন যারা সাজতো নিজেরাই, হারিয়ে যাওয়া আনন্দগুলো এখনো খুঁজে বেড়াই, সবুজ ঘাসে দর্শকরা বসত দলে দলে, সবার চোখ মঞ্চের দিকে, ওসব গেল কোথায় চলে, এখন দেখি পাড়ার জলসা রঙিন আলোতে ভরা, চেয়ারে বসে থেকেও তাদের মোবাইলে মনটি ধরা, এত আলো, এত শব্দ, এত আধুনিক কলা কৌশল, হৃদয় কেন সাড়া দেয় না আগের মতো অবিকল। শ্যামসুন্দর দাস, নারকেলবাগান, লস্করপুর, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। সত্যি সত্যি একটা গোল্ডেন ইয়েরা আমরা কাটিয়ে এসেছি, আমরা যারা সেই সৌভাগ্যবান যারা সেই অনুষ্ঠান দেখার সুযোগ পেয়েছি। সে সময় বিশেষ দাম পেত লতাকণ্ঠী, হেমন্তকণ্ঠী, কিশোরকণ্ঠী, মান্নাকণ্ঠী, এরা শ্যামলকণ্ঠী, তাদের খুঁজে আনা হতো, তাদের সময়ে সেই বছরের শুরুতে চেয়ে নেওয়া হতো। আমাদের অনুষ্ঠান কিন্তু দাদা অমুক তারিখে হচ্ছে, দশমীর ঠিক 3 দিন পরে, আপনি কিন্তু প্লিজ আপনার ডেটটা ফাঁকা রাখবেন। এমনি করেই সেজে উঠত সারা বছরের পরিশ্রম দিয়ে, একটা দিনের একটা সন্ধ্যের সেই মিলন মেলা, আক্ষরিক অর্থে মিলন মেলা, কারণ সেখানে থাকত না কোনো বয়সের বাধা, কারণ সে সংস্কৃতি ছিল সত্যিকারের উচ্চমানের রুচিশীল, যেখানে কোনো শিশুকে সঙ্গে নিয়ে যেতে কোনো বাবা মায়ের কোথাও দ্বিধা থাকত না, কারণ তারা ভাবতেন আজকে এমন সুন্দর অনুষ্ঠান শুনলে বা দেখলে বিকশিত হবে শৈশব, রুচিশীল হবে ভবিষ্যতের পছন্দ। এমনি করেই আমরা কাটিয়ে এসেছি সেই বিচিত্রানুষ্ঠানের দিন। জানি না সেরকম কোনো দিন আজ আর ফিরবে কি না, কারণ কলাকৌশলের যুগে, টেকনোলজির এই রমরমার যুগে এখন পছন্দের গান, পছন্দের শিল্পীকে মুঠোফোনে বন্দি করেছি আমরা, কিন্তু সময়টাকে বন্দি করতে পারিনি, চলে গেছে সে আমাদের ফেরে। এমনি করেই সেই বিচিত্রানুষ্ঠানের কথা ভাবতে ভাবতেই আজকে আমাদের বিদায় নিতে হবে। ঘড়ির কাঁটা বলছে 11:56 হয়ে 30 সেকেন্ড, শেষ গানটি শোনাব, আর শেষটা শোনাতে শোনাতেই আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।

না, আশা যখন দিয়েছি তখন গান তো শোনাতেই হয়, তাই আশা দিয়ে আশা ভঙ্গ নয়। গানে গানে আপনার সঙ্গে চলে এসেছি আজকে এবং শোনাচ্ছি আপাতত আধুনিক গান। পরবর্তী শিল্পী আপনার জন্যে আরতি মুখোপাধ্যায়। গানে গানে এখন শিল্পী আরতি মুখোপাধ্যায়।

না, এখনই বিদায়ের কোনো প্রশ্ন নেই। এখনও আপনাদের অনেক অনেক দূর পর্যন্ত, অনেক অনেক সময় পর্যন্ত গান শোনানো বাকি আছে পালা। শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়া অনুষ্ঠান শুনছেন 100.1 FM প্রচার তরঙ্গে গোল্ড মেগাহার্টসে এবং মৈত্রী অ্যাপ এবং নিউজ অন AIR অ্যাপেও। এখন আপনার জন্য গানে গানে শিল্পী অসীমা মুখোপাধ্যায়। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবা।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 MHz। গান শুনতে শুনতে এবং শোনাতে শোনাতেই পথ চলা অতিক্রান্ত হল বেশ খানিক্ষণ। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 12:13:13। এখন আপনার জন্যে রেখেছি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যকে।

পরপর দুখানি গান শুনলেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলেন আধুনিক গানে এখন আপনার জন্য শিল্পী ভূপেন্দর সিং। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানে। আধুনিক গানে গানে এই সফর চলুক আপনার সঙ্গে আমার সঙ্গে, এবং রাত দুটো পর্যন্ত থাকুন আধুনিক গানে, এবং তারপর অবশ্যই ছায়াছবির গান, এবং ভোর তিনটে থেকে চারটে নানা রঙের গান। শিল্পী ভূপেন্দর সিং।

0: দিতে।
1: এখন আপনার জন্য গানে গানে শিল্পী দিলীপ রায়চৌধুরী। শুনছেন আধুনিক গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগাহার্টজে।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। গানে গানে আমরা প্রথম ঘন্টা ফেলে এলাম। স্টুডিওর ঘড়িতে এখন রাত 1:01 হয়ে 53 সেকেন্ড। আধুনিক গানের এই সফর এই পর্যায়ে কিন্তু চলবে আরও বেশ খানিক্ষণ, অর্থাৎ রাত 2 পর্যন্ত। মধ্যরাত্রির এই সফর শুরু হোক আপনার জন্যে শিল্পী মুকেশকে দিয়ে। গানে গানে এখন শিল্পী মুকেশ।

গতকাল অর্থাৎ 10ই মে পেরিয়ে এলাম আমরা আন্তর্জাতিক মাতৃদিবস। মা ছোট্ট একটা শব্দ, মায়েদের জন্য আলাদা করে কি আসলেই কোনো দিন হয়? কিন্তু এই যে ছোট্ট শব্দ, তার মধ্যেই আসলে লুকিয়ে থাকে আমাদের পুরো দুনিয়া, পুরো জগৎ, পৃথিবীর সবচেয়ে বিশাল, নির্ভরযোগ্য ও নিঃস্বার্থ ভালোবাসার অনুভব। মা মানে আসলে এক আশ্রয়, আস্থা এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তাই আমার মনে হয় মাতৃদিবস বা মা দিবস হয়তো আলাদাভাবে আমরা উদযাপন করে আমাদের ভালোবাসা, আমাদের অন্তরের কথা বোঝাতে পারি না, কিন্তু তবু এই এক একটা দিন আলাদা করে যখন উৎসর্গ করা হয়, তখন মনে হয় আমাদের শ্রদ্ধা, আমাদের যে নিবেদন, তা যেন কোথাও ফুটে ওঠে। তাই পেরিয়ে আসা এই দিন শুধু উদযাপনে নয়, আসলে প্রত্যেক দিন যাতে আমরা মায়েদের জন্য আরেকটু ভাবি, তাদের আরেকটু পাশে থাকি,

আর একটু হাসির কারণ হই, আর একটু অন্তরের যোগের কারণ হই, তাই যেন আরেকটা একটা দিনের মাধ্যমে বার্তা দেওয়া। গানে গানে এখন আপনার জন্য শিল্পী সুধীর লাল চক্রবর্তী।

তবুও গান আমাদের মননে রয়ে যায়, যে গান গাওয়া হয়নি তবুও সে গান আমরা গাইতে চাই, গানে গানেই আসলে পৌঁছতে চাই আমাদের উদ্দেশ্যের কাছে, এবং গানে গানেই বলতে চাই যা কিছু আমরা আসলে ভাষায় বলতে পারি না। শিল্পী শৈলেন মুখোপাধ্যায় আরও একবার আপনার জন্যে গানে গানে।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:25 হয়ে 16 সেকেন্ড। শুনছেন আধুনিক গান, আর গানে গানে এবারে আপনার জন্য শিল্পী অজিত পাণ্ডে।

বৃষ্টি এখনো আমাদের মাঝে মাঝে জানান দিচ্ছে, আর কালবৈশাখীও। আর ঝিরঝির বৃষ্টির সঙ্গে যদি গানেও সে ঝিরঝির ছোঁয়া থাকে, তাহলে মনে হয় যেন আমাদের আশপাশেও কোথাও রিমঝিম শব্দ আবার গড়িয়ে পড়ছে। গানে গানে এবারে আপনার জন্য অনুসূয়া চৌধুরীর পর এখন শিল্পী অনিল দে।

আমাদের মায়েরা কিন্তু আসলে খুব অন্যরকম হন, একটুখানি লাজুকও হন, কিন্তু কখনো কখনো তারা ভীষণ খুশি হয়ে পড়েন যদি তাদের এই লাজুক ভাব কাটিয়ে তাদেরকে একটুখানি বিশেষ অনুভব করানো যায়। যেমন একটা সুন্দর ছবি এঁকে দেওয়া, কোনো উপহার দেওয়া, কোথাও জায়গায় নিয়ে যাওয়া, বা এমন কিছু যা তারা করতে স্বচ্ছন্দ নন। আর হতে পারে সেটা এই বৈশাখে গরমে একটু শরবত বানিয়ে দেওয়া। আসলে মারা এমনই হন, তাই তাদেরকে নিয়েই আমাদের মনের মধ্যে এত রকমের তোলপাড় চলে। গানে গানে এখন আপনার জন্যে শিল্পী অপরেশ লাহিড়ী আরও একবার।

মায়েদের কাছে যখনই আমরা বকুনি খাই অথবা মায়ের সঙ্গে আমাদের বিবাদ বাঁধে, তখন কিন্তু তার মন ভাঙানোর জন্যে আসলেই কোনো লুকোচুরি খেলা চলে না। একটুখানি আবদার, একটুখানি স্নেহ মাখানো আবদার, তাহলেই মনে হয় সব কিছু, সমস্ত মান অভিমানের বরফ গলে জল হয়ে যায়। গানে গানে এখন শিল্পী হৈমন্তী শুক্লা।

একজন মা হলেন তিনি, যিনি অন্য সকলের স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারেন না। এক বিখ্যাত মানুষের উক্তি ছিল এমনই, সত্যি তো মা আসলে মাই হয়। তার মতো স্নেহ, শাসন, কোমলতা, কঠোরতা এবং তার মতো আশ্রয় এবং তার মতো আমাদেরকে বুঝবার মতো মানুষ আর কেই বা হয় পৃথিবীতে। গানে গানে পেরিয়ে যাচ্ছে এই ঘন্টা, এর পরের ঘন্টায় আপনার জন্যে নানা রঙের গান। যেতে যেতে আজকের মতো শেষ আধুনিক গানটি শুনব এই ঘন্টায়।

মার্জনা করবেন, যান্ত্রিক ত্রুটির কারণে আগের গানটি সম্পূর্ণ শোনাতে পারলাম না। তবে এই ঘন্টায় অর্থাৎ রাত 2 বেজে এখন সময় 1:56। এখন থেকে ভোর 3 পর্যন্ত আপনার জন্য বাংলা ছায়াছবির গান। আর বাংলা ছায়াছবির গানে আজকে আপনার জন্য প্রথম গানটি অন্তহীন এই ছায়াছবি থেকে।

শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি আমরা শুনব দেয়া নেয়া এই ছায়াছবি থেকে, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে এবারের গানটি ছায়াছবি দেয়া নেয়া থেকে।

স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 2:36 হয়ে 27 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে, পশ্চিমবঙ্গ এই রাজ্যের অন্তর্গত এআইআর বাংলা এই চ্যানেলটিতে, এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এবং অবশ্যই মৈত্রী অ্যাপেও। গানে গানে মধ্যরাত প্রায় পেরিয়ে এসেছি আর রাতভর 3টে পর্যন্ত, কিন্তু এখনও আমাদের পথ চলা চলবে বাংলা ছায়াছবির গান নিয়ে, এবং তারপর আপনার জন্য থাকবে নানা রঙের গান। এখন আপনার জন্য হারমোনিয়াম ছায়াছবিতে

তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে শুনলেন গান। এবারের গানটি শুনবেন উৎসর্গ ছায়াছবি থেকে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

আছে সবাই, প্রণাম করে সেলাম করে তোমার নাম করে। এমন কিছু কর যাতে সবাই

স্টুডিওর ঘরে সময় এখন বলছে রাত 3:05 হয়ে 32 সেকেন্ড। সত্যি সময় কোথা দিয়ে শুরু হয়ে কোথা দিয়ে গোতে গোতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের নিয়ে আসে। এই ঘন্টায় অর্থাৎ 3:00 থেকে 4:00 পর্যন্ত আরও 1 ঘন্টা আপনার সঙ্গে কিন্তু আছি। এই ঘন্টায় শুনব নানা রঙের গান। একটু আগে আমরা শুনলাম ছায়াছবির গান, বাংলা ছায়াছবির গান। এই রাত ভোর থেকে আমাদের উষাকালের সময় পর্যন্ত বা শুরু পর্যন্ত অর্থাৎ 4:00 পর্যন্ত কিন্তু নানা রঙের পসরা নিয়ে থাকছে আবারও। আর প্রথমেই আপনার জন্য আজকে লোকগীতি নানা রঙের গানের পর্বে।

স্টুডিওর ঘড়ি সময় রাত জানান দিচ্ছে, রাত 3:13 হয়ে 9 সেকেন্ড। শুনছেন লোকগীতি, শুনছেন নানা রঙের গান, চলছে নানা রঙের গানের প্রথম পর্বে লোকগীতি।

লোকগীতির পর এখন সময় নজরুল গীতি শুনবার। নজরুলগীতিতে প্রথমে শিল্পী অসীমা ভট্টাচার্য। শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম গোল্ড 100.1 মেগাহার্টজে।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত 3:32 হয়ে 49 সেকেন্ড। শুনছেন নজরুল গীতি। নজরুল গীতিতে এখন আপনার জন্য শিল্পী অঞ্জলি রায়।

শুনছেন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম গোল্ড 100.1 মেগাহার্জে। নজরুলগীতি শুনতে শুনতে আমরা সময়ের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে এই ঘন্টায় এর পরবর্তী পর্বে আপনার জন্য সাজিয়ে রেখেছি রজনীকান্তের গান। শুনবো এখন রজনীকান্তের গান।

বাংলা পরিষেবায় নানা রঙের গান। আর স্টুডিওর ঘড়িতে সময় রাত 3:50 হয়ে 22 সেকেন্ড। আর অল্প কিছু সময় আছে আপনাকে গান শোনানোর জন্য, তাই শেষ পর্বে গানে গানে সুরে সুরে আপনার জন্য রবীন্দ্রসঙ্গীত। প্রথমে শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আজকের শেষ গান এই পর্বে রবীন্দ্রসঙ্গীতে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। যেতে যেতে রেখে যাচ্ছি কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। শুনছেন আকাশবাণী কলকাতার DTH বাংলা পরিষেবা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা গানের পরেই।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ঘড়িতে সময় ভোর 4টে বেজে 1 মিনিট হয়ে 37 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন সেতার বাদন অয়ন সেনগুপ্তর পরিবেশনায় গুর্জরি টোরির আগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন অয়ন সেনগুপ্তর পরিবেশনায় গুর্জরি টোরির আগে। এখন শুনবেন খেয়াল পরিবেশনায় শিরিন সেনগুপ্ত রাগ জৌনপুরী।

0: প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল শিরীন সেনগুপ্তর পরিবেশনায় জৌনপুরীর আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় ভোর 5:12। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মহুল আর আনন্দধ্বনি মানেই রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই আজ সুচিত্রা মিত্র।